সুপ্রভাত, আকাশবাণী শলিকড়ি। আজ মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 2রা জুন, 2026 খ্রিস্টাব্দ।

আঠারোই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5টা বেজে 58 মিনিট হয়ে 30 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শলিকুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল 6টার হিন্দি সংবাদ।

উপাসনা। তবে বেগার ঠেলা রকম ভাবিলে কোনো ফল নাই, সকাল সন্ধ্যা কেবল আওড়াইলে কোনো ফল নাই। তাহার সর্বগুণ সম্পন্ন বিশুদ্ধ স্বভাবের উপর চিত্ত স্থির করিতে হইবে, ভক্তিভাবে তাহাকে হৃদয়ে ধ্যান করিতে হইবে, প্রীতির সহিত হৃদয়কে তাহার সম্মুখীন করিতে হইবে। তাহার স্বভাবের আদর্শে আমাদের স্বভাব গঠিত হইতে থাকুক, মনে এ ব্রত দৃঢ় করিতে হইবে। তাহা হইলেই সেই পবিত্র চরিত্রের বিমল জ্যোতি আমাদের চরিত্রে গড়িবে, তাহার সমীপ্য শালক সারূপ্য সাজুজ্য কামনা করিতে হইবে। তাহা হইলেই আমরা ক্রমে ঈশ্বরের নিকট হইব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে উদ্ধৃত অমৃতবাণী শুনলেন। শুরু হচ্ছে বন্দনা।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন শিল্পী অমর পাল। বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শোলেকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 3রা জুন পর্যন্ত আকাশ আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 74 থেকে 89 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 54 শতাংশ থাকার সম্ভাবনা। বাতাসের বেগ ঘণ্টায় 4 থেকে 10 কিলোমিটার। কোচবিহার জেলায় 2রা জুন অর্থাৎ আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি

0: আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি জেলাতেও আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ খুব প্রয়োজন থাকলে তবেই প্রয়োগ করুন। যেসব বোরো ধান 80% পেকে গিয়েছে তারা ধান কাটা শুরু করুন। জমিতে অতিরিক্ত জল বের করে দিতে পারেন, ধান কেটে সুরক্ষিত জায়গায় মজুত করুন। ধানের জমিতে নাড়া বা খড় পোড়াবেন না, এতে বাতাস দূষিত ও মৃত্তিকার ক্ষতি হয়। খারিফ ধান উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন এবং বীজতলা তৈরি করুন। লঙ্কা চাষের ক্ষেত্রে জলের অভাব, বোরনের ঘাটতি বা হরমোনের ভারসাম্য হলে ফুল ঝরে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সময় মতো জল সেচ দিতে হবে। ভিন্ডির ক্ষেত্রে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধের জন্য আক্রান্ত গাছের অংশবিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। বেগুন চাষের ক্ষেত্রে সাদা মাছির আক্রমণে গাছে ফুল ফল ধরার সময় অনেক সময় ডগার দিকে পাতা ঝিমিয়ে পড়ে, আক্রান্ত গাছ তুলে ফেলা উচিত। চারা রোপণের আগে শিকড় শোধন করা প্রয়োজন। গবাদি পশু এই আবহাওয়াতে গোখাদ্য যেমন আলফা আলফা ঘাসের যত্ন হিসেবে 12-14 দিন পর সেচ দিন। এই গরম আবহাওয়াতে গরমজনিত রোগ থেকে গবাদি পশুদের সুরক্ষিত রাখুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ডিপাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন,
2: ধান চাষে বাদামি শোষক পোকা ও শ্যামা পোকার আক্রমণ ও তার প্রতিকার, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
3: এই শোষক পোকার আক্রমণ ধানের যে শীষ বেরোয় তার ঠিক আগে এই আক্রমণটা বেশি হয়। যখন চাষি ভাইরা জমিতে যাবেন, গাছের গোড়ায় লক্ষ্য করে দেখবেন যে বাদামি রঙে চাক চাক ধরে অনেক ধরনের পোকা গাছের গোড়া থেকে একদম পাতার ওপর অবধি রস চুষে খেয়ে নিচ্ছে। গাছটাকে দূর থেকে দেখলে মনে হবে যে গাছটা পুড়ে গেছে। এই বাদামি শোষক পোকার আক্রমণে এই গাছ পোড়ার যে লক্ষণটা, এটাই একদম শেষ পর্যায়ে। তো চাষি ভাইদের আগে জমি পর্যবেক্ষণ করেই দেখতে হবে যে গাছের গোড়ায় কোনো সমস্যা হয়েছে না, বাদামি শোষক পোকা রস চুষে খাচ্ছে কি না। বাদামি শোষক পোকা যখন গাছকে আক্রমণ করে তখন কিন্তু ইউরিয়া সার ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে। অ্যাসিফেট, ইমিডাক্লোরোপিড এই জাতীয় ওষুধ ট্যাঙ্কিতে 15 ml, অথবা প্রোফেনপস বা ক্লোরোপাইরিফস সাইফারমেথ্রিন এই টাইপের ওষুধ প্রয়োগ করলে এই বাদামি শোষক পোকার আক্রমণ প্রতিহত করা যেতে পারে।
2: আচ্ছা, শ্যামা পোকাও কিন্তু এই সময়টা দেখা যায়।
3: হ্যাঁ, শ্যামা পোকা বলে কারণ এই পোকাটার আক্রমণ ঠিক কালী পুজোর আগ দিয়ে হয়। এটা বাড়িতেও দেখা যায়, সবুজ রঙের পোকাটা। শ্যামা পোকা সাধারণত পাতা থেকে রস চুষে খেতে থাকে, দূর থেকে গাছটা অনেকটা হলদে হয়ে যায়। আর শ্যামা পোকার সব থেকে ক্ষতিকর যেটা বিষয় সেটা, একটা শ্যামা পোকা একটা ভাইরাস বহন করে, সেটাকে টুংরো ভাইরাস বলে। এই টুংরো ভাইরাস গাছের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আমরা ভাইরাস কখনো নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের ভাইরাসের যে বাহক তাকেই নিয়ন্ত্রণ করতে হবে। যখন জমি আপনারা পর্যবেক্ষণ করবেন দূরে থেকে দেখলে মাঝে মাঝে প্যাচে প্যাচে দেখবেন যে হলুদ হলুদ হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে, এইটা লক্ষ্য করলেই বোঝা যায় যে শ্যামা পোকার দ্বারা, টুংরো ভাইরাসের দ্বারা গাছ আক্রান্ত হয়েছে। ট্যাঙ্কিতে মিলিয়ে প্রয়োগ করতে হবে। এক একটা ট্যাঙ্কির এখন যেটা চাষি ভাইরা জমিতে প্রয়োগ করে সেটার ক্যাপাসিটি হচ্ছে 16 liter। জেনারেলি 4-5 ট্যাঙ্কি যদি স্প্রে করা যায় তাহলে চাষিদের ক্ষেত্রে সেটা বেনিফিশিয়াল বা উপকারী হবে আর কি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
1: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় হাইপারটেনশন, যাকে আমরা বাংলায় বলি উচ্চ রক্তচাপ। এ বিষয়ে বলছেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
3: হাইপারটেনশন আজকে পৃথিবীর লাইফস্টাইল ডিসঅর্ডার্সের মধ্যে একটা খুব বার্নিং প্রবলেম হিসেবে উঠে আসছে। সমস্ত পরিবারে, সমস্ত বয়সের মধ্যে এই হাইপারটেনশনের সমস্যাটা প্রবলভাবে উঠে আসছে। 30 ঊর্ধ্বে যে কোনো মানুষেরই এই রোগের প্রবণতা দেখা যাচ্ছে। আজকে আমরা এইটাই আলোচনা করব যে এই রোগের সমস্যাটা কোথায়, এই রোগটা কেন হচ্ছে এবং কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। প্রথম কথা, যখনই হাইপারটেনশনের কারণ হিসেবে দেখা যায়, সবথেকে বড় কারণ 80-90% হাইপারটেনশন হলো এসেনশিয়াল হাইপারটেনশন, যার কোনো কারণ দেখা যায় না। তাছাড়া সেকেন্ডারি কজে হতে পারে, সেখানে লিভার সংক্রান্ত কজে হতে পারে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড সংক্রান্ত কজের জন্য হাইপারটেনশনের প্রবলেম হতে পারে। হাইপারটেনশনের সমস্যা অনেক সময় অ্যাসিমটোম্যাটিক থাকে, অনেক সময় কিছু ভেগ সিমটমস নিয়ে আসতে পারে, যেমন মাথা ঝিনঝিন করা, মাথা ঘোরা, শরীরে কাজে এনার্জি না পাওয়া। এই সব সমস্যা নিয়ে আসলে আপনার হাইপারটেনশন হয়েছে কিনা, আপনার প্রেশারটা হয়েছে কিনা, এটা চেক করতে পারেন। উচ্চ রক্তচাপ প্রিভেনশনের জন্য আমাদের সবার আগে যেটা বলা হয় ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েটের মধ্যে যেটা আমরা সাজেস্ট করি যে সল্টটাকে আমাদের রেস্ট্রিকশন করতে হবে, লবণটাকে রেস্ট্রিক্ট করতে হবে। বাঙালি সমাজের মধ্যে দেখা গেছে এইটার একটা প্রবণতা আছে যে ডাক্তারবাবু আমার আজকে প্রেশার আছে, আমি কাঁচা লবণ খাই না। এইটা কিন্তু একটা ভুল ধারণা যে কাঁচা লবণেই শুধুমাত্র হাইপারটেনশনের সমস্যা হয়, সেটা অন্য কোনো ফরম্যাটে লবণটা খেলে তার হয় না। যে কোনোভাবেই আপনি লবণ যদি নিতে থাকেন, সেখানে আপনার শরীরে কিন্তু হাইপারটেনশনের প্রবণতা আসে। তার সাথে আপনাকে অবশ্যই ফ্যাট ইনটেক, স্পেশালি ট্রান্স ফ্যাট ইনটেক, যেগুলো প্যাকেজড খাবার, যেমন চিপস, যেমন বিস্কিট, চানাচুর, এই ধরনের খাবারের মধ্যে যে ট্রান্স ফ্যাটটা আছে, সেখান থেকেও কিন্তু আপনার ডায়াবেটিসটা সমস্যা হতে পারে। এছাড়াও অবশ্যই আপনি যদি মদ্যপান বা স্মোকিংয়ের মধ্যে থাকেন, আপনাকে এই দুটো থেকে বিরত থাকতে হবে। তাছাড়া হলো ওষুধ। হাইপারটেনশনের জন্য সবথেকে বড় যেটা প্রবলেম দেখা গেছে, যে যদি ব্লাড প্রেশারটা খুব বেড়ে যায়, একটা পেশেন্টের কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে, এবং এইটা কিন্তু একটা মারণ রোগ। একটা স্ট্রোক হলে একটা পেশেন্টের সার্ভাইভালের চান্স প্রচণ্ডভাবে কমে যায়, এবং সেই জন্য আমাদের হাইপারটেনশনটাকে খুব রেগুলারলি মনিটর করা দরকার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সাপ্তাহিক একবার আপনাদের প্রেশারটা মনিটর করতে। প্রেশার দেখার জন্য অবশ্যই আপনারা কোনো চিকিৎসকের কাছে গিয়ে সেই প্রেশারটাকে চেক করাবেন। অ্যালোপ্যাথিক মেডিসিনস, হোমিওপ্যাথিক মেডিসিন বিভিন্নভাবে কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে কিছু মেডিসিন যেমন রাউলফিয়া, পার্টিয়াম, এই জাতীয় ওষুধ আপনারা নিতে পারেন, কিন্তু যদি 160-170 তার উপরে আপনার প্রেশারটা চলে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে কোনো অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানের নিতে হবে। প্রেশার থেকে পরবর্তীকালে আপনার কিডনির সমস্যাও উৎপন্ন হতে পারে, সেই জন্য নিয়মিত আপনার রক্তের ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটাকেও মনিটর করা প্রয়োজন।
2: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে দু চারটি কথা, বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
0: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শুনবেন শিল্পী মাধবীলতা রায়।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী মাধবীলতা রায়। শিল্পীর পরের অনুষ্ঠান আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সুবিনয় রায়। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজ রাত 10:10। আকাশবাণী শলিকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আকাশবাণী শুলেকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 7টা। শুরু হচ্ছে প্রত্যুষা।
3: সুপ্রভাত। বর্ষা কি তবে এসেই গেল, এমনই কথা কিন্তু বলছেন অনেক আবহবিদরা। 2009 সালে ভারতে বর্ষা প্রবেশ করেছিল 23 মে। প্রসঙ্গত, ভারতে বর্ষা প্রবেশের দিন হল 1 জুন। এটা খাতায় কলমে হলেও সেই দিনটা মেনে বর্ষা কমই প্রবেশ করে, কখনো তার আগে তো কখনো তার পরে প্রবেশ করে বর্ষা। তবে এত আগে বর্ষা প্রবেশ সচরাচর হয় না। কেরালায় বর্ষা এবার অনেক আগেই প্রবেশ করবে বলেই যে ভারতের অন্যত্রও বর্ষা প্রবেশে সেই দ্রুততা বজায় থাকবে এমনটা কিন্তু নয়। বর্ষা ভারতের অন্য সব প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে দেরিও হতে পারে। এটা পুরোটাই নির্ভর করে দেশের আবহাওয়া পরিস্থিতি, সেখানকার স্থানীয় আবহাওয়ার অবস্থার ওপর। যদিও এবার পশ্চিমবঙ্গেও আগে ভাগেই বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে। এরাজ্যে বর্ষা প্রবেশ করার দিন হল 8 জুন। যদিও 8 জুনের বর্ষা প্রবেশ করবে এমনটা নয়। অনেক বছরই দেখা যায় বর্ষা দেরিতে প্রবেশ করল পশ্চিমবঙ্গে। তবে প্রকৃতির খামখেয়ালিপনাও কিন্তু রয়েছে, তাই সুন্দরী বর্ষাকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন তো। বর্ষা দুয়ারে কড়া নাড়ছে। বর্ষাকে যেমন স্বাগত জানাবো আমরা, সেই সঙ্গে কিন্তু আমাদের অনেক বিষয়ে সচেতনও হতে হবে। জল জমতে দেওয়া যাবে না, তার কারণ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের জন্যে এটি গুরুত্বপূর্ণ। জল জমলেই সেখানে বংশবৃদ্ধি করবে মশারা, আর মশার কামড় এড়িয়ে চলা, তাদের প্রজনন ক্ষেত্র ধ্বংস করা আমাদের কাজ। ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধের জন্যে মশার কামড় থেকে বাঁচতে মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করা, লম্বা হাতার পোশাক পরা এবং মশা তাড়ানোর বিভিন্ন উপায় অবলম্বন করা উচিত। এডিস মশার বংশবিস্তারের জন্য উপযোগী স্থান যেমন কাপ, টপ, টায়ার, ডাবের খোলস ইত্যাদি থেকে জল সরিয়ে ফেলতে হবে। বাড়ির আশপাশে জমা জল ও বৃষ্টির জল পরিষ্কার রাখতে হবে। নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খোলা জলের স্টোরেজ, বৃষ্টির জল জমা ইত্যাদি দূর করতে হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। ম্যালেরিয়া প্রবণ এলাকায় ভ্রমণের সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ গ্রহণ করতে হবে। এই বর্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আপনার চারপাশ পরিষ্কার রাখুন, ডাস্টবিন ও অন্যান্য বর্জ্য পদার্থ ঢেকে রাখুন, প্রচুর পরিমাণে তরল পান করুন, আর বর্ষাকে সুস্থ শরীরে উপভোগ করুন।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়? এ নিয়ে চিঠি লিখেছেন যাদবচন্দ্র রায়, গ্রাম কাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর থেকে। জীবনবিজ্ঞানের দৃষ্টিতে সৃষ্টি একটি জৈবিক প্রক্রিয়া, এর আকাঙ্ক্ষা থাকে, এর শেষ থাকে না। সেই নিয়মই আমরা পুত্র কন্যা নাতি নাতনি ঠাকুরদা ঠাকুরমা বংশানুক্রম, পুত্র পিতা এগুলো এক একটি নাম ধরা যেতে পারে। যদি তাই ধরা হয় তাহলে ঋণ শোধের কোনো ব্যাপার থাকে না, কিন্তু এগুলো নাম নয়, প্রত্যেকটি এক একটি স্বর্গীয় চরিত্র। যেন পিতা তার অশেষ গুণ না থাকলে সে পিতা হতে পারে না, মা সেও তেমনি। মায়ের মাতৃত্ব, বুকের দুধের ঋণ, এই মহৎ মাধুর্য বাঁচিয়ে রাখার উপাদান যদি না থাকে তাহলে মা হতে পারে না। পুত্র কন্যা তারা যেমনভাবে স্বাধীন, তেমনিভাবে নিয়মের অধীন চলার পথ, চলার পাথেয় সবই প্রদান করে বাবা মা। বাবা মাকে ঠিক শিক্ষিত হতে হয় না, বাবা এবং মা পূর্ব শিক্ষিত। তাদেরকে যেভাবেই তুমি হারাতে চাও না কেন, তারা অজেয়, তারা পরাজিত কভু নয়। আস্ফালন পুত্রকন্যার মধ্যে হতে পারে, অহংকার গর্ব থাকতে পারে, কিন্তু মা বাবার স্নেহের কাছে, আশিসের কাছে তা একেবারে ঠুনকো। ঠিক যেন আকাশচুম্বী অট্টালিকার অহংকার থাকলেও মা বাবার একমাত্র আশিস গর্বের অহংকারের অট্টালিকাকে চুরমার করে তাদের চরণতলে ভূপতিত করতে পারে। তাই মা বাবার ঋণ শোধ করা তা কোনো মতে কোনো দিনও সম্ভবপর নয়। আমার মা বাবা সহ সকল জনের মা বাবাকে আমি অশেষ শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। লিখেছেন যাদবচন্দ্র রায়, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর থেকে। শক্তি শঙ্কর সামন্ত ধারসা কাজীপাড়া হাওড়া থেকে লিখছেন, চিরাচরিত ভাবনায় প্রশ্নটা সহজ মনে হলেও বাস্তবিক অর্থে উত্তরটা ততটাই জটিল, যা বস্তুবাদী ভাবনায় ময়নাতদন্ত হয়নি এ সমাজে। হ্যাঁ, মানছি এক কথায় মা বাবার ঋণ পরিশুদ্ধ নয়, কিন্তু প্রশ্ন যখন উঠেছে অন্তর

নিয়মে প্রাণীজগৎ টিকে রয়েছে বিশ্বব্যাপী। এই লেখকের উচ্চারণে বাবা মা আর সন্তানের সম্পর্কের প্রশ্নে স্বার্থের যে দিকটা উল্লেখিত হয়েছে সে প্রসঙ্গে বলি, সাম্প্রতিক জঘন্য ঘটনাটি বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে চাইলেও বলতেই হচ্ছে, জনৈক পিতা নিজের সন্তানকে ডাক্তারের ভূমিকায় দেখতে চেয়ে 10 লক্ষ টাকায় প্রশ্নপত্র আগাম কিনে যখন দেখা যায় সন্তান 720 নম্বরের মধ্যে মাত্র 107 নম্বর পেয়েছে, তখন সংশ্লিষ্ট পিতা পুত্রের বিবেকহীন দিকটি নিয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হয় কি সমাজে? যদিও প্রশ্নটা আড়ালেই থেকে গেছে, নেপথ্যে ওই সন্তানের মায়ের ভূমিকাটাই বা ঠিক কী ছিল? লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে।

বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া ওয়ার্ড নম্বর ১৯ জলপাইগুড়ি থেকে লিখছেন, মনের মানুষ প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় আমাদের প্রত্যেককেই আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে এক গভীর অনুসন্ধানে। অনুভূতির মহাসাগরে ডুব দিয়ে মণিমাণিক্য খুঁজতে গিয়ে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা ধরি। আমার মনে হয় বাবা মায়ের কাছে আমাদের কোনো ঋণ আছে। এ বোধের শিক্ষা কোনো বাবা মায়েরাই তাদের সন্তানদের দিয়ে যাননি, তাই তা শোধবোধের কথাটাই অবান্তর। মা তার সমস্ত শিরা উপশিরা দিয়ে নিজেকে নিংড়ে তার গর্ভস্থ শিশুকে অসীম মমতায় সবার অগোচরে লালন পালন করেন, জীবনের প্রথম প্রভাতে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পিতামাতার ছত্রছায়ায় সেই সন্তান বেড়ে ওঠে। জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেখানে পিতামাতার অবদান নেই। তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর। বাবা মায়ের অবর্তমানে সন্তানের অন্তঃস্থলে যে রক্তক্ষরণ চলে তা সেই হতভাগারাই জানে। মাকে আমার পড়ে না মনে, জানালা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। বিশ্ব সংসারে ছড়িয়ে আছে পিতামাতার অমোঘ আশ্বাসবাণী, সেই আমাদের আশ্রয়, আমার মাঝারে নিজেরে করিয়া দান হেমোর দেবতা। নতমস্তকে স্বীকার করি তোমাদের ঋণ, জন্ম জন্মান্তরেও শোধ হবার নয়। লিখেছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে।

অসীম মণ্ডল, গ্রাম ও পোস্ট ঠিবা, লাভপুর, বীরভূম থেকে লিখছেন, এটি পরম সত্য যে মা বাবার অপরিসীম স্নেহ, ত্যাগ, মমতা এবং লালন পালনের ঋণ কোনো পার্থিব সম্পদ বা অর্থ দিয়ে শোধ করা যায় না। তারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এটি এমন এক অসীম ঋণ যা আজীবন লালন করলেও অপরিশোধিত থেকে যায়। জন্মের পর থেকে সমস্ত আরাম, আয়েশ, সুখ, আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন। মা বাবার ভালোবাসা পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ আবেগ, যা কোনো প্রতিদানের আশা করে না। যারা আমাদের পৃথিবীতে এনেছেন এবং জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করেছেন, এই উপকারের ঋণ অর্থ দিয়ে কখনোই শোধ করা যায় না। মেয়েরা বিয়ের বিদায়কালে মায়ের আঁচলে চাল দিয়ে বলে, মা, তোমার ঋণ শোধ করলাম। এটি আসলে প্রথাগত সামাজিক রীতি, একটি প্রতীকী আচার মাত্র। বাস্তবে মা বাবার ঋণের গভীরতা কোনো চাল বা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। মা বাবার ঋণ কেবল ভালোবাসা ও সেবা দিয়েই সম্মান জানানো সম্ভব, কোনো আচার বিচার দিয়ে তা শোধ করা যায় না। সন্তানের জন্যে মা বাবার ত্যাগ এতটাই বিশাল যে তা পার্থিব কোনো সম্পদের বিনিময়ে মাপা সম্ভব নয়। তাই তাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান কেবল তাদের প্রতি সেবা আর অকৃত্রিম শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়েই সম্ভব। দুনিয়ার সব ভালোবাসা শর্ত সাপেক্ষ হতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা থাকে চিরকাল শর্তহীন। তাই পরিশেষে বলি, গর্ভধারিণী মা ও জন্মদাতা বাবা, যারা সন্তানকে পৃথিবীর আলো দেখান,

বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, সৃষ্টির আদি লগ্ন থেকে যে ঋণ অনাদায়ী তা হল বাবা মায়ের ঋণ। আকাশের বিশালতা আর সমুদ্রের গভীরতা দিয়েও যার পরিমাপ করা যায় না, সেই অসীম স্নেহ আর ত্যাগের প্রতিদান কোনো সন্তানের পক্ষেই দেওয়া সম্ভব নয়, আমিও পারিনি, এই সত্যকে মেনে নিয়েই আমার পথ চলা। আজ তাঁদের মাথার চুলগুলো বরফের মতো সাদা, চোখের কোণে জমেছে ক্লান্তির রেখা। এই বৃদ্ধ বয়সে তাঁরা কোনো বিশাল ঐশ্বর্য চান না, চান কেবল একটুখানি নির্ভরতা আর নিঃস্বার্থ সঙ্গ। সন্তানের দায়িত্ব তো কেবল জন্ম দিয়েই শেষ হয়ে যায় না, বরং জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের ছায়াসঙ্গী হওয়াতেই লুকিয়ে আছে প্রকৃত সার্থকতা। তাদের দৈনন্দিন ছোট ছোট চাওয়া, সামান্য একটু সেবা আর পরম যত্নে হাতটি ধরে রাখা, এ সবই তো সন্তানের পরম ধর্ম। যখন তারা কোনো বিষয়ে মতামত দেন, তখন সেই অভিজ্ঞতার আলোয় নিজের জীবনকে সাজিয়ে নেওয়াই শ্রেষ্ঠত্ব। তাঁদের পছন্দকে নিজের পছন্দের চেয়ে এগিয়ে রাখা, তাদের মুখে একচিলতে হাসি ফোটানোর জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া, এর মাঝেই লুকিয়ে আছে জীবনের পরম শান্তি। বৃদ্ধ বয়সের বাবা মায়েরা যেন একটি বটবৃক্ষ, তাদের ছায়ায় আশ্রয় নেওয়াটাই সন্তানের পরম সৌভাগ্য। তাদের প্রতিটি কথা, প্রতিটি ইচ্ছে এবং প্রতিটি পছন্দকে যখন আমরা হৃদয়ের গভীরে স্থান দিই, তখনই কেবল সন্তানের দায়িত্ববোধ পূর্ণতা পায়। শেষ বয়সে তাঁদের মুখে একচিলতে তৃপ্তির হাসি দেখতে পাওয়াটাই সন্তানের জীবনের সবচেয়ে বড় অর্জন। বাবা মায়ের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধই আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে। আমরা কি সে প্রচেষ্টায় নিয়োজিত হব না? লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। সূর্যসেন কলোনি, শিলিগুড়ি থেকে লিখছেন সমীর বিশ্বাস। মানুষ বড় অদ্ভুত, ছোটবেলায় যে দুটি হাত তাকে হাঁটতে শেখায়, বড় হয়ে সেই একদিন পৃথিবীর ভিড়ে দাঁড়িয়ে ভাবে সব ঋণ বুঝি শোধ করা যায়। অথচ সন্ধ্যার নির্জনতায় হঠাৎ দূরের কোনো শঙ্খধ্বনি বা ভাতের গন্ধে মনে পড়ে যায়, মা বাবার ঋণ আসলে নদীর মতো, যার শেষ দেখা যায় না। মা শুধু মানুষ জন্ম দেন না, নিজের ঘুম, নিজের শরীর, নিজের সমস্ত সুখ একটু একটু করে সন্তানের জীবনে বুনে দেন। কত রাত তিনি জেগে থেকেছেন সন্তানের জ্বরের কপালে হাত রেখে, কত প্রার্থনা নিঃশব্দে ঠাকুর ঘরে মিশে গেছে শুধু সন্তানের মঙ্গল হবে বলে। আর বাবা, তিনি যেন বাড়ির উঠোনে সেই পুরনো বটগাছ, যার ছায়া আমরা টের পাই না যতদিন না রোদ মাথার উপর এসে পড়ে। নিজের ইচ্ছেগুলোকে কত সহজে মাটি চাপা দিয়ে মানুষটা সংসারের হাসিটুকু বাঁচিয়ে রাখেন, সন্তানের নতুন বইয়ের জন্য হয়তো নিজের শার্ট কেনেন না, অথচ মুখে কখনো অভাবের কথা আনেন না। বিভূতিভূষণের পথের ধুলোয় যেমন এক নিঃশব্দ মায়া লেগে থাকে, তেমনি মা বাবার ভালোবাসাও শব্দহীন। দূরে চলে গেলে একদিন হঠাৎ মনে হয় যে মানুষ দুজন সারা জীবন শুধু দিয়েই গেলেন, তাদের জন্য আমরা ঠিক কী বা করতে পারলাম? মা বাবার ঋণ শোধ হয় না, শুধু কোনো এক ভোরে তাঁদের কাঁপা হাত দুটো নিজের হাতে নিয়ে চুপচাপ বসে থাকা যায়, আর মনে মনে বলা যায়, তোমরা না থাকলে পৃথিবীটা এত আপন হতো না। লিখেছেন সমীর বিশ্বাস, সূর্যসেন কলোনি, শিলিগুড়ি থেকে।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শলিকুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শোলেকুড়ি এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী মনীষা মুখোপাধ্যায়। সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী হৈমন্তী শুক্লা। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শুনবেন শিল্পী পণ্ডিত ভজন সোপোরি। 3:00 গান পরম্পরায় রয়েছে শিল্পীর পরবর্তী নিবেদন। 10:00 শ্যামা সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে রয়েছে একটি আলোচনা, বিদেশে কর্মসংস্থান সুযোগ ও সাবধানতা, এ বিষয়ে সুদীপ্ত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। 10:30 বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবিষয় ইংরেজি পাঠদান করবেন কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীর কর্মকার। 12:00 রয়েছে কথায় সুরে। 1:00 মহিলা মজলিশ। এবার গ্রীষ্মে খাওয়া দাওয়া, এ বিষয়ে আলোচনায় রয়েছেন রেশমি দেব সাথে শাহানা বন্দ্যোপাধ্যায়। 1:50 এবং

সন্ধ্যে 6:40 ভাওয়াইয়া শুনবেন শিল্পী মাধবীলতা রায়। 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন গান্ধী ইনফ্লুয়েন্স অন ইউথ, উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য। 4:00 গ্রামীগঞ্জে, 4:30 সবুজ সোনার দেশে। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা 5:30। 6:05 বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে কথক নৃত্য শিল্পী ইন্দ্রাণী দাসের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 বিশেষ অনুষ্ঠান উচ্চ মাধ্যমিক 2026-এ তৃতীয় স্থান অধিকারী বীরভূমের শিউড়ি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঠ্য, আজ দ্বিতীয় পর্ব। 8:30 আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল। 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়, মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 10:30 শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে বলি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি পেয়ারকে, 8:30 রয়েছে চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 সেহতনামা, 11:00 জয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর, 3:00 সখি সাহিলি, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 ছায়াগীত, 6:05 গানের ভেলা, 8:00 হাওয়া মহল, 9:30 আজ কি ফানকার, 10:00 ছায়াগীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে বলি ট্রাফিক চলাচল সংক্রান্ত খবর। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে, ধীরে গাড়ি চালান। NH10 শালুকাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সাথে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুটাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা কানাল কানাল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে বর্তমান সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবার শিলিগুড়ি আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:25 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল 4-1 গোলে

0: কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষ ও মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে চৌঠা জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১২ বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের ২২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ৮:৩০ সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার চৌঠা জুন রাত ৮:৩০। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ছজনের মৃত্যুর ঘটনায় দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ED আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের 14টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় 1,600 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। CBI রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে। CBI জানিয়েছে, তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300-এরও বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কর্মচারী সংগঠনগুলি একে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল থেকে টাকা পেতে শুরু করবেন। এদিকে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। শহরাঞ্চলে নিকাশী নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যান হলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায় মেনেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। এ মাসের 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ভাস্করবাবু আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। সরকারের এই সদিচ্ছামূলক মনোভাবের জন্য ভাস্করবাবু ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।
1: পূর্বের সরকার ডিএ রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন, আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব। যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন। কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো।
0: এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী সংগঠনের পক্ষে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।
2: মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বশেষ যে সিদ্ধান্তগুলো হয়েছে বা উনি যেগুলো আশ্বাস দিয়েছেন তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। বলেছেন কারেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স 42% যত তাড়াতাড়ি সম্ভব 22 জুন একটা বড় অংশ ঘোষণা করব বকেয়া কারেন্ট দিয়ে, বাকিটা আবার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেব।
0: কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও একে বড় পাওনা হিসেবে অভিহিত করেছেন।
3: 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে, এইটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা 3-4 বছর পরে বেতন কমিশন পেয়ে থাকি, বেতন কমিশন লাগু হবে 1/1/26 থেকে, সেখানে যদি 1 বছর পরেই আমরা হাতে পাই তবুও সেটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা।
0: অন্যদিকে মঞ্চের আহ্বায়ক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, তাদের বাদ দিয়ে শুধুমাত্র মামলাকারী সংগঠনগুলিকে ডেকে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেছেন, এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। যৌথ মঞ্চের অধীনে 39টি সংগঠন এ ব্যাপারে অন্ধকারে থাকল বলেও তাঁর দাবি।
4: তাহলে শুধুমাত্র মামলাকারী সংগঠন তাদের নিয়ে এই আলোচনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে সার্বিক রাজ্যের সমস্ত অংশে যাদের রাজ্য কোষাগার থেকে বেতন হয় তাদের বিষয়টা কখনোই চেঞ্জ হয় না।
0: বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির প্রমুখ ডিএ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বেতন কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সদস্যরা আগামী মাসে 2 দিনের সফরে এরাজ্যে আসছেন। 9 জুলাই থেকে 2 দিন তারা কলকাতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এজন্য কমিশনের সঙ্গে যারা দেখা করতে চান সংগঠনের তরফে তাদের 15 জুনের মধ্যে অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। আগে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা গতকাল সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে

0: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3রা জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজেরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধে তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলেও মন্ত্রী আশ্বস্ত করেছেন।
1: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। বলছি এতগুলো 12 পাতার দেখুন, এগুলো ডেটার জন্য, এখনকার ডেটার ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলুন, বাকিটা আমরা দেখে নেব।
0: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ের সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল বলেও শুভেন্দুবাবু জানান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যান হলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই কাজে শুধুমাত্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হবে। তিনি গতকাল KMD এর আধিকারিকদের সঙ্গে নিয়ে কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সেক্টর 5, শান্তিনগর ও কেষ্টুপুরের নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, বহু জায়গায় অপরিকল্পিতভাবে ম্যানহোল বন্ধ করে রাস্তা তৈরি করেছে আগের সরকার, সেগুলি খুলে নতুন ম্যানহোল তৈরি করা হবে। হলদিরামের সামনে অতিরিক্ত জল দ্রুত সরাতে প্রয়োজনে পাম্প বসানোর কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাস্তার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ CBI আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন শুরু হবে বিচার প্রক্রিয়া। এই মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অন্য 5 অভিযুক্তের বিরুদ্ধে আগেই চার্জ গঠন করা হয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল ইডির দপ্তরে হাজিরা দেন। তাকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে 22 জুলাই। এদিকে VIP রোডের লেকটাউনের মোড়ের কাছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি গতকাল সরানো হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা কম। এর ফলে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মনীষা মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী মনীষা মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: হ্যালো, আকাশবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জীবনে আমরা কত কিছু পাওয়ার জন্য ছুটে চলি, সম্মান, সাফল্য, অর্থ, স্বীকৃতি, কিন্তু দিনের শেষে মানুষের হৃদয়ে কী রেখে যেতে পারলাম সেটাই আসল প্রশ্ন। আমাদের সঙ্গে একদম প্রথমে যিনি চলে এসেছেন তার ফোনটা নিয়ে নিই, তারপরে কথায় ফিরছি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ, তো আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ আছি, চিন্তাছি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার জন্য পছন্দের গান রাখবো, ভালো থাকবেন। পরিতোষবাবু চলে এসেছিলেন আমাদের সাথে, একেবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার হিসেবে। আমরা যেটা বলছিলাম, স্বামীজি তার গভীর জীবনানুভব থেকে বলেছিলেন, যদি একজন মানুষের মনেও সামান্য আনন্দ বা শান্তি এনে দেওয়া যায় তবে সেটুকুই সত্য। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো কষ্ট বয়ে বেড়াচ্ছে, অনেক সময় একটি স্নেহের কথা, একটু আন্তরিক ব্যবহার, একটু সহানুভূতির স্পর্শ কারুর অন্ধকার দিনকে আলোকিত করে দিতে পারে। সে মুহূর্তে আমরা শুধু একজন মানুষকে সাহায্য করি না, ঈশ্বরের সৃষ্টির মধ্যেই ভালোবাসার আলো ছড়িয়ে দিই। ভক্তির পথও আমাদের এই শিক্ষাই দেয়, শুধুমাত্র নিজের মুক্তির জন্য নয়, হৃদয়ে শান্তির সঞ্চার করাও কিন্তু একটা বড় সাধনা। কারণ যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে সেখানেই তো ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। তাই আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের ভালোবাসা যেন আমাদের মানুষের মনে, আমার যে প্রিয়জন বা প্রতিবেশী বা বন্ধু, তার মনে একটুখানি শান্তি এনে দিতে পারে। তাই এই ছোট্ট আলোটুকুই কারুর জীবনের বড় আশ্রয় হয়ে উঠতে পারে। সুতরাং আপনার ব্যবহার, আপনার আচরণ এখানে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের আমরা আলোচনার বিষয় রেখেছি তোমার ব্যবহার, তোমার পরিচয়। এ বিষয় নিয়ে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, ফোন নম্বর 9434076705 এই ফোন নম্বরে ফোন করে আমাদের সাথে জুড়ে যান এবং জানান তোমার ব্যবহার, তোমার পরিচয় এ বিষয়ে। আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের একেবারে প্রথম গানে, সত্যমেব জয়তে ছায়াছবি থেকে শিল্পীরা আতিফ আসলাম এবং তুলসী কুমার। আমরা গানে যাব, তবে তার একদম আগে আমাদের সাথে আরও একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি কে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: ভালো আছেন তো? শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: আমি মেকলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বিকাশ বলছি।
0: হ্যাঁ বিকাশ বাবু
2: বলেন।
0: হ্যাঁ, আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমার ব্যবহারই তোমার পরিচয়, এ বিষয় নিয়ে।
2: আরে আমার ব্যবহারই আমার পরিচয়, আমি কি ব্যবহার দেখাবো বলুন তো? একটা হাসির কথা বলি, আমি তো চলতে পারছি না ভালো, আমি কি করে ব্যবহার দেখাবো বলুন?
0: না, আমি বলছি যে এই যে আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ,
2: আমাদের ব্যবহার কি করে ভালো হবে সবারে, এটা নিয়েই তো আলোচনা।
0: হ্যাঁ, এবং এই ব্যবহার কিন্তু আমাদের মানে অন্যের সঙ্গে আমি যে ব্যবহার করব সেটাই কিন্তু থেকে যাবে, তাই তো?
2: অবশ্যই অবশ্যই,
0: একদম।
2: আমরা প্রার্থনা করি সবাই যেন সবার কাছে ভাতৃত্ববোধ, পিতৃত্ববোধ, যার যেরকম, যেটা কাকা ভাই বোন যার সঙ্গে যেরকম ব্যবহার, খুব সুন্দর মধুর ভাষা, খুব নমনীয় সরল ভাব, কি
0: একদম একদম একদম সেটাই আমাদের কাম্য।
2: হিংসা না থেকে
0: ঠিক ঠিক
2: কাঁধে কাঁধ মিলিয়ে চলা, তাদেরকে সুউপদেশ দিতে না পারলেও একটু তো কথা বলা যাবে উপদেশে,
0: একদম
2: এভাবেই মানে সরল ভাবে চলাটাই
0: একদম আমাদের এই আন্তরিক ব্যবহার এবং সহানুভূতির স্পর্শ যদি থাকে, হ্যাঁ, আমাদের আচরণের মধ্যে, তাহলে কিন্তু যে মানুষটির সাথে আমি কথা বলছি সেই মানুষটি একটু শান্তি পায়, তাই তো বিকাশবাবু? অনেক ধন্যবাদ আপনাকে,
2: ধন্যবাদ
0: ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা এবং কলার অবশ্যই বিকাশবাবু ছিলেন আমাদের সঙ্গে। আমরা চলে যাই আমাদের সেই গানে। সুর করেছেন রোচক কোহলি, শিল্পীরা আতিফ আসলাম এবং তুলসী কুমার। শুনছেন সত্যমেব জয়তে, ছায়াছবির গান।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার ম্যাডাম, আমি সুমন মহরি বলছি নর্থ ইস্ট সাউথ ত্রিপুরা থেকে।
0: আর একবার আপনার নামটা বলবেন।
1: আমি সুমন মহরি বলছি নর্থ ইস্ট সাউথ ত্রিপুরা থেকে।
0: আচ্ছা, কেমন আছেন সুমন বাবু? সুপ্রভাত।
1: সুপ্রভাত ম্যাডাম, ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ, একদম ভালো আছি। আর আজকের বিষয় যেটা রেখেছি সে বিষয় নিয়ে আপনি কি বলতে চান? তোমার ব্যবহারই তোমার পরিচয়।
1: একদম ম্যাডাম, দেখুন আমরা প্রায় প্রায় বাহ্যিক রূপ এবং পোশাক বা অর্থ দেখে অনেকে অনেকে বিচার করতে পারি, কিন্তু এগুলি সাময়িক সময়ের জন্য সত্যিকারের মানুষকে বোঝা যায় তার ব্যবহার দেখে। যেমন একজন ভদ্র মানুষ সব সময় অন্যকে সম্মান করে, ছোট বড় ভেদ করে না, এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
0: হুম হুম
1: আবার যার ব্যবহার খারাপ, সে ধনী বা শিক্ষিত হলেও মানুষের কাছে ভালো পরিচয় পায় না। তাই
0: ঠিক
1: ব্যবহার মানুষের চরিত্রের আয়না। সুন্দর ব্যবহার মানুষের সবার কাছে প্রিয় করে তোলে, সম্পর্ককে আরো মজবুত করে
0: সুন্দর
1: এবং
0: করে তোলে।
1: সমাজে একটি
0: হুম,
1: ভালো অবস্থান তৈরি করে। এতটুকু বললাম ম্যাডাম,
0: খুব ভালো,
1: ভালো
0: আপনার
1: থাকবেন।
0: মূল্যবান মতামত আমরা জানতে পারলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আসলে তোমার ব্যবহারই তোমার পরিচয়, এটি একটা প্রবাদ বাক্য তো মোটেই নয়। একটি মানুষের আসল পরিচয় তার পদবি বা তার চেহারায় নয়, বরং তার কথাবার্তায়, তার আচার আচরণে, অন্যের প্রতি যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে দিয়েই কিন্তু ফুটে ওঠে। আসলে সবার সাথে হাসি মুখে বা সম্মান দিয়ে কথা বলা, অন্যের সুবিধে অসুবিধে

0: বা আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই বাঞ্ছনীয়। ছোটোখাটো ভুল বা যেগুলো তার ত্রুটি রয়েছে সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, তার প্রতি সহানুভূতিশীল হওয়া, এটাই বোধহয় আজকের দিনে বিশেষ কাম্য। আজকে আমরা কথা বলছি তোমার ব্যবহারই তোমার পরিচয় এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু, দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
1: আমি প্রধানবাবুর থেকে গৌরী বলছি।
0: হ্যাঁ গৌরদেবী, সুপ্রভাত।
1: হ্যাঁ সুপ্রভাত। আচ্ছা দিদি ভাই, আপনার নামটা জানতে ইচ্ছে করছে আমার।
0: হ্যাঁ, আমরা তো নামটা অবশ্যই বলি, সবার শেষে বলি।
1: আচ্ছা
0: আমরা সব শেষে আপনি শুনতে থাকবেন, আমরা নিশ্চয়ই বলবো যারা উপস্থাপনায় থাকি।
1: হ্যাঁ, আজকে যে প্রশ্নটা করেছেন,
0: হুম হুম
1: যে শুভ সকাল ইয়েতে মানে ব্যবহারে,
0: হুম হুম
1: একদম খুব সুন্দর প্রশ্ন। মানুষের রূপ দেখে নাই, ব্যবহারেই সব গুণ বেরোয়, তাই না?
0: একদম তাই।
1: একদম দেখেন এখনকার দিনে কি বলে, এই যে মানে আমি এত বড় লোক, আমার এত বাড়ি আছে, গাড়ি আছে, আমি কেন ওর সাথে কথা
0: হুম
1: বলবো?
0: হুম হুম
1: এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। কিন্তু মানুষের সাথে যদি একটু হেসে কথা বলে,
0: তার আচরণ,
1: হ্যাঁ
0: হুম, একটা
1: হ্যাঁ
0: ভালো আচরণ করি যদি আমরা,
1: হ্যাঁ হ্যাঁ থাকতে পারি,
0: হুম,
1: সেটা কিন্তু সাথে যাবে।
0: ঠিক বলেছেন।
1: হ্যাঁ সেটাই সাথে যাবে। আমরা আমার ব্যবহারে, আমার এই যে অমুক বাবু খুব ব্যবহার ভালো, ওই ভদ্রমহিলা এত ভালো
0: হুম
1: ব্যবহার,
0: হুম হুম
1: হ্যাঁ ব্যবহারটাই সাথে করে মানুষ নিয়ে যায়, তাই না?
0: একদম একদম ঠিক বলেছেন দিদি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা
1: হ্যাঁ
0: বলে। আপনি শুনতে থাকবেন এবং
1: হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ
0: সঙ্গে থাকবেন। নমস্কার
1: হ্যাঁ ঠিক আছে,
0: নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার। হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি তোমার ব্যবহারই তোমার পরিচয়। সুতরাং একজন মানুষকে তার বাহ্যিক রূপ দিয়ে নয়, তার আচরণ, তার কথাবার্তা এবং অন্যের প্রতি ব্যবহার দিয়েই বোধহয় প্রকৃতভাবে চেনা যায়। আমরা পরবর্তীতে গানে যাব, তারও আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
2: হ্যাঁ
0: সুপ্রভাত।
2: নমস্কার দিদি ভাই, সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান
0: প্রবীর
2: জেলার
0: বাবু।
2: দিনীপ থেকে
0: হ্যাঁ
2: বলছিলাম।
0: প্রবীর বাবু,
2: প্রবীর
0: বলুন
2: ভাই,
0: কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। খুব গরম, মানে মনে হচ্ছে কেউ গরম জল ঢেলে দিচ্ছে গায়ে,
0: ঠিক ঠিক ঠিক,
2: একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই দিদি ভাই,
0: মানে একেবারে
2: মানে
0: গুমোট হয়ে আছে।
2: হ্যাঁ গুমোট হয়ে আছে, এবং যে কিছু খেতে মানে ভালো লাগছে না, জল ছাড়া আর কিচ্ছু খেতে ভালো লাগছে না,
0: ঠিক
2: মানে
0: বলেছেন,
2: যা
0: মানে খুবই
2: খাচ্ছি।
0: কষ্টদায়ক একটা আবহাওয়া চলছে এবং
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তুলনামূলক আমরা উত্তরবঙ্গে কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি আপনাদের থেকে, তুলনামূলক যদি আমরা
2: যাক,
0: বিচার করি।
2: আপনাদের আপনাদের কিছু কিছু এইদিকে ঠেলে পাঠিয়ে দেন দিদি ভাই, আমরা যেন ও আপনাদের উপভোগটা করতে পারি।
0: কিছুটা নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তো চাইবো যে সকলে মিলে যাতে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি।
2: হ্যাঁ
0: আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন এক কথায়? তোমার
2: হ্যাঁ,
0: ব্যবহারই তোমার পরিচয়, এটি একটি প্রবাদ বাক্য, এটা কি নিছকই একটি প্রবাদ বাক্য? আপনি কি
1: না
0: বলবেন?
1: দিদি ভাই, না দিদি ভাই, দেখবেন আমরা বাসে চাপলে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়,
0: হুম হুম
1: সেইটা কিন্তু নিছক ইয়ে নয় কিন্তু দিদি ভাই।
0: হুম
1: আমাদের জীবনে যে মানে পরিচয়টা, আপনাকে এইখানেই কিন্তু আজকে আপনার সাথে যে কথা বলছি, আপনার পরিচয়ে নয়, আপনার সাথে আমার যে কথাবার্তা, এটা আপনি যদি ভালোভাবে নেন তাহলে কিন্তু পরিচয় এইখানেই পাওয়া যায়। এবং যদি আপনাকে একই চামড়ার মুক্ত,
0: হুম
1: কোনো সময় হয়তো কোনো কিছু কথা এমন বললাম আপনার,
0: হুম
1: যদি
0: হুম হুম
1: সেটা
0: হুম
1: আতে
0: আঘাত
1: ভালো লাগে,
0: দিল,
1: তাহলে
0: হুম
1: কিন্তু আপনি আর আমার পরিচয়টা বলবেন না যে বাজে লোক একটা, তো সেইটাই বলবেন, আর ভালো বলবেন না।
0: ঠিক।
1: তো সেই
0: আসলে
1: জায়গায়
0: আমরা যখন
1: আমাদেরকে
0: কথা বলি আমাদের একটু ভেবেচিন্তেও বলা উচিত এবং আমাদের একটু
1: একশোবার একশোবার
0: সংযত থাকা উচিত, তাই না? যাতে
1: একশোবার
0: আমার
1: একশোবার
0: কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে অন্য কেউ আঘাত না পায়, তাই তো?
1: না না পায়। কিন্তু দিদি ভাই আর একটা জিনিস,
0: হুম
1: মানে কিছু কিছু মানুষ আছে সেই মানে আতে ঘা মেরে কথা বলা,
0: হুম
1: তো
0: হুম
1: তখন
0: হুম হুম
1: কিন্তু আপনি কিন্তু সেই ব্যবহারটা আর ঠিক রাখতে পারবেন না
0: হ্যাঁ,
1: দিদি
0: তার
1: ভাই।
0: প্রত্যুত্তর আমাদের দিতে ইচ্ছে করেই, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

0: কিন্তু ওই যে আমি যদি আমার ব্যবহারটা আমার জায়গা থেকে ঠিক রাখি, আমি যদি, তাহলে তো তার মতোই হয়ে যাব না? সেই জায়গাটাতে
1: হ্যাঁ
0: আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করার একটা শিক্ষা অবশ্যই নিতে হবে। খুব
1: একদম,
0: ভালো, হ্যাঁ
1: তাই
0: খুব ভালো
1: হ্যাঁ,
0: থাকবেন
1: না
0: প্রবীরবাবু,
1: ভালো থাকবেন,
0: গরমে
1: নিজেরা সুস্থ
0: একটু
1: থাকবেন,
0: হ্যাঁ সাবধানে থাকবেন, আর প্রচুর
1: হ্যাঁ
0: জল
1: হ্যাঁ
0: খাবেন অবশ্যই।
1: হ্যাঁ
0: ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ,
0: প্রবীরবাবু,
1: না নমস্কার নমস্কার
0: নমস্কার।
1: দিদিভাই।
0: আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী গানে। পরবর্তী গান ইয়েস বস ছায়াছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, সুর করেছেন যতীন লালিত। আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, নটা পর্যন্ত আমাদের ফোন লাইন খোলা রয়েছে 9434076705।

0: গান শুনতে শুনতে আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার,
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। প্রচন্ড গরম দিদি।
0: হ্যাঁ অবশ্যই, আমি শুনছি যে ভীষণ অসহ্য একটা অবস্থার মধ্যে আপনারা রয়েছেন।
1: রয়েছি, হ্যাঁ
0: এখানেও
1: হ্যাঁ,
0: প্রচণ্ড
1: প্রচন্ড
0: তাপ
1: গরম।
0: কদিন ধরেই চলছে, তবু একটুখানি মনে হয় আমরা একটু হলেও আরামে আছি আপনাদের তুলনায়।
1: হ্যাঁ, সে তো দেখছি, শুনছি আমি, উত্তরবঙ্গে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে।
0: হচ্ছে হচ্ছে এবং আজ
1: হ্যাঁ
0: থেকে
1: হ্যাঁ
0: উত্তরবঙ্গে আরেকটু বাড়বে বৃষ্টির, মানে সুবিধা আমরা আরেকটু পাবো, বৃষ্টি উপভোগ করতে পারবো। তবে
1: হ্যাঁ হ্যাঁ,
0: দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন হয়তো কষ্ট রয়েছে, তারপর
1: কষ্ট
0: একদম
1: হবে
0: নিয়ম
1: দক্ষিণ।
0: মাফিক বর্ষা ঢুকেই যাবে, আরেকটু
1: হ্যাঁ
0: অপেক্ষা। তো
1: হ্যাঁ,
0: আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যে তোমার ব্যবহারই তোমার পরিচয়, এ বিষয় নিয়ে আপনি কি বলবেন?
1: হ্যাঁ দেখুন, আমার ব্যবহারই আমার পরিচয়। আমি যদি মানুষকে ভালোভাবে ভালোবাসতে পারি, এবং আমি যদি হয়তো কোনো বাসে বা ট্রেনে গেলাম, সেখানে দেখছি হয়তো একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে,
0: ঠিক
1: তখন
0: ঠিক
1: যদি
0: ঠিক
1: তাকে সিটটা ছেড়ে দিই,
0: হুম হুম
1: তখন কিন্তু তিনি খুব খুশি হবেন, এবং আমারও ভালো লাগবে যে না, একটা বয়স্ক মানুষ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমি বসে
0: ঠিক
1: থাকবো,
0: ঠিক
1: সেটা কিন্তু সবাই পায় না।
0: একদম
1: তার জন্যে কিন্তু তাকে বসতে দেওয়া উচিত।
0: হুম
1: আর
0: হুম
1: যদি কোনো ছোট বাচ্চা থাকে মা কোলে নিয়ে,
0: হুম
1: তাকেও ছেড়ে দেওয়া উচিত। এটাই হচ্ছে মানুষের ব্যবহার, মানুষের পরিচয়,
0: একদম
1: মানুষের সঙ্গে
0: একদম
1: ভালো ভালো
0: এটুকুই তো
1: ভালোভাবে
0: মানবিকতা
1: ব্যবহার
0: আমাদের
1: করা
0: কাম্য না, প্রত্যেকের কাছ
1: কাম্য।
0: থেকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক,
0: খুব ভালো
1: তবেই তো আমি
0: বললেন।
1: মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: ভগবানের কাছে আশীর্বাদ পাবো, এবং তাদের কাছেও আশীর্বাদ পাবো।
0: নিশ্চয়ই, এবং সবচেয়ে বড় কথা,
1: হ্যাঁ
0: আমার মনটাও খুব আনন্দ,
1: হ্যাঁ,
0: মনেও খুব আনন্দ হবে যে একটু
1: আনন্দ হবে,
0: সামান্যতম কিছু করতে পেরেছি, তাই
1: করতে
0: তো?
1: পেরেছি। হ্যাঁ
0: একদম,
1: ঠিক, হ্যাঁ
0: খুব ভালো থাকবেন
1: হ্যাঁ,
0: নিতাইবাবু,
1: আপনি ভালো থাকবেন।
0: সাবধানে
1: নমস্কার।
0: থাকবেন। হ্যাঁ নমস্কার নমস্কার,
1: হ্যাঁ
0: একদম
1: নমস্কার।
0: একদম। আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। মানুষের সাথে আপনার ব্যবহার কেমন হওয়া উচিত? নম্র, সহানুভূতিশীল। আসলে কিছু সুন্দর আর ইতিবাচক আচরণের মধ্যেই কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে, পারস্পরিক শ্রদ্ধা জন্মায়। আমরা দেখিনি আমাদের সাথে আরও একজন শ্রোতা বন্ধু কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার, সুপ্রভাত।
0: নমস্কার সুপ্রভাত, কে বলছেন?
2: অনেক দিন পর পেলাম লাইনটা, আজকে ধরেন যে অনেক দিন পর, তাও 15-20 দিন পর।
0: আচ্ছা আচ্ছা,
2: ভালো ভালো আছেন তো দিদি
0: হ্যাঁ
2: ভাই?
0: ভালো আছি, আপনি কে বলছেন?
2: আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি কাওয়াখালী থেকে সুমিত্রা মুখার্জি
0: হ্যাঁ
2: বলছি।
0: হ্যাঁ ঠিক ঠিক, সুমিত্রা
2: হ্যাঁ
0: দেবী, সত্যি অনেকদিন পর
2: হ্যাঁ
0: আপনার সাথে কথা হচ্ছে।
2: হ্যাঁ
0: আসলে
2: তো
0: অনেকেই চেষ্টা করতে থাকেন, তো সেই জন্য হয়তো বা হয়ে ওঠে
2: হ্যাঁ
0: না অনেক সময়।
2: আজকের টপিকটা এত সুন্দর আপনারা করেছেন যে আমার ব্যবহারেই পরিচয়, আমার
0: একদম
2: পরিচয়
0: একদম একদম
2: মানে একদম সঠিক কথা।
0: ঠিক।
2: আমার কথা হচ্ছে যে ব্যবহার এমন রাখবো, আমি যেদিনকে মারা যাব লোক বলবে যে না হ্যাঁ এ মাটির মানুষ ছিল,
0: ঠিক,
2: এ ভালো ছিল,
0: ভালো
2: আমাকে
0: মানুষ
2: লোকে
0: ছিলেন।
2: এসে এ লোকে দেখতে আসবে যে না এ ভালো ছিল,
0: ঠিক,
2: ব্যাস এটুকুই কথা, আর কিছু না। আমার
0: সত্যি আর কি বা
2: ব্যবহার
0: থাকবে বলুন, কি বা আমরা সাথে নিয়ে যেতে পারবো, কিন্তু ওই যে
2: হ্যাঁ
0: মানুষটির ব্যবহার আচরণ ভালো ছিল, এটাই তো থেকে যাবে তার পরিচয়
2: থেকে
0: হিসেবে।
2: যাবে। হ্যাঁ
0: হুম হুম
2: হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় যাই, যারা মারা যায়, আরে এ তো মাটির মানুষ,
0: হুম
2: এ
0: ঠিক
2: তো
0: ঠিক
2: মাটির মানুষ, এত সুন্দর এর ব্যবহার ছিল না, আহারে লোকটা আজকে চলে গেল, এই
0: ঠিক
2: যে
0: ঠিক,
2: একটা
0: এটাই তো
2: মানে
0: পরম
2: মানুষের
0: পাওয়া মানুষের কাছ থেকে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ
0: খুব
2: এটাই
0: ভালো
2: কিন্তু
0: লাগলো,
2: আশীর্বাদ, এটাই ব্যবহার। ভালো থাকবেন,
0: একদম।
2: সুস্থ
0: আপনিও
2: থাকবেন।
0: খুব ভালো থাকবেন সুমিত্রা দেবী, অনেক
2: হ্যাঁ
0: ধন্যবাদ আপনাকে।
2: নমস্কার।
0: নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষের পথে চলে এসেছি। আমরা একটি গান শুনতে শুনতেই অনুষ্ঠান শেষ করব। অন্যের সুবিধে অসুবিধে বুঝবার চেষ্টা করুন, বিপদে মন খারাপের সময় অন্যের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, এবং শান্ত এবং স্বাভাবিক কণ্ঠে কথা বলুন। তাহলে সম্মানজনক ভাষা অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনার পরিচয় অন্যের কাছে এক অন্য মাত্রা পাবে। একদম সব শেষে দেখেনি আমাদের সাথে আরও একজন বন্ধু রয়েছেন। নমস্কার।
3: নমস্কার, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, কেমন আছেন?
0: হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন।
3: আমি নর্থ ইস্ট সাউথ ত্রিপুরা থেকে বিশ্বজিৎ পাল।
0: আচ্ছা, অনেক দূরের বন্ধু, কেমন আছেন আপনি?
3: হ্যাঁ ম্যাডাম, অনেক ভালো আছি।
0: তো
3: মানুষের আচার রীতিনীতি এবং ব্যবহার যদি ভালো হয় তাহলে মানুষ ভালো এবং কথাবার্তায় মানুষকে চেনা এবং জানা যায়।
0: আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের সাথে ত্রিপুরার এক বন্ধু জুড়ে গিয়েছিলেন। আজ আমরা অনেক বন্ধু পেলাম, অনেক বন্ধুদের তাদের মূল্যবান মতামতও জানতে পারলাম, কিন্তু আমাদের সময় হয়ে যাচ্ছে বিদায় নেবার, তাই গানে গানেই আমরা অনুষ্ঠান শেষ করব। সব শেষে লাভ আজকাল ছায়াছবি থেকে আমরা শুনব এই গানটি, নীরজ শ্রীধর এবং সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে, সুর করেছেন প্রীতম। আজকের মতো হ্যালো আকাশবাণী এ পর্যন্তই। হ্যালো আকাশবাণী আবারও ফিরবে আগামীকাল ঠিক সকাল 8:30। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কথা সংযোগে দেবশ্রী। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন হ্যালো আকাশবাণী। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী হৈমন্তী শুক্লা, আকাশবাণী শোলেকরি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৯:১৫ মিনিটের বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয়। উভয় নেতা গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মায়ানমারের রাষ্ট্রপতি 5 দিনের সফরে ভারতে এসেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, মায়ানমারের রাষ্ট্রপতি সেদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী যে কোনো কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: বিদেশ সচিব আরও জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি মার্কিন ডলার। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্প দ্রুত শেষ করা নিয়েও প্রধানমন্ত্রী এবং মায়ানমারের রাষ্ট্রপতির মধ্যে কথাবার্তা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে গতকাল মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ছোটখাটো কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লিতে এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডান লিঞ্চ। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের রূপরেখা ঘোষণা করে। 7ই ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে চুক্তি চূড়ান্ত করার কথা জানায়। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। পরে প্রতিরক্ষামন্ত্রী বলেন,
2: In the coming years, we work with a renewed momentum, effectively contributing to growth of bilateral defense relations. Excellency, today is the 5th anniversary of elevation of our relations to comprehensive strategic partnership. I appreciate the significant strides made in our bilateral relationship across a wide range of sectors, from political exchanges to defense partnership.
0: লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ, এর আগে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার কথা ঘোষণা করে। ইরান সমর্থিত হিজবুল্লাহদের রকেট ও ড্রোন হামলার প্রত্যুত্তরে বৈরুটের দাহিয়ে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ MSC সারিস্কা ভিকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ওমানের কাছে একটি ইরানি জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই এই প্রত্যাখ্যাত। ইতালির দক্ষিণের কালাব্রিয়া উপকূলে আজ ভোরে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কালাব্রিয়া উপকূলের কাছে সমুদ্রের প্রায় 250 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বড় রকমের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর এই 5 বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। উল্লেখ, আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় সচদেব, জম্মু ও কাশ্মীর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হয়েছে। এছাড়াও প্রবীণ আইনজীবী ভেঙ্কিটা সুব্রামানি মোহনকেও শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডঃ সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এদের অন্তর্ভুক্ত করা হল। শুধুমাত্র ব্যক্তিগত পদক সম্ভাবনার দিকে নজর না দিয়ে বিভিন্ন নৌকো বিভাগে স্থায়ী শক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্দেশ্য। কেন্দ্রীয় মধুশিক্ষা পর্ষদ CBSE তাদের ফলাফল পরবর্তী কাজকর্মের জন্য পোর্টাল চালু করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গঙ্গায় জাতীয় মৎস্য সঞ্চার বিভাগ বিশেষ কর্মসূচির আয়োজন করে। নমামি গঙ্গে প্রকল্পে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50,000 মাছের পোনা গঙ্গায় ছাড়া হয়। রুই, কাতলা ও মৃগেলের পাশাপাশি স্থানীয় প্রজাতিরও মাছ এতে অন্তর্ভুক্ত ছিল। বিশেষজ্ঞদের মতে, নদীতে রিভার র্যাঞ্চিং কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের পুনরুদ্ধার এবং মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবীরাও অংশ নেন। অতি সম্প্রতি গ্রীষ্মকালীন ফলের সংরক্ষণ ও চাষে উৎসাহ বৃদ্ধি করতে নদিয়ার মোহনপুরের মণ্ডৌরিতে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয় ফল বৈচিত্র্য মেলা ও আম উৎসব। উদ্বোধন করেন সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্পের সংযোজক ডক্টর প্রকাশ পাতিল। রাজ্যের অন্তত 10 জেলার কৃষকেরা 40-50 প্রজাতির আম, কাঁঠাল, লিচু, সবেদাসহ নানা ফল নিয়ে হাজির হয়েছেন মেলায়। আম চাষকে বাণিজ্যিকীকরণে উৎসাহ দিতে ও আম চাষে উৎসাহ বৃদ্ধি করবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য 2 জন সফল আম চাষীকেও বিশেষ সম্মান জানানো হয়। এই 2 জন হলেন অমল গণ ও মোহাম্মদ গোলাম রহমান। মেলায় বাংলায় হারিয়ে যেতে বসা বেশ কিছু গৌণ ফলও প্রদর্শিত হয়। মহিলাদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে গত রবিবার নদিয়ার তাহিরপুরে অনুষ্ঠিত হয় বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং শিবির। রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে তাহিরপুর থানার সহযোগিতা এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ও উই উইথ এভরিওয়ানের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত শিবিরে 20 বছর বা তার ঊর্ধ্বে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। তাহিরপুর থানার ওসি জয় দাস জানিয়েছেন, শিবিরে প্রায় 119 জন মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এলাকায় মহিলাদের মধ্যে এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। সম্প্রতি কল্যাণী এইমসে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোরও ব্যবস্থা করা হয় এইমস প্রাঙ্গণেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস সহ এইমসের একাধিক পদস্থ আধিকারিকেরা। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উপস্থিত অনেকেই মত ব্যক্ত করেছেন। টিকাকরণের পর তাদের হাতে শংসাপত্র তুলে দেন কল্যাণী এইমসের ডাইরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস। গতকাল মোহনপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি অনুষদের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের তৈরি সল্টেড লস্যি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থঙ্কর দত্ত, দুগ্ধ প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সুব্রত কুমার বাঘ, ডক্টর অসিতাভ সুর, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান ডক্টর সব্যসাচী রায় প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের মিল্ক পার্লারে এটির বিপণনেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ডক্টর সব্যসাচী রায় দুগ্ধজাত শিল্পের অগ্রগতির ক্ষেত্রে কোঅপারেটিভের বিস্তারের সম্ভাবনাময় কথাগুলি
4: তাঁর বক্তব্যে তুলে ধরেন। উপাচার্য তীর্থঙ্কর কুমার দত্ত তাঁর বক্তব্যে দুগ্ধ উৎপাদনে দেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ডক্টর অশিতাভ সুর এই শিল্পের অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন বাধাগুলি নিয়েও আলোচনা করেন। সভায় ভাগীরথী মিল্ক ইউনিয়ন সহ দুগ্ধ উৎপাদনকারী মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দুধের পুষ্টিগুণ, জনস্বার্থের ভূমিকা, দুগ্ধ উৎপাদনে বৃদ্ধি, দুগ্ধ শিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা করেন। সম্প্রতি কল্যাণী থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ দপ্তরকে পৃথক করবার ঘোষণাও কল্যাণী থেকেই করেন মুখ্যমন্ত্রী। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
5: আকাশবাণী শলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নাট ভৈরব রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত ভজন সুপুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নাট ভৈরব রাগে সন্তুর শুনলেন শিল্পী পণ্ডিত ভজন সোপরি। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ বেলা তিনটেই আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান।
1: উত্তরবঙ্গের বর্তমান প্রজন্মের কাছে একটি আকাশকুসুম স্বপ্ন হল বিদেশে প্রতিষ্ঠিত হওয়া। অনেকে আবার এটিকে মনে করেন বামুন হয়ে চাঁদ ছোঁয়া। সত্যি কি তাই? আজ মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন অতিথি যিনি সংযুক্ত আরব আমিরশাহিতে বহু বছর ধরে কর্মক্ষেত্রে রয়েছেন, সুদীপ্ত ঘোষ। তিনি আমাদের জানাবেন কিভাবে বিদেশে আমাদের নবীন প্রজন্ম প্রতিষ্ঠা পেতে পারে। সুদীপ্তবাবু, আপনাকে আমাদের এই মজদুর মণ্ডলী অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আপনাকে প্রথম প্রশ্ন করব, আপনি কর্মসূত্রে বর্তমানে কোথায় রয়েছেন?
2: আমি এখন দুবাই ইউএইতে থাকি।
1: কত বছর থেকে আপনি এই ভারতবর্ষের বাইরে রয়েছেন?
2: আমি এখন 11 বছর হয়ে গেছে ভারতবর্ষের বাইরে আছি।
1: আচ্ছা, কিভাবে আপনি ওখানে গেলেন?
2: 2013 সালে যখন আমি অ্যাপ্লাই করছিলাম ভারতবর্ষের বাইরে একটা অপরচুনিটি খোঁজার, সেখানে অনলাইন পোর্টাল থেকেই আমার জব অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে, আর একটা ইউএই বেসড কোম্পানি আমার সিভিটাকে সিলেক্ট করলো। তার জন্য আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। ব্যাঙ্গালোরে সিলেক্ট হলাম ইন্টারভিউতে, তারপর সেখান থেকে আমার জার্নি শুরু হলো। ইন্টারভিউ দেওয়ার 2 মাসের মধ্যেই আমি দুবাইতে ল্যান্ড করি।
1: আচ্ছা, তো তবে থেকে আপনি 2013 সাল থেকে আজকে 2024 আপনি ওখানেই সেটেলড এখন?
2: আমি এখন ওখানেই সেটেলড।
1: আচ্ছা, ওখানে কি কাজ করছেন আপনি?
2: আমি একটা ইউএস বেসড মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাজ আ ডাইরেক্টর ফর ক্রস বর্ডার পেমেন্টস এই পজিশনে আছি, ডাইরেক্টর পজিশনে।
1: আচ্ছা, বর্তমানে আমাদের এই যে উত্তরবঙ্গ বা বৃহত্তর পশ্চিমবঙ্গ, বিশেষত যারা কিনা যুবক যুবতী, এদের মধ্যে অনেকেরই স্বপ্ন আপনার মতন বিদেশে ভবিষ্যৎ তৈরি করা। আপনাকে প্রথমেই যে প্রশ্ন করব, যে ভারতের বাইরে, বিশেষত আপনি যেখানে থাকেন মধ্যপ্রাচ্য, সেখানে কি কি কর্মসংস্থান রয়েছে?
2: দেখুন, ওখানে ভারতের মতন যে প্রাইমারি ইন্ডাস্ট্রিজ আছে বা সেক্টরস আছে সেগুলো সবই আছে। ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, রিয়েল এস্টেট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, আপনার রিটেল ইন্ডাস্ট্রি, মেডিকেল, মিডিয়া, এডুকেশন ইত্যাদি ইত্যাদি, এই সবই ইন্ডাস্ট্রি বা এই সবই ব্যবসার সেক্টরস জব অপরচুনিটিস আছে এই সব সেক্টরসে।
1: আচ্ছা, এবার ধরুন ভারতের থেকে যে সকলে যাচ্ছে বা অন্যান্য রাষ্ট্র থেকেও যারা যারা যায়, বাংলাদেশ বা পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, ডিমান্ডটা কী জন্য? মানে ওদেশে কি লোক সংখ্যা কম?
2: দেখুন, মিডল ইস্ট যদি আপনি দেখেন, অবশ্যই ওখানকার বা ইউএই যদি স্পেসিফিক আমি বলি, তাদের নিজস্ব পপুলেশনটা অবশ্যই কম, যার জন্যই তাদের বাইরের দেশের স্কিল্ড আর আনস্কিল্ড লেবার দুটোই তাদের দরকার।
1: আচ্ছা,
2: আর যদি আপনি ওভারঅল যদি বহু বছর ধরে আপনি দেখে থাকেন মিডল ইস্টে আনস্কিল্ড লেবারটা, যেটাকে আমরা ব্লু কলার
1: শ্রমিক,
2: হ্যাঁ ব্লু কলার ভাবেও আমরা যেটা বুঝি, তাদের পপুলেশনটা খুব বেশি ছিল একটা সময়। কারণ রিয়েল এস্টেট, আপনি যদি দুবাই অ্যাজ অ্যান এক্সাম্পল দেখুন কীভাবে উন্নতি করেছে দুবাই গত 20 বছরে, এই যে উন্নতি, এই যে বড় বড় ইমারত, এই যে বড় বড় বিল্ডিং, এইসব যে ইনফ্রাস্ট্রাকচার যে দুবাই বা মিডল ইস্টের দেশ করেছে, এটার জন্য লেবার লাগে। এই যে লেবার, এই যে আনস্কিল্ড লেবার, অবশ্যই এটা মোস্টলি সাউথ এশিয়ান কান্ট্রিজ, যেটা আপনার মেজরিটি হচ্ছে ইন্ডিয়া, তারপরে আপনি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, তারপরে আরও এশিয়ান মার্কেটস আছে, এশিয়ান কান্ট্রিজ আছে, যেরকম ফিলিপিন, ইন্দোনেশিয়া, আফ্রিকান কান্ট্রিজ,
1: ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড,
2: এক্স্যাক্টলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেটাকে আমরা বলি বা ডেভেলপিং কান্ট্রিজ যেটাকে বলি, তাদের থেকেই এই এই আনস্কিল্ড লেবার বা ব্লু কলার লেবার। কিন্তু দুবাই অ্যাজ আ সিটি বা ইউএই অ্যাজ আ কান্ট্রি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে গত 10 বছর বা 15 বছরে। এখন স্কিল লেবারের চাহিদাটা আরও অনেক বেড়েছে
1: বেড়েছে।
2: আনস্কিল লেবার তো আছেই, সেটা তো চলবে, কারণ ডেভেলপমেন্ট এই এই এই দুবাইতে বা ইউএইতে ডেভেলপমেন্ট সবসময় হচ্ছে, সবসময় কিছু না কিছু একটা ডেভেলপমেন্ট,
1: কিছু না কিছু আপডেট হচ্ছে,
2: কিছু না কিছু সবসময় ডেভেলপমেন্ট হচ্ছে। তারা কোনোদিনও ওই শহরটাকে, আমি কোনোদিনও এই 11 বছরে কোনোদিনও শান্ত দেখিনি ডেভেলপমেন্টের তরফ থেকে। কিছু না কিছু নতুন সবসময় হয়, আর যখনই নতুন কিছু হতে হবে সেখানে বোথ আনস্কিল লেবার আর স্কিল লেবারের ডিম্যান্ডটা বেড়ে যায়।
1: এই যে আনস্কিল এবং আর্টস্কিল বা স্কিল লেবার, মানে দক্ষ এবং অদক্ষ শ্রমিক, এই বিষয়টা যদি আরেকটু বিস্তারিতভাবে আপনি বলেন যে সেখানে কিভাবে দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিকদের সেখানে নিয়োগ করা হয় বা আমাদের দেশ থেকে তারা সুযোগ পায়, এই বিষয়টা যদি আরেকটু বিস্তারিতভাবে বলেন।
2: দেখুন, আনস্কিল লেবার তারা হবে যারা বেসিক প্রফেশনাল এডুকেশন বা প্রফেশনাল ট্রেনিং নেয়নি তাদের কর্মক্ষেত্রে।
1: আচ্ছা,
2: আমাদের এখানে অনেক এরকম দেখবেন যারা, যিনারা রাজমিস্ত্রির কাজ করছে বা প্লাম্বারের কাজ করছে বা
1: ইলেকট্রিকের কাজ
2: করছে, কিন্তু ওনারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে দারুণ, কিন্তু ওদের বেসিক এডুকেশন বা ওই ট্রেনিংটা হয়তো হয়নি এখানে।
1: আচ্ছা,
2: তো এরা সেই সার্টিফিকেশনটা নেই বলে এরা আনস্কিল লেবারে চলে আসে।
1: আচ্ছা,
2: তো এখন এরকম টাইপের লোকেদের তো বহু ডিমান্ড ওখানে, কারণ বিল্ডিং হচ্ছে, ইমারত হচ্ছে, হোটেল হচ্ছে, সব কিছু হচ্ছে, ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তো রোড হচ্ছে, তো এই এদের দরকার
1: দরকার।
2: তো এটা হয়ে গেল আপনার ব্লু কলার বা আনস্কিল লেবার। এখন স্কিল লেবারের মধ্যে বহু ক্লাসিফিকেশন হতে পারে। স্কিল লেবার একটা এমন হতে পারে যারা বেসিক ব্যাচেলার্স বা উচ্চ মাধ্যমিক করা লোকও একজন স্কিল লেবার হতে পারে, প্লাস একটা MBA বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা লয়ারও একটা স্কিল লেবার হতে পারে
1: অবশ্যই।
2: এখন তো স্কিল লেবারের ক্যাটাগরিটা আর একটু বেশি কি বলা যায়,
1: ভাস্ট
2: ওটা। তো এই জন্য আমরা আনস্কিল লেবারটাকে বলা হয় ব্লু কলার আর স্কিল লেবারটাকে বলা হয় হোয়াইট কলার। এখন স্কিল লেবার যারা আছে তারা সাধারণত এডুকেটেড হয়, তারা জানে কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে আমরা বিদেশে যেতে পারি,
1: সেই বিষয়টাতে আমরা আসছি।
2: ঠিক আছে,
1: তার আগে আরেকটু এই বিষয়টাতে জেনে নিই যে এই যে যারা কিনা স্কিলড লেবার বা আনস্কিল লেবার, ধরুন একজন রাজমিস্ত্রি, আমাদের ভারতীয় যে অর্থমূল্য, ভারতীয় মূল্যে আমাদের এখানে যারা কাজ করে তারা ধরুন দিনে হাজিরা পাচ্ছে 500 টাকা, তো সেক্ষেত্রে অন্যত্র, মানে ওই বিদেশে আপনারা যেখানে থাকছেন, মানে আমাদের সংযুক্ত আরব আমিরে দুবাইতে, তারা মোটামুটি কত বেতন পায় প্রতিদিন?
2: সেটাও আবার ডিপেন্ড হচ্ছে, ওখানে প্রতিদিনের ব্যাপার তো থাকে না। এখানে যেরকম প্রতিদিনের একটা হাজিরা হয়, ওখানে একটা স্যালারি হয়।
1: আচ্ছা,
2: ঠিক আছে, বা ওয়েজ,
1: মান্থলি স্যালারি
2: বা ওয়েজও হয়, সেটা প্রত্যেক সপ্তাহ, ওটা ডিপেন্ড করছে। এখন এই যে আনস্কিল লেবারটা, তারা কোনোদিনও সাধারণত তারা পারমানেন্ট রোলে যায় না, তারা একটা কন্ট্রাকচুয়াল রোলে যায়।
1: আচ্ছা, কোন কন্ট্রাক্টরের আন্ডারে?
2: জি, আর একটা কন্ট্রাক্ট হয়, মানে একটা শর্ট টার্ম পিরিয়ড হয়।
1: আচ্ছা,
2: সময় হয়, 6 মাস হলো, 1 বছর হলো, 2 বছর, একটা প্রজেক্টে যাচ্ছে ওরা। ধরে নিন একটা ফ্লাইওভার বানাতে হবে, সেই ফ্লাইওভার বানানোর জিম্মেদারি যেই রিয়েল এস্টেট কোম্পানি পেয়েছে, তার তাকে 2 বছরের মধ্যে ফ্লাইওভারটা বানাতে হবে। তো তার মানে ও যদি আনস্কিল লেবার বাইরে থেকে নিয়ে আসে, তার কন্ট্রাক্ট হবে 2 বছর,
1: সে 2 বছরের জন্যই সে সেখানে নিযুক্ত।
2: ঠিক আছে, এখন এই 2 বছরের মধ্যেও ফার্দার ক্লাসিফিকেশন হতে পারে, যাই হোক আমরা ধরে নিই এটা 2 বছর। 2 বছরে সে কন্ট্রাক্টে গেল, একটা শর্ট টার্ম পিরিয়ড। এখন এই 2 বছরে তার ওয়েজ অনেকভাবেই হতে পারে, প্রত্যেক সপ্তাহও হয়তো ওই রিয়েল এস্টেট কোম্পানি তাকে বেতন দিতে পারে,
1: অথবা মাসিকভাবে,
2: বা মাসিকভাবে অ্যাজ আ স্যালারি দিতে পারে।
1: আচ্ছা,
2: ঠিক আছে, তার সাথে সাথে ওরা যেটা হয় সাধারণত আমাদের মিডল ইস্টে বা দুবাইতে আমরা যেটা দেখি, তারা অ্যাকোমোডেশন দেয়। ব্লু, যারা আনস্কিল লেবার বা ব্লু কলার, অ্যাটলিস্ট একটা অ্যাকোমোডেশন দেওয়া হয়,
1: থাকার জায়গাটা,
2: থাকার জায়গাটা অ্যাটলিস্ট কোম্পানিরাই প্রোভাইড করে। খাবারটা নিজেদেরকে দেখে নিতে হয়, থাকার ব্যবস্থা

0: আর ট্রান্সপোর্টেশনটাও, যেখানে থাকছে থাকা থেকে সাইট অফ দিয়ে যাওয়াটা, হ্যাঁ সেই জিনিসটাও কোম্পানিরা দেখে নেয়। খাবার জিনিস, খাবার খরচাটা হয়তো তাদেরকে দেখে নিতে হয়, তাও সেখানে ক্যান্টিন করা আছে, সাবসিডিতে অনেক সাবসিডি দেওয়া হয় যাতে ওরা কম খরচাতে,
1: কম খরচে যেন খাওয়া দাওয়াটা
0: করতে পারে, এইসব ব্যাপার আছে। এখন এখন স্যালারি যদি আমি দেখি, খুব একটা হোয়াইট কলারের কম্পারিজনে বেশ অনেকটাই ডিফারেন্স, তবে আমি যদি ইন্ডিয়ার হিসাবে যদি দেখি তাহলে অনেকটাই, অনেকটা বেশি, কারণ যার জন্যই লোকেরা এখান থেকে ওখানে যায়। কারণ বেসিক যদি আপনি দেখেন, একটা ব্লু কলার কোথাও না কোথাও 40,000-45,000 ইন্ডিয়ান কারেন্সি হিসাবে কামাতে পারে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও অনেক ব্যাপার আছে, ওখানে কস্ট অফ লিভিংটাও ইন্ডিয়ার মতন না। তো এখন এটা ডিপেন্ড করছে, কেউ যদি আনস্কিল লেবার ওখানে যায়, যেহেতু সাধারণত অ্যাকোমোডেশনটা ট্রান্সপোর্টেশনটা দেওয়া হয়, তো ওর জব ওটাই হবে, ওর কাজ এটাই হবে, দিনে উঠে কাজে যাও, ফেরত আসো, খাও, ঘুমিয়ে পড়ো,
1: সেটাই।
0: এর বেশি যদি করতে চায় তাহলে খরচা বাড়বে, ঠিক আছে। তো আপনি ধরে নিন 35,000-45,000 মধ্যে
1: তারা মাসে রোজগার,
0: তারা মাসে রোজগার করতে পারে।
2: মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে শুনছিলেন বিদেশে কর্মসংস্থান সুযোগ ও সাবধানতা, এ বিষয়ে সুদীপ্ত ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। মজদুর মণ্ডলীর অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণীর শোলে করি শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সাথে কথা বলবার জন্য আমি রয়েছি দেবশ্রী, আর আমার সঙ্গে স্টুডিওতে হাজির রয়েছেন
1: আমি পাঞ্চালি।
0: আচ্ছা দিদি, এই যে সূর্যের একটা প্রবল তাপ আমরা লক্ষ্য করছি, সেটা তো নিশ্চয়ই শুধু ঋতুর বৈশিষ্ট্য নয়, এ যেন একটা সময়ের এক কঠিন বার্তা। কারণ প্রকৃতিকে অবহেলা করলে সেই প্রভাব কিন্তু আমাদের উপরেই ফিরে আসে।
1: হ্যাঁ দেখো দেবশ্রী, বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব যে কতখানি তা কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে বুঝতে পারছি।
0: আচ্ছা, আমাদের সঙ্গে একদম প্রথমে যে কলার বন্ধু রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার, বলছি গান চালা।
0: হ্যাঁ নিশ্চয়ই গান চালাবো, আপনি শুনতে থাকুন। নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন পরিতোষবাবু ফালাকাটা থেকে, ওনার একটাই দাবি, সুন্দর সুন্দর গান চালাতে হবে। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার, আমি প্রফুল্ল।
0: হ্যাঁ হ্যাঁ প্রফুল্লবাবু, কেমন আছেন বলুন, এই তীব্র তাপপ্রবাহ চলছে, কেমন আছেন?
3: মাঝে মাঝে তো রৌদ্র দরকার, কারণ রৌদ্র ছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই। আর এক ঘেয়েমি বৃষ্টি হয়েছিল কয়েকদিন ধরে। তো যদি আমরা বলি যে গরম করছে, হ্যাঁ এত রৌদ্র বাইরে থাকা যাচ্ছে না, সেটা দেখতে হবে না। হ্যাঁ, রৌদ্রের কিরণে কিন্তু আমাদের শাক সবজি যত প্রকৃতির উপাদান আছে, তাই তো এই কয়েকদিন রৌদ্রটা দিচ্ছে, আবার বৃষ্টি তো হবেই অবশ্যই,
0: নিশ্চয়ই হবে। এবং আমরা বোধহয় উত্তরবঙ্গবাসী যারা, একটু আমরা স্বস্তিদায়ক আবহাওয়ার মধ্যেই আছি, কিন্তু কোথাও গিয়ে কি আপনার মনে হয় না যে এই যে তাপমাত্রা, হ্যাঁ সেটা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে দিনে দিনে, এবং এর জন্য কোথাও গিয়ে আমরাই দায়ী?
3: হ্যাঁ দায়ী, যে আমাদের যে ঘন বসতি হয়ে গেছে তার ভিতরে আমাদের রাস্তাঘাট সম্পূর্ণ পাকা। হ্যাঁ, যদি একটি বাড়ির যদি চতুর্দিকে আমাদের পাকা কংক্রিট থাকে, তাহলে তো ওইখানে রৌদ্রটা পড়বে, আবার ওটাকে বাষ্প হয়ে আবার শরীরে লাগবে। হ্যাঁ, তাতে ঠান্ডা হতে হতে অনেক সময় লাগে। আর আগে তো আমাদের খালি গ্রাম ছিল, খালি মাঠ ছিল, হ্যাঁ তাতে ওই কি রৌদ্রের ঢালটা সইত ওরা, কিন্তু এটা তো ফিরত দিচ্ছে, এটা ফিরত দিচ্ছে।
1: আসলে কি বলুন তো প্রফুল্লবাবু, আপনি যেটা বলছেন, আসলে আমরা মানুষেরাই দায়ী আজকে এই বিশ্ব উষ্ণায়নের জন্য, তাই তো দেবশ্রী?
0: একদম একদম।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমরা রয়েছি আলোচনায় এবং গানে।
3: আচ্ছা আচ্ছা,
0: ধন্যবাদ,
3: খুব ভালো, ঠিক আছে।
0: হ্যাঁ, যেটা বলছিলে যে যত গাছ কমছে তাপ বাড়ছে, এবং ফলত কিন্তু আমরা এই রকম একটা অস্বস্তিকর আবহাওয়ার শিকার হচ্ছে দিনের পর দিন।
1: হ্যাঁ দেখো দেবশ্রী, আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞানকে ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না। তো আমরা ছোটবেলায় সবাই পড়ি গাছের উপযোগিতা কী,

0: কোথায় গাছের খাদ্য তৈরি হচ্ছে, কাজে এভাবে ডালপালা ছাঁটা যাবে না। যদি ডালপালাগুলো ছেঁটে দিচ্ছি তো গাছের খাদ্যই তৈরি করতে পারছে না গাছ, তো গাছে বৃদ্ধি হবে কোথা থেকে? এরকম নানা ধরনের
1: নানাবিধ কারণ রয়েছে এবং সেই কারণগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু অবহিত।
0: হ্যাঁ পড়েছি, কিন্তু ওটাকে পাঠ্য বইয়ের মধ্যেই আমরা আবদ্ধ করে রেখেছি।
1: একদম। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যালো, নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। নমস্কার, কে বলছেন?
2: দুজন দিদি ভাইকেই নমস্কার।
1: হ্যাঁ,
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: আচ্ছা অম্বিকা দেবী, বলুন, আপনাদের ওদিকেও নিশ্চয়ই তীব্র তাপপ্রবাহ এই সময় এই মুহূর্তে চলছে?
2: প্রচন্ড তাপপ্রবাহ, মানে একদম অসহ্যকর গরম।
1: ঠিক,
2: প্রচন্ড গরম।
1: এবং
2: এর জন্য কিন্তু আমরাই দায়ী।
1: নিশ্চয়ই,
2: এই যে প্রকৃতি কেটে নষ্ট করছি, তারপর পুকুর নদী ভরাট করে দিচ্ছি, প্লাস্টিক ব্যবহার করছি, হ্যাঁ, তো প্রকৃতি মা তো আমাদেরকে রুষ্ট হবেন, উনি তো আমাদের উপর এই রকম আমরা অত্যাচার করছি, তাহলে উনি তো আমাদেরকেও সেটাই ফিরিয়ে দেবেন।
1: একদম, উনি কত সহ্য করবেন, তাই না?
2: হ্যাঁ,
1: আমাদের প্রকৃতি মা যে কিনা আমাদেরকে সব দিক থেকে আগলে রাখে, হ্যাঁ, অথচ আমরা তার প্রতি কতটুকু যত্ন তার প্রতি নিতে পারি, এবং আখেরে কিন্তু আমরাই খারাপ থাকি।
2: হ্যাঁ সেই, আমরা সবাই যদি একটু সচেতন হই, একটু যদি গাছপালা লাগাই, নিজের বাড়িতে যার যতটুকু জায়গা আছে একটা করেও গাছ যদি লাগাই, তাহলেও কিন্তু অনেকটাই আমরা প্রকৃতি মায়ের কাছ থেকে মুক্ত বাতাস কিন্তু পাবো।
1: ঠিক,
0: অবশ্যই।
2: আর দিদি ভাই, একটা গানের অনুরোধ করব, যদি একটু বাজানো যায়।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, লতাজির কণ্ঠে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে ছে।
1: আচ্ছা,
0: চেষ্টা করব,
1: আমরা চেষ্টা করছি। উনি কি সুন্দর করে গান গেয়েও শোনাচ্ছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমাদের ফোন করেছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা একটি গান শুনে নিই এই মুহূর্তে। আমাদের আরও একজন শ্রোতা বন্ধু আজকে, প্রচুর শ্রোতা বন্ধু রয়েছেন লাইনে। হ্যালো।
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
3: হ্যাঁ, আমি আমি একজন নতুন শ্রোতা আপনাদের।
1: বাহ,
3: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: নমস্কার, বলুন।
3: নমস্কার। হ্যাঁ, আপনাদের দুজনকেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখুন, যে বিষয়টা আজকে দিয়েছেন, সেই বিষয়টার চর্চা কিন্তু সর্বত্রই আর হচ্ছে, মোড়ে মোড়ে বলুন, পাড়ার চায়ের দোকানে বলুন, সব জায়গায় কিন্তু বিশ্ব উষ্ণায়ন। আর এই যে বিশ্ব উষ্ণায়ন, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে দায়ী আমরা, এই মানুষ সমাজ। আমরা দেখুন, অপরিমিতভাবে পুকুরকে ভরাট করে, যেখানে যে জল, যে পুকুরের জল থেকে জলীয় বাষ্প হয়ে মেঘ সৃষ্টি হয়, এই পুকুরকে আমরা ভরাট করছি, আর তার ফলটা আমরা পাচ্ছি কিন্তু হাতে নাতে। আবার দেখুন, মানে মানে যথেচ্ছ ভাবে বৃক্ষ ছেদন করে, যখন বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, তখনও কিন্তু সেই আবার সেই কিন্তু মানে বৃষ্টি গাছ বৃষ্টিকে ডেকে নিয়ে আসে, সেই মেঘটা কিন্তু জমছে না, তার ফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আর এই বিশ্ব উষ্ণায়নে, হ্যাঁ, আজকেই পড়ছিলাম একটা রিপোর্ট যে প্রতি বছর, হ্যাঁ, তাপপ্রবাহে 30,000 মানুষের মৃত্যু হয় দিদি। হ্যাঁ, এবং সেটা কিন্তু এই সম্পূর্ণ মানব, যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের সভ্যতাটাই একদিন শেষ হয়ে যাবে,
1: ধ্বংসের
3: মুখে। আমরা পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দেব, পরবর্তী প্রজন্মকে কিভাবে বোঝাবো যে বৃক্ষরোপণের উপযোগিতা কি, বা পুকুর বা জলাশয় কাটার বা জল সংরক্ষণের উপযোগিতা কি, সেটা যদি আমরা এখন থেকে এই প্রজন্মকে বোঝাতে পারি, তাহলে অন্তত কিছুটা হলেও রেহাই দিতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম। কেন, আমাদের প্রজন্মটা শেষ, আমাদের প্রজন্মটা শেষ হয়ে যাচ্ছে দিদি, ধীরে ধীরে। হ্যাঁ, এবং আমরা যখন অতল গভীর মানে গহ্বরে ডুবে যাচ্ছি, তখন পরবর্তী প্রজন্মকে ভেসে থাকতে একটু যদি আমরা সচেষ্ট হই, তাহলে তার চেয়ে ভালো কিছু
1: হতে পারে না। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম একদম,
3: থাকবেন। নমস্কার।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। পাঞ্চালি দি, আমরা চলে যাই গানে, যে গানটির অনুরোধ করেছিলেন বোলপুর থেকে অম্বিকা দেবী, লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গানটি শুনে নিই।

0: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
2: নমস্কার।
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: প্রবীর বাবু, হ্যাঁ সকালেও আপনার সাথে কথা হলো। প্রচন্ড গরমে প্রবীর বাবু একদম নাজেহাল এবং জল ছাড়া তার কিছুই খেতে ভাল লাগছে না, এটুকু অবস্থার কথা আমরা জানি। এবারে বলুন, এই যে মাত্রাতিরিক্ত তাপমাত্রা আমাদের কাছে, মানে আমাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলছে, এর জন্য তো আমরাই দায়ী, তাই তো?
1: একশোবার দিদি ভাই। তো এখন কি করেছি জানেন, একটা বরফের জামা কিনেছি।
2: সে জামা কোথায় কিনতে পাওয়া যায় জানলে আমরাও আমাদের বাকি শ্রোতা বন্ধুদের জানাবো।
1: ওইটা কিনতে পাবেন না তো, ওটা ঘরের ঘরেরই তৈরি করা, মানে আপনার দিদি ভাই ফ্রিজ থেকে বার করে পুরো গায়েতে ইয়ে করে দিয়েছে, গামছা দিয়ে বেঁধে দিয়েছে, আর জামাটা পরে নিচ্ছি।
0: মানে শারীরিক যে তাপমাত্রা সেটা কমানোর জন্যই বোধহয় এরকম পন্থা, তাই তো?
2: পদ্ধতিটা কিন্তু বেশ ভালো
0: ভালো, মানে একদমই অভিনব একটা পন্থা।
1: হ্যাঁ মানে দার্জিলিং তো আমরা পাবো না এখানে, তো নিজের শরীরটাকে দার্জিলিং করছি।
2: দার্জিলিং এও ফ্যান চালাতে হচ্ছে প্রবীর বাবু, দার্জিলিং এও ফ্যান চলছে।
0: একদমই তাই, এটা এই জন্যই তো আমরা এই আলোচনায় বসেছি, আমরা খুব সংকটের মুখে দাঁড়িয়ে।
1: হ্যাঁ একদম দিদি ভাই, দেখুন আজকে আমরা গাছপালা যে কেটে কেটে সর্বনাশ করছি সেটা কিন্তু আমরাই দায়ী।
0: এবং আপনি দেখবেন আমরা যে অভিনব, মানে প্রযুক্তির যে বিভিন্ন রকম যন্ত্রপাতি, যেমন এসির ব্যবহার ক্রমশ বাড়ছে, তাই তো? এবং এসি কিন্তু আমাদের প্রকৃতিতেও একটা তার ক্ষতিকর দিক রয়েছে বিশেষ, এবং প্রত্যেক বাড়ির থেকে যে এসির যে হাওয়াটা বের হচ্ছে,
2: শুধু বাড়ি নয় দেবশ্রী, তুমি দেখো যে শপিং মলগুলো, এত শপিং মল তৈরি হয়েছে চারিদিকে, তাদের যে, এবং বাড়িতে তো একটা বা দুটো,
0: একদম
2: শপিং মলে তো অজস্র।
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: এখন ডাক্তার ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারও এসি লাগানো আছে, কি বলবেন?
0: সেই সেই, আপনি শুনতে থাকুন প্রবীর বাবু, সাবধানে থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ
0: একদম। আসলে আমাদের এই যে এসি নির্ভরতা বাড়ছে, কারণ আমরা এই অতিরিক্ত গরম সহ্য করতে পারছি না, এবং তার ফলে যে তার নির্গত যে গ্যাস সেটা আবার প্রকৃতিতে গিয়ে ক্ষতি করছে।
2: অবশ্যই, এই যে ভেতরে যে লিকুইড অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা কিন্তু গিয়ে আমাদের ওজোন স্তরটাকে ভেঙে দিচ্ছে।
0: একদম একদম।
2: হ্যাঁ, যে কারণে ছোটবেলায় শেখানো তো ফ্রিজ খুলে রাখতে নেই।
0: হ্যাঁ, আমাদের সঙ্গে আরো একজন
2: আছে।
0: নমস্কার।
3: The person you are speaking with.
0: আচ্ছা, আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা একটি গানে চলে যাই। এবারে মান্না দের কণ্ঠে এই গানটি।

0: আমাদের সঙ্গে আর একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি, নিতাই রায় বলছি।
2: বলুন নিতাই বাবু।
1: যদিও এখন শিলিগুড়িতে নেই, আমি এখন দিল্লিতে আছি।
0: আচ্ছা আচ্ছা,
1: কালকে আমি ব্যর্থ হয়ে গেছি। কালকে 11:20 পরিতোষ ভাড়াকাটার থেকে করেছিলেন,
0: আচ্ছা,
1: সেই সময়টা আমিও পরপর করলাম, রিং হচ্ছিল না, কিন্তু রিং হলো, আপনারা উঠালেন না। তারপরে আবার 26 করলাম, 11:26 করলাম, রিং হচ্ছিল, উঠল না। তো এত দূর থেকে ফোন করে না পাওয়ার জন্য আমার খুব ক্ষোভ হয়ে গেল। পরে
0: হ্যাঁ,
1: আবার
0: এইটা কি হয় বলুন তো, আমরা সকলে মিলে অনেক,
1: করলাম,
0: হ্যাঁ, অনেকেই চেষ্টা করতে থাকেন তো, আবার একটি গান যখন মাত্র শুরু করলাম, সেই গানটি একেবারে তৎক্ষণাৎ কেটে দেওয়াও যায় না, সেটা বড় বিশ্রী দেখায়, তাই না?
1: তখন গান শুরু হয়নি, রিং হচ্ছিল,
0: আচ্ছা আচ্ছা,
1: রিং হচ্ছিল, তবু উঠান নেই।
0: একসঙ্গে অনেকেই হয়তো লাইনে থেকে যান।
1: কালকে আর আমি এত দূর থেকে ট্রেনের মধ্যে যখন ছিলাম তখন লিংক হচ্ছিল না, যার জন্য করতে পারিনি যোগাযোগ।
0: ঠিক
1: কিন্তু
0: ঠিক, এরকম একটু আধটু
1: পরে
0: আমাদের
1: কিন্তু
2: অনেক
1: পাইনি,
2: সময়,
1: আমার
2: হ্যাঁ না, অনেক সময় হয়ে যায় নিতাইবাবু, কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে শ্রোতা বন্ধুরা করতে থাকেন, এবং যিনি ঘোষিকা থাকেন তখন হয়তো সম্ভব হয় না সব ফোনগুলো একসাথে নেওয়ার। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করব আমরা আগামীতে যাতে এ ধরনের না হয়।
1: এবং তার সহকর্মী দুজনকেই নমস্কার জানাচ্ছি।
0: নমস্কার আপনাকেও। আপনি আজকের বিষয় নিয়ে কি বলবেন?
1: হ্যাঁ, আমরা পরিবেশের যে ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলছেন, বা আমরাও সবসময় এটা নিয়ে আলোচনা করি বা করতে থাকি, কারণ পরিবেশ তো এতই খারাপ অবস্থা দাঁড়িয়ে গেছে যে আমরা দেখেন, আমাদের শিলিগুড়ির লাগোয়া ছিল ফরেস্ট, আর সেই ফরেস্ট এখন কত দূর চলে গেছে। এই যে প্রভাবটা, সেই প্রভাবটা তো আমাদের পড়বেই, আমরা তো তার পরিবর্তে কোনো গাছ লাগাচ্ছি না বা সেই রকম কোনো ব্যবস্থা করছি না। হ্যাঁ, আর এসির ব্যাপার তো সে এখন কি বলবো, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, প্রতিটা বাড়ি বাড়িতেও বলতে গেলে হয়ে গেল। তার সাথে নার্সিং হোম গুলাতে তো এসি ছাড়া কোনো কথাই নাই, তারপরে মল গুলাতেও তাই, এরকম সব জায়গায় এসি। তখন প্রভাবটা সেটা তো পড়বেই। আর
0: নিশ্চয়,
1: আমি যেখানে আপাতত দাঁড়িয়ে আছি, যেখানে সেখানকার কথা বললে তো ভাবতেই পারবেন না, দিল্লিতে যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা এইমস হসপিটাল,
0: সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল নিতাইবাবুর সাথে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: অনেক দূর থেকে উনি করছিলেন, একদম দিল্লি থেকে প্রবল তাপমাত্রা সেখানে আমরা যত দূর শুনেছি,
2: হ্যাঁ হ্যাঁ,
0: সেই দুঃসহ তাপমাত্রা সয়েও তিনি আমাদের সঙ্গে কথা বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক সময় হয়ে যায়, অনেকের
2: হয়ে যায়,
0: এটি ক্ষোভ থাকে
2: হুম হুম,
0: যে হয়তো অনেক দিন ধরে তারা চেষ্টা করছেন অথচ ফোন লাগছে না, বা ফোন ঢুকলেও আমরা ফোন নিতে পারছি না, আর একসঙ্গে তো নেওয়া যায় না
2: নেওয়া যায়
0: সবগুলো
2: না,
0: ফোন,
2: এবং অনেক সময় আমাদেরও কিছু বাধ্যবাধকতা থেকে যায়।
0: থেকে যায়। একদম তাই, আমরা পরবর্তী গানে
2: আবার
0: যাব।
2: একজন
0: হ্যাঁ
2: শ্রোতা বন্ধু
0: একদম,
2: চলে
0: দেখে
2: এসেছে,
0: নিচ্ছি।
2: দেখে নিচ্ছি কে আসে।
0: হ্যালো
3: হ্যালো,
0: না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে নিই।

0: দেবশ্রী, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম,
1: হুম,
0: এই তীব্র দাবদাহ, আমার মনে হয় আমাদের এই বিষয় নিয়ে আমরা কতটা ভুক্তভোগী সেটা আলোচনার থেকেও অনেক বেশি জরুরি তার সমাধানের পথ।
1: ঠিক,
0: হ্যাঁ, প্রত্যেকটি বিদ্যালয়ে আমার মনে হয় একটি ক্লাস এই বিষয়ে রাখা উচিত শিশুদের মধ্যে, যাতে কিভাবে আমরা পরিবেশকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে
1: মানে
0: পারি,
1: সেই সচেতনতাটা, মানে সচেতন সেই মানে
0: মনোভাব
1: মনোভাবটা সে ছোট থেকেই যাতে গড়ে ওঠে।
0: হ্যাঁ, ছোট বড় সবার মধ্যে এখন মনে হয় স্কুল কলেজ সবখানেই মনে হয় এই ধরনের,
1: মানে একদম ছোট থেকে শুরু করলে আরো ভালো হয়।
0: হ্যাঁ হ্যাঁ, একটি বিশেষ পাঠ দেওয়ার খুব প্রয়োজন এসে গেছে মনে হচ্ছে, কারণ নইলে আমরা খুব গা এড়িয়ে চলছি,
1: মানে সবকিছু জেনে বুঝেও যেন কেমন নির্বিকার হয়ে রয়েছে।
0: নির্বিকার হয়ে রয়েছে। একজন শ্রোতা বন্ধু আছে,
1: দেখি। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার,
1: নমস্কার,
2: আমি কাওয়াখালী থেকে সুমিত্রা মুখার্জি বলছি।
1: হ্যাঁ সুমিত্রা দেবী,
2: বলেছিলাম,
1: একদম একদম।
2: হ্যাঁ
1: হ্যাঁ,
2: একদম। এই যে আপনাদের বিষয়গুলো আমাদেরকে জানান বা ই করেন, এত ভালো লাগে, কথাও বলতে পারি না বললে নয়, এই সবের জন্য দায়ী হচ্ছি আমরা, আমরা নিজেরা।
0: একদম
2: সবাই স্বাধীনতা চায়, সবাই স্বাধীনতা চায়। নদীতে নদীটাকে কি আমরা স্বাধীনতা দিতে পেরেছি?
0: অবশ্যই,
1: একদম একদম।
2: হ্যাঁ, তবে তবে তবে আজকে নদীর উপরে দেখেন বাড়ি ঘর, বড় বড় ট্রাক দেওয়া হচ্ছে, বড় বড় তিনতলা বাড়ি হচ্ছে নদীর উপরে, আর যত কিছু নোংরা নদীর উপর দিয়ে চলে যাচ্ছে,
1: একদম একদম।
2: এর পরিবেশের জন্য মানে দোষী আমরাই, আর কিছু না,
1: একদম একদম,
2: এগুলোকে
1: একশো
2: আমরা
1: শতাংশ
2: নিজে,
1: সত্যি।
2: হ্যাঁ আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে আমাদের আরো তাপ, আরো তাপ, তাতে আমরা মানে, হ্যাঁ
0: আমার মনে হয়
2: কি
0: সুমিত্রা
2: বলবো,
0: দেবী, আমাদের কি করা উচিত এখন, যে আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নেই, অন্তত 5 জন মানুষের কাছে গিয়ে এই বার্তা আমরা পৌঁছে দেব, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেব।
2: ঘরে ঘরে, হ্যাঁ
0: হ্যাঁ
2: হ্যাঁ, আমাদের এইটাই,
0: হ্যাঁ, এই
2: কথায়
0: এই
2: সমাধান
0: দায়িত্বটা
2: হবে
0: কিন্তু
2: না,
0: আমাদের
2: বলতে
0: নিতে
2: হবে,
0: হবে। হ্যাঁ,
1: একদম, কথায় হবে না, প্রয়োগ করতে হবে,
0: প্রয়োগ করতে হবে, একদম।
2: করতে হবে,
0: কাজে শুধু
2: হ্যাঁ,
0: কথা আলোচনা করে কিন্তু কিচ্ছু হবে
1: এবং
0: না,
1: বিশেষ বিশেষ
2: হবে
1: দিন
2: না,
1: উদযাপন করেও কিছু হবে না,
0: কিচ্ছু হবে না। আমরা প্রত্যেকে দায়িত্ব নেব যে আমরা 5 জন মানুষকে সঠিক পথে আনব, একদিন কিন্তু খুব
1: সেই
0: বেশি
1: পাঁচ
0: সময়
1: থেকেই
0: লাগবে না,
1: 50 হবে,
0: 50 হবে। এই বার্তাটা মনে হয় আমাদের, এবং
1: খুব
0: এই
1: জরুরি
0: বার্তা এবং কাজ দুটোই,
1: সেই সেই
0: হ্যাঁ, খুব প্রয়োজন এসে
2: একসঙ্গে
0: গেছে।
2: আমাদেরকে করতে হবে, নামতে হবে মাঠে, নামলে তবেই যদি আমরা
1: কিছুটা সুরাহার
2: সমাধান
1: পথ
2: করতে
1: আমরা
2: পারি।
1: দেখতে পাই।
0: হ্যাঁ
1: খুব ভালো থাকবেন
2: ঠিক আছে,
1: সুমিত্রা দেবী, আবারও
2: নমস্কার,
1: আসবেন।
2: হ্যাঁ
1: হ্যাঁ
2: ভালো থাকবেন।
1: একদম। আমাদের ঘড়ি যেটা বলছে, আমাদের সময় কিন্তু প্রায় শেষ।
0: হ্যাঁ,
1: আমরা
0: শেষ
1: একটি
0: একটা
1: গান,
0: গান
1: হ্যাঁ
0: শুনে নিই।
1: গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যে বার্তাটা দেওয়ার জন্য আজকে আলোচনা
0: হ্যাঁ
1: করলাম, যেটা সেটা যাতে মানুষের মধ্যে আরো বেশি
0: হ্যাঁ,
1: করে
0: যে আমরা
1: ছড়িয়ে পড়ে,
0: প্রত্যেকে দায়িত্ব নেব, দায়িত্ববান নাগরিক তৈরি হব সমাজের প্রতি।
1: একদম একদম। সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
0: হুম।

0: আজ তাহলে দেবশ্রী আমরা এখানে ইতি টানবো আমাদের কিছু কথায় কিছু গানে, তাই তো? সময় শেষ,
1: আজকের মতো এ পর্যন্তই।
0: হ্যাঁ, আজ এই অনুষ্ঠানে ছিলাম আপনাদের সাথে আমি পাঞ্চালী,
1: আর আমি ছিলাম দেবশ্রী।
0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবিষয় ইংরেজি, পাঠদান করছেন কবি সুকান্ত হাইস্কুলের শিক্ষক প্রবীর কর্মকার এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা দেবস্মিতা ব্যানার্জি এবং বর্ষা ঘোষ।
1: মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আর অল ওয়েল। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এ স্টোরি অফ ক্লাস 12 সেমিস্টার 4, থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয়। আজকে আমি তোমাদের সঙ্গে থ্রি টলস্টয় লেখা থ্রি কোশ্চেন্স গল্প নিয়ে আলোচনা করব। নাও আই এম গোয়িং টু গিভ আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট লিও টলস্টয়। লিও টলস্টয় ওয়াজ আ রাশিয়ান রাইটার। হি ওয়াজ আ ফিলোসফার অ্যান্ড সোশ্যাল থিঙ্কার। He was one of the greatest novelists of all time. His famous writings are War and Peace and Anna Karenina. Leo Tolstoy chilen ekjon Russian lekhok. Tini chilen ekdike jemon darshonik ebong samajchintok. He was one of the greatest novelists. Tini chilen ekjon bikkhato uponnashik. His famous writings are War and Peace. Tar bikkhato rochona holo War and Peace 1869 and Anna Karenina 1877। সোর্স অব দ্য টেক্সট, গল্পটির উৎস কী? দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয় ওয়াজ পার্ট অব দি কালেকশন হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। রুশ সাহিত্যিক লিও টলস্টয় লেখা থ্রি কোশ্চেন্স নামক গল্পটি হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস সংকলনের অংশ ছিল। নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার্স অব দ্য স্টোরি। দ্য জার, আ রাশিয়ান রুলার ইন অ্যান্সিয়েন্ট টাইমস, হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অব দ্য স্টোরি। The hermit, he was a wise person. He lived in a hut in a forest. He was very sympathetic and helpful. The bearded man, Dariwala Manush, he was a former enemy of the Jar. He wanted to take revenge against the Jar for killing his brother. The learned man, Vidhan Bhaktigon, they went to the king to give answers of three questions of the king. Now I am going to explain the summary of the story in a brief. Listen carefully. Once upon a time, there was a Russian king who knew he would never fail if he knew the answers to his three questions. These questions were, what is the right time to begin something? Which people should he listen to? What is the most important thing for him to do? To find the answers, he sent messengers throughout the kingdom, promising a large sum of money to the correct person. Many wise men came but failed because there were different answers to all the questions, which made him dissatisfied with the answers. Then he decided to get the answers from a hermit who was known for his wisdom. The hermit who lived in the woods had never met anyone but simple people. So he decided to dress up ordinarily to meet him. Before reaching his hut, the king left his horse with his bodyguard and went on alone. When he reached the hut, he saw the hermit digging the ground in front of his hut. The hermit greeted the king and continued digging. He was an old and weak man. The king asked him the answers of his three questions. However, the hermit did not answer. He just kept on digging. The king then took his spade from him and dug. The hermit thanked him. After digging two beds, the king repeated his questions. However, instead of answering him, he asked for the spade so that he could dig. But the king did not give him the spade and continued to dig. The sun set, the king stood up and asked the hermit if he would answer his questions. If not, then he would go home. Then someone came running. It was a bearded man who had pressed his hands against his stomach from where blood was flowing. The king and the hermit treated him and then the bleeding stopped. After regaining consciousness, the bearded man apologized to the king and explained who he was. Actually, the bearded man was the king's enemy and sought revenge from him, as the king had once seized his brother's property and had put him to death. However, the king had saved his life, and so the man declared himself to be his most faithful servant. After the conversation with the bearded man was over, he went to the hermit and repeated his questions. The hermit replied that the king had got his answers already, and to clear his doubts, he gave the answers. The most important time is now. The most necessary person is the person you are with at a particular moment. And the most important business is to do that person good. So this is the summary of the story, three questions. I think you have already understood. Now I am going to explain the story in Bengali. Listen attentively. এখন আমি বাংলায় এই গল্পটি অনুবাদ করে তোমাদের বুঝাতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। একদা একজন রাশিয়ান রাজা, এই গল্পে যাকে একজন জার বলা হয়েছে, তিনি ভাবলেন তিনি কখনোই ব্যর্থ হবেন না যদি তিনি তার তিনটি প্রশ্নের উত্তর জানতে পারেন। প্রশ্নগুলি ছিল, এক, প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটি? দুই, দ্বিতীয়ত, কোন লোকেদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? তৃতীয়ত, কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তার সেই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য তিনি তার রাজ্য জুড়ে অনেক দূতকে প্রেরণ করলেন এবং সঠিক প্রশ্নের উত্তর দাতার জন্য পুরস্কার ঘোষণা করলেন। অনেক বিদ্বান ব্যক্তিই উত্তরগুলি দিয়েছিলেন, কিন্তু সবগুলি ছিল একে অপরের থেকে ভিন্ন। প্রশ্নগুলির উত্তরে সন্তুষ্ট না হয়ে তিনি একজন সন্ন্যাসীর পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নিলেন। সন্ন্যাসীটি তার অসাধারণ জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। জ্ঞানী সন্ন্যাসীটি একটি বনের মধ্যে বাস করতেন এবং শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গেই দেখা করতেন। তাই যার সাধারণ পোশাক পরে তার অশ্বকে তার বডিগার্ডের কাছে রেখে একা একা সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেন। যখন তিনি তার কুড়ে ঘরের নিকট পৌঁছালেন, তিনি দেখলেন সন্ন্যাসীটি তার কুটিরের সামনের জমি খুঁড়ছিলেন। সন্ন্যাসীটি রাজাকে সম্বোধন করলেন এবং আবার তার কাজে ফিরে গেলেন। সন্ন্যাসীটি ছিলেন খুবই বৃদ্ধ এবং দুর্বল। রাজা তার কাছে তার তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। যাই হোক, সন্ন্যাসীটি তার প্রশ্নের উত্তর দিলেন না। তিনি ঠিক তার নিজের কাজ করতে লাগলেন। রাজা তখন তার হাত থেকে কোদালটি নিয়ে খুঁড়তে শুরু করলেন। সন্ন্যাসী তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। দুটো প্লট খনন করার পর তিনি আবার তার কাছ থেকে তার তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। সন্ন্যাসীটি তার প্রশ্নের উত্তরকে উপেক্ষা করে তার কাছে কোদালটি চাইলেন, যাতে করে সে নিজে খনন করতে পারে। সূর্য ডুবে গেল, রাজা দাঁড়িয়ে পড়লেন এবং সন্ন্যাসীর কাছে শেষবারের মতো জানতে চাইলেন, সে কি তার প্রশ্নের উত্তরগুলি দেবেন কি না? যদি না দেন তাহলে সে বাড়ি ফিরে যাবেন। ঠিক তখনই কেউ সেখানে দৌড়াতে দৌড়াতে এলেন। তিনি ছিলেন একজন দাড়িওয়ালা লোক। লোকটি হাত দিয়ে তার পেটে চেপে রেখেছিলেন, যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। রাজা এবং সন্ন্যাসীটি দুজনে মিলে তার সেবা শুশ্রূষা করতে লাগলেন এবং তার রক্ত পড়া বন্ধ হলো। জ্ঞান ফিরে পাওয়ার পর

দাড়িওয়ালা লোকটি রাজার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের পরিচয় দিলেন। আসলে সেই দাড়িওয়ালা লোকটি ছিল রাজার শত্রু, যিনি কিনা রাজার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কেননা রাজা তার ভাইকে মেরে তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। যাই হোক, যেহেতু রাজা তার প্রাণ রক্ষা করলেন, তাই লোকটি রাজার অনুগত সার্ভেন্ট হওয়ার কথা ঘোষণা করলেন। এরপর রাজা সেই দাড়িওয়ালা লোকটির সঙ্গে কথা শেষ করে তিনি আবার সেই সন্ন্যাসীর কাছে গেলেন এবং আবার তার তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। তখন সন্ন্যাসীটি তাকে বললেন যে তিনি তার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং রাজার সন্দেহ দূর করবার জন্য সন্ন্যাসীটি তার তিনটি প্রশ্নের উত্তর বলতে শুরু করলেন। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি হলো বর্তমান। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো সেই জন যার সঙ্গে এই সময় তুমি রয়েছো। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই মানুষটির ভালো করা। সো দিস ইজ দ্য সামারি অব দ্য স্টোরি, থ্রি কোশ্চেন্স ইন বেঙ্গলি। এবার আমি তোমাদের সামারিটা তো আলোচনা করলাম, এবার টেক্সটটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইট ওয়ান্স অকার টু আ সার্টিন জার দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপুল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, অ্যান্ড অ্যাভাব অল ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, হি উড নেভার ফেইল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হি হ্যাড হিট প্রোক্লেমড থ্রু আউট হিস কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিস হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অ্যান্ড লার্নড ম্যান কেম টু দ্য জার বাট দে অল আনসার্ড হিস কোশ্চেন্স ডিফারেন্টলি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন্স সাম সেইড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র অফ ইন অ্যাডভান্স আ টেবিল অফ ডেইস মান্থস অ্যান্ড ইয়ার্স and must live strictly according to it. Only thus, said they, could everything be done at its proper time. Others declared that it was impossible to decide beforehand the right time for every action, but that not letting him oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. But then again others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide that, one must know beforehand what was going to happen. It was only magicians who know that. And therefore, in order to know the right time for every action, one must consult magicians. Equally various were the answers to the second question. Some said the people the jar most needed were his counselors, others the priests, others the doctors, while some said the warriors were the most necessary. To the third question, as to what was the most important occupation? Some replied that the most important thing in the world was science. Others said it was skill in warfare, and others again that it was religious worship. All the answers being different, the jar agreed with none of them and gave the reward to none, but still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. The hermit lived in a wood
হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রেসিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিস হর্স অ্যান্ড লিভিং হিস বডিগার্ড বিহাইন্ড হি ওয়েন্ট অন অ্যালোন হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিস হার্ট সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিস স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ হি ব্রেথড হ্যাভিলি দ্য জার ওয়েন্ট অফ টু হিম অ্যান্ড সেইট আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট টু আস্ক ইউ টু আনসার থ্রি কোশ্চেন্স হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম হু আর দ্য পিপুল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার্ড নাথিং হি জাস্ট স্প্যাট অন হিস হ্যান্ড রিকমেন্সড ডিগিং ইউ আর টায়ার্ড সেইড দ্য জার লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ থ্যাংকস সেইড দ্য হারমিট অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিস কোশ্চেন্স দ্য হারমিট অ্যাগেইন গেভ নো অ্যান্সার বাট রোজ স্ট্রেসড আউট হিস হ্যান্ড ফর দ্য স্পেড অ্যান্ড সেইট নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ ওয়ান আওয়ার পাস্ট অ্যান্ড অ্যানাদার দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিস অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেইট আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স ইফ ইউ ক্যান গিভ মি নন টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম হিয়ার কাম সাম ওয়ান রানিং সেইড দ্য হারমিট লেট আস সি হু ইট ইস দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ হিস উড দ্য ম্যান হেল্ড হিস হ্যান্ডস প্রেসড অ্যাগেনস্ট হিস স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম হোয়েন হি রিচ দ্য জার হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টিন দ্য ম্যানস ক্লথিং দেয়ার ওয়াজ এ লার্জ ওন্ড ইন হিস স্টমাক দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট হি কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিস হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং অ্যান্ড দ্য জার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজড দ্য ওন্ড হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড ওয়াজ সিস্ট ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাডস বিকাম কুল সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য ওন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিস আইস অ্যান্ড ওয়াজ কোয়াইট বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফ্রম হিস ওয়াক অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক ইট হ্যাড ডান দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস ফরগিভ মি সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম আই ডু নট নো ইউ অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ সেইড দ্য জার ইউ ডু নট নো মি বাট আই নো ইউ আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ বিকজ ইউ আর এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সেইজড হিস প্রপার্টি আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট অ্যান্ড আই রিজলভড টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বাস টু ফাইন্ড ইউ
and came upon your bodyguard

শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ কথায় শুরুতে কথা বলবো কথা নিয়ে। কোনো সময় মনে হয় হৃদয়ের সমস্ত কথাগুলো যেন রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি, মনের ভাবগুলো যেন বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস, অন্তরের আকুতিগুলো যেন শরৎচন্দ্রের লেখা, দুচোখে লালন করা স্বপ্নগুলো যেন জীবনানন্দের লেখা বনলতা, দুচোখ যেন গ্রীষ্মের ঝলসানো সূর্যের মতো বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষায় দৃষ্টি মেলে। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির গানের সাথে। প্রথম গানটি মান্না দের কণ্ঠে দুই পুরুষ ছায়াছবি থেকে।

রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু কিছু জায়গায়। এছাড়া সিকিমেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গার উপর দিয়ে। শুনলাম আজকের আবহাওয়ার খবর, ফিরে যাই আবার সুরের জগতে। ছায়াছবি তুফান, শিল্পে অমিত কুমার এবং শক্তি ঠাকুর।

0: তবু দুটি দিতে গেছে দেখে।
1: কথায় শুরুতে এবার পালাবে কাপান বিরতির, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের টালে নিয়ে।
2: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ আর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
3: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো আর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
2: লোকাল আর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
3: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
2: ডায়াল কিজিয়ে 8700014242।
3: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
4: ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ১৯৯৭ গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল

0: টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয় ইবুক এবং পিডিএফ ভিউয়ার। প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: কথায় শুরুতে এবার পালা হিন্দি ছায়াছবির গানের। প্রথম গানটি শুনব আহিস্তা আহিস্তা ছায়াছবি থেকে, শিল্পীরা কে কে এবং সুনিধি চৌহান।

যতীন ওরান এবং রমির কণ্ঠে শুনলেন মনমরজিয়া ছায়াছবির গান। এবারে গানটি শুনুন পলাশ সেনের কণ্ঠে, ছায়াছবি লামহা।

আজকের মতো এখানে এতে টানছি কথায় সুরে। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বেলা ১২টায় আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন ৭১১ কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি মহিলা মজলিশ।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। বাসনার সেরা বাসা রসনায়। বাঙালি স্বভাবতই ভোজনপ্রিয় জাতি, সেই সঙ্গে প্রকৃতি অকৃপণ হাতে বিভিন্ন ঋতুভেদে বিভিন্ন স্বাদু সম্ভার বাঙালিদের পাতে ঢেলে দিয়েছেন। বিভিন্ন শাক সবজি, এবং শুধু সবজি নয়, তার পাতা, মূল, কাণ্ড, ফল কোনো কিছুই বাদ যায়নি। আমরা তাকে আমাদের রসনা অনুযায়ী আমাদের মশলা দিয়ে পরিণত করেছি এক একটি জগৎ বিখ্যাত পদে। যেমন ধরুন কলা, আমরা পাকা কলা খাই, আবার কাঁচা কলার বিভিন্ন পদ বানিয়েছি, যেমন কাঁচা কলার কোফতা, ডালনা, ভাজা, কাঁচা কলা দিয়ে শুক্তো, কাঁচা কলা পেঁপে দিয়ে রুগীর পথ্য, থোর দিয়ে নানান পদ, আর মোচা চিংড়ি তো ভুবন বিখ্যাত। তাহলে দেখলেন তো, এক কলা দিয়েই কতগুলো পদ তৈরি হলো। সে যাই হোক, এখন এই প্রচণ্ড গরমে খাবার নিয়ে আলোচনা করতে তো ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। তার ওপর রান্নাঘরে ঘেমে নিয়ে রান্না করা, সে এক আরেক আতঙ্ক। তাই আমার শ্রোতা বন্ধুদের এই গরমের উপযোগী স্বাস্থ্যকর কিন্তু রকমারি রান্নার খোঁজ দিতেই আমাদের আসরে এসেছেন আমাদের আমন্ত্রিত অতিথি রেশমি দেব। নমস্কার দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বহুদিন পর আবার আমি নানান ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। গরমের তো বটে, তার সাথে কিছু রকমারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।
0: তাহলে আমরা রেশমিদির কাছে সরাসরি চলে যাচ্ছি, দেখি উনি কি রেসিপি নিয়ে এসেছেন। আর এই যে রেসিপিগুলো, এগুলো উনি মানে আমরা কিভাবে বানাবো এটা খুব সহজ সোজাভাবে আপনাদেরকে জানাবেন, আর মাঝখানে কিন্তু আমরা আর কোনো কথা বলবো না। রেশমিদি একটার পর একটা রেসিপি আপনাদের জানিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি রেশমিদির কাছে। এই গরমের দিনটা শুরু হোক রকমারি শরবত দিয়ে, তাই তো?
1: হ্যাঁ, একদম। আমরা প্রথমেই এমন একটা শরবত বানানো আমি শেখাচ্ছি যেটাতে শরীরটাকে ঠান্ডা রাখে এবং গরমে সকলকেই আরাম দেবে। শরবতটির নাম হচ্ছে খেজুরের শরবত। এটার উপকরণগুলো আমি বলছি: 100 গ্রাম খেজুর, 1 চা চামচ, চিনি, 1 চা চামচ লেবুর রস, পরিমাণ মতো আইস কিউব, পরিমাণ মতো পুদিনা পাতা। চাইলে কেউ চাট মশলাও সামান্য দিতে পারে। কিভাবে করতে হবে সেটা বলছি। প্রথমে খেজুরগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে যাতে সেটা নরম হয়ে যায়। পরের দিন ওগুলোর বিচি ফেলে দিতে হবে। এরপর মিক্সিতে খেজুরগুলো চিনি লেবুর রস দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর একটি ছাঁকনির সাহায্যে খেজুরের শরবতটি ছেঁকে নিতে হবে। এরপর একটি গ্লাসে শরবতটি ঢেলে নিতে হবে। এটার মধ্যে তো জল দিতেই হবে, শরবত যেহেতু বলছি, যখন আমি ছাঁকবো পরিমাণ মতো জল দিতে হবে। ওপরে পুদিনা পাতা দিয়ে দিতে হবে, আর চারপাশে আইস কিউব দিয়ে খেজুর দিয়ে সাজিয়ে দিতে হবে। চাইলে সামান্য একটু চাট মশলা, যারা চাইবেন এটা অপশনাল, দিয়ে খেজুরের শরবত পরিবেশন করতে হবে। এটাতে কিন্তু শরীরও ঠান্ডা থাকে আর খেতেও অসম্ভব ভালো।
0: আচ্ছা, বাহ, খুব সুন্দর। আর পরের শরবতের রেসিপি?
1: এরপরে আমি আরেকটি শরবতের রেসিপি দিচ্ছি, যেটার আমি নাম দিয়েছি আইসল্যান্ড ফ্রুট ককটেল। এটা শুধুমাত্র বড়দের না, বাচ্চাদের জন্য খুব উপযোগী।
0: বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না,
1: যার জন্য আমি এইভাবে বানিয়েছি। এটার জন্য যা লাগবে, 2 কমলা লেবু, যদি গরমকাল হয় সেক্ষেত্রে মৌসুমিও ব্যবহার করা যেতে পারে, আর 250 গ্রাম মতো আঙুর, 2 বেদেনা, 1 স্কুপ মানে 1 স্কুপ আর কি ভ্যানিলা আইসক্রিম, এক বাচ্চারা খুব ভালোবাসে যেটা, 1 চা চামচ চকলেট সিরাপ, পরিমাণ মতো চেরি ফলের টুকরো, মানে 2-3 চেরি ফল নিয়ে মাঝখান থেকে আধা করে নিলে হবে, প্রয়োজন অনুযায়ী সামান্য চকলেট পাউডার। কিভাবে করতে হবে সেটা বলছি। সমস্ত ফল ভালো করে ধুয়ে নিয়ে, যেই যে ফলগুলো বলা হলো, মৌসম্বি বা কমলা লেবু, বেদানা, যেগুলো তার মধ্যে খোসা ছাড়ানো, সব খোসা ছাড়িয়ে নিতে হবে, বেদানার দানা ছাড়িয়ে নিতে হবে, আঙুরের দানাগুলো আলাদা করে নিতে হবে। এবার ফলগুলো হ্যান্ড জুসার দিয়ে বা মিক্সিতে বা যে কোনো ফ্রুট জুসার থাকলে সেটা থেকে রস বের করে নিতে হবে। বেদানা ও আঙুর মিক্সিতে দিয়েও রস বের করে ছেঁকে নিতে হবে, যাতে ছেঁকে নিলে রসটা বেরিয়ে যায়, খোসাগুলো আলাদা হয়ে যায়। এবার বেদানা মিক্সিতে দেওয়ার সময় আধা কাপ জল দিয়ে নিতে হবে, হ্যাঁ, যাতে সেটা ভালো হয়। এবার একটি বোতলে এক এক করে ফলের রসগুলো ভরে নিতে হবে, বোতলের মুখ আটকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, সবগুলো একসাথে ঝাঁকিয়ে নিতে হবে। এর ফলে একটা ককটেল মতো তৈরি হবে এবং ফলগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলোতে মানে করেছি, সাধারণত মিষ্টি ফল দেখেই আমি এগুলো তৈরি করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ফল টকও হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে চিনি মেশানো দরকার তো সামান্য চিনি এর মধ্যে মেশানো যেতে পারে। এবার এই বোতলটাকে ঝাঁকিয়ে এটা এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বোতলটাকে বের করে একটি গ্লাসে এই শরবতটি ঢেলে এর ওপর থেকে ভ্যানিলা আইসক্রিমের একটি স্কুপ দিয়ে চকলেটের গুঁড়ো আর সিরাপ দিয়ে চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, বাচ্চাদের ফলের রসটা খাওয়াও হবে এবং তার সাথে শরীরের জন্য এটা খুব ভালো।
0: কি শ্রোতা বন্ধুরা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এক্ষুনি বানাই? ঠিক আছে, তাহলে বানাতে থাকুন। শরবতের পরে আমরা তাহলে চলে যাচ্ছি গরমের দুপুরের খাবারের দিকে, কারণ এক তো প্রচণ্ড গরমের আর তার মধ্যে আমাদের চাই স্বাস্থ্যকর খাবার। তাহলে রেশমিদির কাছে যাই, দেখি উনি কি নিয়ে এসেছেন।
1: গরমের সকলেরই মেন কোর্সের প্রিয় খাবার বলতে আমরা ভাতে শুরুতে শুক্তটা বলি, শুক্তটা খুব পছন্দ করি। শুক্ত তো নানা ধরনের হয়, দুধ শুক্ত বা নর্মাল শুক্ত আমরা করে থাকি। আজকে আমি যে রেসিপিটা বলবো সেটা একটু অন্য ধরনের, কাশ্মীরি শুক্ত। এর জন্য যা যা লাগবে, একটি কাঁচা কলা, দুটি উচ্ছে, হাফ বেগুন, হাফ রাঙা আলু, একটি আলু, চার থেকে পাঁচটি সজনে ডাঁটা, 100 গ্রাম পনির, 1 চা চামচ রাঁধুনি বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো তেল, 1 কাপ দুধ, স্বাদ মতো নুন চিনি, প্রয়োজন অনুযায়ী কেশর, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, মৌরি, জিরে, জয়িত্রী, কালো সর্ষে, বড় এলাচ, 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা। এবার কিভাবে করতে হবে, 1 কাপ দুধ কেশরে ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে যেই সবজিগুলো আমি বললাম সেগুলো কেটে নিয়ে, সমস্ত শুক্ত সবজি আমরা জানি একই রকমভাবে কাটলে ভালো হয়, কেটে নিয়ে সেগুলোকে একে একে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে একে একে তেলে দিয়ে রাঁধুনি ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে কেশর দেওয়ার দুধ দিয়ে পরিমাণ মতো জল ও নুন দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। অন্যদিকে আমরা পনিরটাকে আগে একটু ভেজে রাখবো, পনিরের টুকরোগুলোকে ঢাকা খুলে সবজি সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি ও পনির দিয়ে ভালো করে কষিয়ে ভাজা মশলা ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
0: আচ্ছা, তাহলে শুক্ত তো হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি কোন রেসিপিতে?
1: এরপরে আরেকটা রেসিপি আমি বলছি, যেটা এই গরমকালে শরীরকে খুব ঠান্ডা রাখে, সেটা হচ্ছে লাউয়ের ঝোল। কিন্তু লাউয়ের ঝোলটা হবে গোবিন্দভোগ চাল ভেজানো জল দিয়ে।
0: এটা যেটা, হ্যাঁ,
1: একটু মানে গন্ধটাও এটার খুব সুন্দর আসে তাতে। এটার জন্য যা যা লাগবে, মানে 1/4 লাউ, 1/4 ভাগ আমি কেটে দিয়েছি 1-2 কেজি লাউয়ের থেকে, 7-8 কলাই ডালের বড়ি নিয়েছি, 1/2 চা চামচ কালো জিরা, 2 কাঁচা লঙ্কা, 2 কাপ গোবিন্দভোগ চাল ভেজানো জল। চালটা লাগবে না, খালি জল,
0: জলটা 2 কাপ লাগবে না, চাল
1: না, 2 কাপ গোবিন্দভোগ চাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা,
0: সেই জলটা লাগবে। আচ্ছা,
1: 1/2 কাপ দুধ, 1 চা চামচ ঘি, স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টি, 2 চা চামচ সর্ষের তেল। কিভাবে করতে হবে বলছি, 2 কেজি ওজনের একটা লাউয়ের 1/4 কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট পাতলা টুকরো করে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে ডালের বড়ি ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ে বাকি তেলে কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। এতে কাটা লাউয়ের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভাজতে হবে। লাউ থেকে জল বেরিয়ে লাউকে সেদ্ধ করবে। লাউ থেকে বের হওয়া জল শুকিয়ে এলে গোবিন্দভোগ চাল ভেজানো জল ও দুধ মিশিয়ে এর মধ্যে বড়ি দিয়ে মধ্যম আঁচে ঢেকে রাখতে হবে। লাউ পুরো সিদ্ধ হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
0: আচ্ছা, আর এই যে লাউটা যে কাটার কথা বললেন, এটা কি যেরকম আমরা লাউ কাটি সেভাবে না ডুমো ডুমো করে কাটতে?
1: না, এটা ডুমো না, এটা পাতলা পাতলা কাটতে হবে, পাতলা করে কাটতে হবে এটা, তাতে সেদ্ধটা তাড়াতাড়ি হবে এবং এটার একটা অন্যরকম স্বাদ আসবে, একটু ঝোলঝোল থাকবে। আর এই যে গোবিন্দভোগ চাল ভেজানো জলটা আর তার সাথে এই যে দুধও বললাম, এটা দুটো মিলিয়ে এবং ঘি মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে।
0: এটা একদম নতুন একটা রেসিপি আমরা পেলাম।
1: এই যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম লাউয়ের ঝোলটা করার জন্য, এই চালটা কিন্তু আমরা নষ্ট হতে দেব না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এই চালটা দিয়ে কিন্তু আমরা আবার একটা রেসিপি

0: ঘি 3 চামচ, সাদা তেল 2 চা চামচ, স্বাদ মতো নুন।
1: আচ্ছা,
0: এবার যেটা করতে হবে, যে চালটা তো আমাদের আগেই ধোয়া ছিল, জলটা দিয়ে আমরা লাউ করে নিয়েছি অলরেডি, এবার সেখানে আমরা চালটাকে আলাদা করে নিলাম। একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা দিয়ে আধা বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো একটা বাটিতে। পটলের খোসা চেছে নিয়ে গোল গোল করে কেটে ছোট ছোট করে কাটতে হবে। কেটে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে 1 চামচ সাদা তেল, 1 চামচ ঘি দিয়ে একটু গরম হলে কাজু কিশমিশ সামান্য ভেজে একটু লাল হলে তুলে রাখতে হবে সেটা। এবার জল ঝরিয়ে রাখা যে চালটা সেটা ভেজে নিতে হবে। 2 মিনিট মতো চালটা ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে, তেল গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে ভেজে নিয়ে একটু ব্রাউন কালার বা বাদামি রং হলে ভাজা পটলটা তুলে নিতে হবে। কড়াইয়ে 1 চামচ ঘি, 1 চামচ তেল দিয়ে, তেল গরম হলে গোটা জিরে, শুকনো লাল লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে নিয়ে জলে গুলে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে এর মধ্যে সেটা মিশিয়ে এটা কষিয়ে নিতে হবে। এবং কাটা টমেটোগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে আসবে এবং তেল থেকে যখন মশলা বার হয়ে আসবে, ভাজা চাল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চাল মিশে গেলে আধা কাপ জল ও স্বাদ মতো নুন দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে এবং যখনই আধা সেদ্ধ হবে চালটা, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে কষে নিয়ে আরও আধা কাপ জল দিয়ে ঢাকা বন্ধ করে এটা কম আছে রেখে দিতে হবে। 3-4 মিনিট পর দেখা যাবে যে চালের সাথে পটলগুলো গা মাখা হয়েছে এবং চালগুলো টিপে দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। এবং এখন এর মধ্যে একটু চিনি এবং কাঁচা লঙ্কা চিরে দিয়ে ঘি দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে গ্যাস বন্ধ করে তারপর পরিবেশন করতে হবে। এটা খুবই সুস্বাদু হয়।
1: বাহ, তাহলে একটা চাল ভেজানো জল দিয়েও আমরা একটা লাউয়ের রেসিপি পেলাম, আর চালটা দিয়ে আবার খুব সুন্দর একটা চাল পটলের রেসিপি পেলাম। এটা তো গেল দিদি নিরামিষ। এবারে গরমে স্বাস্থ্যকর কোনো আমিষ রান্নার রেসিপি যদি বলেন।
0: তো আমি আজকে প্রথমেই একটি নন ভেজ মানে আমিষ স্বাস্থ্যকর রান্না বলবো, যেটা বিনা তেলে চিংড়ি পোস্ত।
1: আচ্ছা,
0: এর জন্য যা যা লাগছে, 250 গ্রাম চিংড়ি, এটা 4 জনের মতো আন্দাজে আমি বলছি, 250 গ্রাম ছোট চিংড়ি, 1টা আলু মাঝারি সাইজের, 1/2 কাপ পোস্ত, 1 কাপ নারকেল বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, 1 কাপ জল।
1: আচ্ছা,
0: এটা যেভাবে করতে হবে, প্রথমে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে নুন দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। 10 মিনিট পর নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করতে হবে মাছগুলোকে। ছোট ছোট টুকরো করে আলু কেটে নিতে হবে। টুকরো আলুগুলোকে ধুয়ে নিয়ে 10 মিনিট নুন দিয়ে ফোটাতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। পোস্তটা বেটে নিতে হবে, নারকেলটাও কুড়িয়ে বেটে নিতে হবে। একটি মিক্সি বোল নিয়ে তাতে একে একে সমস্ত উপকরণ নিয়ে নুন আর লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যান গরম করে চিংড়ি আলুর পুরো মিশ্রণটাকে ঢেলে ভালো করে নেড়ে ওই আলু সেদ্ধর যে জলটা ঢেলে দিতে হবে, এর মধ্যে ফুটতে দিতে হবে। একটু শুকনো শুকনো হবে, এটা ঝুরঝুরে মতো হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। বিনা তেলের চিংড়ি পোস্ত, এটা যেই তো বিনা তেলের, তাই আমার মতে এটা যদি গরম গরম খাওয়া যায় তবেই কিন্তু ভালো লাগবে এটা খেতে।
1: একদম একদম। শ্রোতা বন্ধুরা, এত সুন্দর সুন্দর রেসিপিগুলো শুধু শুধু শুনতে কিরকম লাগছে, তাই না? মনে হচ্ছে যেন যাই বানাই খাই, তাই না? তাহলে আর দেরি না, এটা আপনারা অবশ্য অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে তো এটা একটা গেল, আর দিদি আর কোনো স্বাস্থ্যকর আমিষ রেসিপি?
0: আমিষ রেসিপির মধ্যে সুন্দর একটি রেসিপি বলছি, যেটা গরমকালের জন্য বিশেষ করে খুব ভালো লাগবে। এই সময় গরমকালে আমাদের সবারই লেবু খেতে খুব ভালো লাগে, আমরা ডালের সাথে লেবু খাচ্ছি, বা এমনিও আমরা শেষ পাতে একটু লেবু খেতে আমাদের ভালো লাগে, লেবুর শরবতও ভালো লাগে। তো আজকে যে আমিষ রেসিপিটি আমি বলছি সেটা হচ্ছে গন্ধরাজ পাতায় বোয়াল বা আর মাছ।
1: আচ্ছা,
0: সেটা বোয়াল মাছও হতে পারে আর মাছও হতে পারে। তা আমি বোয়াল মাছ দিয়ে করেছি, যার জন্য আমি বোয়াল মাছ বলছি, আপনারা আর মাছ দিয়েও করতে পারেন। এটা 4-5 জনের আন্দাজে আমি বলছি, 6 টুকরো বোয়াল মাছ, 5-6টা গন্ধরাজ লেবুর পাতা, এক চা চামচ গন্ধরাজ লেবু নির্যাস মানে রসটা নিতে হবে, দুটো পেঁয়াজ মিহি করে কাটা, এক চা চামচ আদা রসুন বাটা,

0: ছটা কাঁচা পাকা লঙ্কা, মানে লাল রঙের আর কি কাঁচা লঙ্কাগুলো,
1: হ্যাঁ,
0: হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত গরম জলে ভিজিয়ে নিতে হবে, 4 টেবিল চামচ সর্ষের তেল।
1: আচ্ছা,
0: এটার প্রণালী হচ্ছে, প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে 5 মিনিট রাখতে হবে। সর্ষে পোস্ত নুন ও লঙ্কা এটা ভালো করে বেটে নিতে হবে, এবং নুন হলুদ মাখা যে মাছ সেটাকে সর্ষে বাটা, সামান্য হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের ও লেবুর রস দিয়ে মেখে আরও 5 মিনিট রাখতে হবে। মানে এই পুরো মাখাটা দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এবার কড়াইয়ে 2 চামচ তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এরপর মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে, এবং হালকা করে এপাশ ওপাশ করে নিয়ে বাকি সর্ষে বাটাগুলো সামান্য জল দিয়ে মিশিয়ে কম আঁচে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকা সরিয়ে লেবুর পাতা ও লেবুর নির্যাস দিতে হবে এর মধ্যে, এবং একটু নুন দিয়ে আরও 5 মিনিট হালকা আঁচে ঢেকে রেখে 5 মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। ওপর থেকে আরেকটু লেবুর নির্যাস দিয়ে পরিবেশন করতে হবে এই গন্ধরাজ বোয়াল বা আর।
1: বাহ, খুব ভালো লাগলো, মানে দারুণ সুন্দরভাবে একটা বোঝাই যাচ্ছে। এইখানে দিদি আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে গরমকাল মানেই তো নানান ধরনের খাওয়া দাওয়ার একটা মরশুম বলা যেতে পারে, কারণ নানান অনুষ্ঠান, উৎসব, বিয়ে বাড়ি ইত্যাদি নানান, তার মধ্যে যেটা প্রধান সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে যারা নতুন শাশুড়ি হয়েছেন তারা তো খুব টেনশনে আছেন যে জামাইকে কি খাওয়ানো যেতে পারে। তো সেই সম্বন্ধে যদি আপনি আমাদের চট জলদি, কারণ এখনকার দিনের ধরুন আমরা যারা ওয়ার্কিং বা যারা কর্মরতা তাদের পক্ষে তো একদম সবসময় রান্নাঘরে থাকাটা খুব একটা সম্ভব নয়, তো তাদের জন্য জামাই খেতে ভালোবাসবে অথচ পরিশ্রম কম হবে এরম যদি কিছু রেসিপি আমাদের বলেন তাহলে আমার শ্রোতা বন্ধুরা খুব উপকৃত হবে।
0: আমি আমিষ দিয়ে শুরু করবো না নিরামিষ?
1: হ্যাঁ দিদি, আমরা আমিষেই যাই, কারণ আমরা কিছু মাছের উপকরণ তো শুনলাম, এবার আমরা একটু চিকেন বা মাটনে যাই।
0: ঠিক আছে, আমি একটু চিকেনেরই বলি। তো চিকেনের তো নানান ধরনের রেসিপি আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খেয়ে থাকি, অনেক সময় খেয়ে ভাবি আমরা যে এই রেসিপিটা কি বাড়িতে বানাতে পারবো। তো এরকমই একটা রেসিপি যেটা আমরা রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত, অনেকেই খায় এবং ভালোবাসি, যেটা কেন আমরা জামাইকেই না হয় সেই রেসিপিটা বাড়িতে পরিবেশন করি, বাড়িতে বানিয়ে উনিও খুশি হবেন এবং সেটা আমাদেরও ভালো লাগবে, চিকেন ডাক বাংলো।
1: আচ্ছা,
0: চিকেন ডাক বাংলো খুব সুন্দর রেসিপি, এটাতে আমি 3-4 জনের আন্দাজে বলছি। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য যেটা প্রথমে করতে হবে, 750 গ্রাম মুরগির মাংস, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ সর্ষের তেল, 3 টেবিল চামচ টক দই।
1: আচ্ছা,
0: এবার ডাক বাংলো যেটা আমরা, নামটা এসছে, সেই ডাক বাংলো একটা বিশেষ মশলা, সেই মশলাটা কি দিয়ে করতে হবে, 4টা শুকনো লঙ্কা, 2 চা চামচ সাদা জিরা, 1 ইঞ্চি দারচিনি, 3 থেকে 4টা ছোট এলাচি, 3 থেকে 4টা লবঙ্গ, 3 থেকে 4টা গোলমরিচ, 1 টুকরো জয়িত্রী। এবার চিকেন ডাক বাংলোর, এটা হচ্ছে চিকেন ডাক বাংলো করার যে বিশেষ মশলা সেটা গেল। এবার অন্যান্য যে মশলাগুলো সেগুলো লাগছে, 3 টেবিল চামচ সর্ষের তেল, 2টো বড় আলু, 2টো ডিম, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1টা তেজপাতা, 2 থেকে 3টা এলাচি, 1 ইঞ্চি গরম মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি, 2টো বড় পেঁয়াজ, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা বাটা। এবার কিভাবে বানাবো, প্রথমে ডাক বাংলোর বিশেষ মশলা যেটা বানিয়ে নিয়েছি সেটা আলাদা করে রাখছি। এর জন্য 2 চা চামচ সাদা জিরে, 4টা শুকনা লঙ্কা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী সব শুকনো তাওয়াতে ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, মানে যেটা বিশেষ ডাক বাংলোর মশলা সেটাকে শুকনো ভেজে গ্রাইন্ড করে নিয়েছি। চিকেন পিসগুলো ভালো করে পরিষ্কার করে এতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দই, নুন, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে মেখে 4 ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে ডুমো করে কাটা আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। ডিম সেদ্ধ করে সামান্য নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ও এলাচি ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ কুচি গোলাপি করে ভেজে নিয়ে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে এতে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়েছি। এবার এতে ডাক বাংলো স্পেশাল মশলা, যেটা করে রাখা হয়েছিল, একটু জলে গুলে মিশিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ, মানে আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়েছি। এবার ঢাকা তুলে ভালো করে নাড়িয়ে, পুরোটা দিইনি কিন্তু আগে ডাক বাংলো স্পেশাল মশলা, কিছুটা দিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে পাঁচ মিনিট মতো আবার কষিয়ে নিয়েছি। এবার ডিম মিশিয়ে দিয়েছি। মাংস থেকে মশলার সুগন্ধ বেরিয়ে এলে নামিয়ে এটা পোলাও বা ভাতের সাথে পরিবেশন করেছি।
1: বাহ, খুব সুন্দর। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই রেসিপিটা লিখে নিয়েছেন তো? তাহলে দুপুরবেলায় তো জামাইকে খাওয়ানো হলো, এবারে আমরা আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে বিকেলের জলখাবার, যেটা বাচ্চাদের জন্য যেমন দরকারি সেরকম যারা অফিস টফিস করে আসবেন তারাও এসে যাতে তাড়াতাড়ি কিছু খেতে পারেন তার জন্য বিকেলের টিফিনটা বানানো কিন্তু খুব দরকারি। তো দিদির কাছ থেকে আমরা সেরকম চটজলদি একটা টিফিনের রেসিপি জেনে নিই।
0: বিকেলের চটজলদি রেসিপি তো বলছি, তার আগে যেটা আমি বলবো যে বাড়িতে এসেই কিন্তু বিকেলে সবাই আগে চায়ের জন্য একদম মরিয়া হয়ে ওঠে, চা চাই। তো আজকে আমার একটা স্পেশাল চা আমি সব আমার শ্রোতা বন্ধুদেরকে রেসিপিটা আমি শেয়ার করতে চাই, তন্দুরি চা। তন্দুরি রুটি আমরা বা তন্দুরি চিকেনের কথা শুনেছি কিন্তু এটা তন্দুরি চা, অসাধারণ খেতে। এর জন্য যা লাগবে আমি একজনের আন্দাজেই বলছি, এটা যতজন হবে সেভাবে করা যাবে। একটা মাটির খুঁড়ি, মাটির খুঁড়ি বলতে যে খুঁড়িতে আমরা চা খাই সেরকম খুঁড়ি, দু চা চামচ চা পাতা, সেটা লিফও হতে পারে বা সিটিসিও হতে পারে, এক কাপ ফুল ক্রিম দুধ, মানে একদম ফুল ক্রিম বলতে যেটা ঘন দুধ, দু চা চামচ চিনি, তিনটা ছোট এলাচি, একটা তেজপাতা, দুটো ছোট টুকরো দারচিনি, তিন থেকে চার দানা গোলমরিচ। কিভাবে করতে হবে, প্রথমে সমস্ত উপকরণ তৈরি করে নিয়ে একটি প্যানে দুধ, তেজপাতা, গোলমরিচ, এলাচি, দারচিনি ও চিনি দিয়ে কম আঁচে গ্যাস ওভেনে বসাতে হবে, এগুলোকে ফুটতে দিতে হবে। অন্য একটি গ্যাস ওভেনে মাটির যে খুঁড়িটি সেটা পোড়াতে হবে, ভালো করে পোড়াতে হবে চারিদিকে, দরকার হলে সারাশি দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা পুড়িয়ে নিতে হবে। এবার দুধ ফুটে উঠলে এতে চা পাতা দিয়ে এক মিনিট ভালো করে ফুটিয়ে একটি কাপে বা ফ্লাক্সে এটাকে ঢেলে ঢাকা দিয়ে রাখতে হবে, এবং ততক্ষণে আমরা দেখব মাটির খুঁড়িটা পুরো পুড়ে গরম হয়ে গেছে নাকি। যখন পুরো গরম হয়ে যাবে তখন এটিকে যে চায়ের প্যানটা তার ভেতরে বসিয়ে যে চাটা আমরা একটি কাপে ঢেলে রেখেছিলাম সেটা এর মধ্যেই খুঁড়টা গরম খুঁড়ের মধ্যে ঢেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে ফেনা উপচে পড়ে একটা পোড়া মাটির গন্ধ চায়ের গন্ধের সাথে মিশে এক অসাধারণ গন্ধের সৃষ্টি করবে। এবার এই মাটির খুঁড়ির চা চাইলে অন্য খুঁড়িতে ঢেলেও পরিবেশন করা যেতে পারে বা ওই খুঁড়ির মধ্যেও পরিবেশন করা যেতে পারে।
1: বাহ, এটা খুব ইউনিক, খুব সুন্দর একটা মানে চা বানানোর কৌশল আমরা শিখলাম। তাহলে শ্রোতা বন্ধুরা বানিয়ে ফেলুন, এবারে আমরা টিফিনে চলে যাই।
0: একটা খুব সহজ টিফিন বলছি, কুইক চিকেন সোয়া চপ। এর জন্য হাফ কাপ চিকেন কিমা লাগবে, হাফ কাপ সোয়া কিমা লাগবে, একটা ডিম, কিছু কড়াইশুঁটি বা মটরশুঁটির দানা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, একটা মাঝারি পেঁয়াজ কুচি, একটা ছোট গাজর কুচি, তিন থেকে চারটা কাঁচা লঙ্কা, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক চা চামচ যে কোনো রিফাইন্ড অয়েল, স্বাদ মতো নুন, এক কাপ রিফাইন তেল ভাজার জন্য। গরম জলে সামান্য নুন দিয়ে সোয়া কিমা কিছুক্ষণ ভিজিয়ে ছাঁকনিতে জল ছেঁকে নিয়ে চেপে তুলে নিতে হবে। চিকেন কিমা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একটা বড় বাটিতে চিকেন কিমা, সোয়া কিমা, ডিম, কড়াইশুঁটির দানা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি এবং সামান্য রিফাইন্ড অয়েল, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে খুব ভালো করে মেখে বল বানিয়ে নিয়ে চেপে চেপে চপের আকার দিতে হবে। ফ্রাই প্যানে তেল গরম করে চপগুলো দুপিঠে ভালো করে ভেজে তুলে সস দিয়ে চায়ের সাথে পরিবেশন করতে হবে।
1: এটা তো খুব চটজলদি একটা, মানে উপকরণটা গোছানোই যতটুকুন সময়, বানাতে বেশি সময় লাগছে না। আর মধুরেণ সমবয়েত বলে তো একটা কথাই আছে, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি কিন্তু মিষ্টি মুখ না করিয়ে আপনাদের ছাড়ি কি করে, তাই দিদির কাছ থেকে জেনে নেবো একটা সুন্দর মিষ্টি রেসিপি।
0: মিষ্টি মুখের কথা যখন আসলোই, তাহলে গরমকাল মানেই তো আমরা একটু ঠান্ডা ধরনের মিষ্টি মুখ হলে ভালো হয়, তো গরমে আমাদের দইটাও ভালো লাগে। তাহলে আমি আজকে একটা দই দিয়ে মিষ্টি রেসিপি বলছি। এটা বেসিক্যালি গুজরাটের মিষ্টি, রাজভোগ শ্রীখণ্ড। এটার জন্য যা লাগবে, 1 কেজি ঘরে পাতা দই, 1

0: চিনি গুঁড়ো করা, গুঁড়ো চিনি লাগবে এখানে, হাফ কাপ কাজু, কিছু কিশমিশ, কিছু পেস্তা, কিছু অ্যামন বা কাঠবাদাম, প্রয়োজন অনুযায়ী কেশর, সামান্য কেশর দিলে আরো ভালো, এক চা চামচ দুধ লাগবে। এবার বাড়িতে বানানো এক কেজি দই একটা পাতলা কাপড়ে ভালো করে বেঁধে নিয়ে 3 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে, যাতে সমস্ত জল এটার বেরিয়ে যায়। 3 ঘন্টা পর এই বেঁধে রাখা দই একটা চাটনির উপর রেখে একটা বাটি দিয়ে ফ্রিজে আরো 5 ঘন্টা রেখে দিতে হবে। এতে সমস্ত জল ঝরে যাবে, মানে নিচে একটা বাটি যদি চাটনির নিচে রাখা যায়, যেটুকু জল দইয়ের মধ্যে ছিল সেটাও সেই বাটির মধ্যে পড়ে যাবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাজু, পেস্তা, কিশমিশ, এমন পেস্তা সমস্ত টুকরো করে নিতে হবে, চিনি গুঁড়ো করে নিতে হবে। এবার জল ঝরানো দইয়ের সাথে চিনির গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে ফেটাতে হবে, মানে যতক্ষণ ফেটানো যায় খুব ভালো করে ফেটাতে হবে। 1 চামচ দুধে কেশর গুলিয়ে এই দুধ দইয়ের মিশ্রণে মিশিয়ে দিয়ে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে এটা ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে, এবং তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। অসম্ভব ভালো খেতে হয়, একদম ক্ষীরের মতো এবং খুব ভালো মিষ্টি।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে তো আমাদের আসর এখানেই শেষ করতে হচ্ছে। দিদির কাছ থেকে সুন্দর সুন্দর লোভনীয় নানান রেসিপি আমরা জেনে নিলাম, শুধু বানানোরই যা অপেক্ষা। তাহলে ততক্ষণ বানাতে থাকুন আর খেতে থাকুন, খাওয়াতে থাকুন। আবার আপনাদের সাথে ফিরে আসবো মহিলা মজলিশের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার। আর যাওয়ার আগে অবশ্যই আমরা দিদিকে জানাচ্ছি আমাদের মহিলা মজলিশের আসরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ,
0: নমস্কার।

শেষ হল মহিলা মজলিস উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এ এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 5 নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন। এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতি সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। এই 5 বিচারপতির নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা বেড়ে হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 উল্লেখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 180 দিনের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হতো। এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পের হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়েও দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ এবং পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশমন্ত্রী আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলিতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে পৌঁছেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে ব্যবসায়িক এবং শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। তাঁর সম্মানে আজ সন্ধ্যায় লোকভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত থাকবেন। রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক রয়েছেন। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত তাঁকে গ্রেপ্তারের অনুমতি দেয়। সিবিআই এর অভিযোগ, তাঁর নির্দেশে ব্যাংক ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে, ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মামলাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1,200 কোটি টাকার টার্ম লোন, ব্যাংক অফ মহারাষ্ট্রের 500 কোটি টাকার লেটার অফ ক্রেডিট এবং সিন্ডিকেট ব্যাংকের 350 কোটি টাকার ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু 100 টাকা এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলি সঠিকভাবে বুঝতে এবং নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত দিশানির্দেশ পেতে পরীক্ষার্থীদের টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সিবিএসই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম, এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন বৃত্তি প্রকল্প উচ্চশিক্ষার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতে প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভাকে চিহ্নিত করা এবং বিকাশের জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: যুবা হামারি রাষ্ট্র কি শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ কি প্রতীক হ্যাঁ। মেরি সভি যুবাও, বিশেষকর জনজাতীয় সমুদায় কে যুবাও সে অনুরোধ হ্যাঁ কি উন্হেঁ আপনি জড়ো ওর আপনি লোগোঁ কো নহীঁ ভুলনা চাহিয়ে। যুবা শক্তি বিরাসত পর গর্ব করতে হুয়ে আধুনিক শিক্ষা ও টেকনিকো কে বল পর আগে বড়ে তব সশক্ত সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত কা নির্মাণ হোগা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর গেছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হবে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে মার্কিন মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তাতে উত্তেজনা প্রশমনের আশা জাগলেও নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনায় এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লেবাননের আধিকারিকরা জানিয়েছেন, হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ রাখবে এবং বিনিময়ে ইসরায়েল হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা স্থগিত রাখবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশী সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখন এই পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সল্টলেক বিজেপি কার্যালয়ে জনতার দরবারে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে তাঁর অভিযোগ। উল্লেখ্য, চাকরি দুর্নীতি, জমি লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন। তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার।

0: বসে। মুখ্যমন্ত্রী আজ তারকেশ্বরে গেছেন, দুপুরে মন্দিরে পুজো দেবেন তিনি। তার সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুজো দেবার পর স্থানীয় নটরাজ পান্থ নিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়, তার সভার সম্ভাব্য স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। বর্ষার মরশুম শুরুর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শহর ও শহরতলির বিভিন্ন নিকাশী ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তিনি আজ তারাতলা, পূজালী, চরিয়াল ব্রিজ, দইঘাট, মিন্টো কলোনি, ঋষিকেশ পার্ক, নর্দার্ন পার্ক, বিবি 1 নম্বর ক্যানেল এবং ওল্ড চৌবাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। এর আগে গতকাল তিনি KMDA আধিকারিকদের সঙ্গে কৈখালী, কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন জল নিকাশী খালগুলির পরিস্থিতি কেমন তা ঘুরে দেখেন। যেসব পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপক গত নভেম্বর মাসে তাদের জন্য জীবন প্রমাণপত্র জমা দিতে পারেননি, রাজ্য সরকার তাদের সেই শংসাপত্র দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। আজ এক বিজ্ঞপ্তিতে অনলাইন বা অফলাইনে দ্রুত জীবন প্রমাণপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই সংক্রান্ত হেল্পলাইন নম্বর 0332253-5417 চালু করা হয়েছে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী 2 সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধে মতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে, তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির বিষয়ে ব্যাখ্যা চেয়ে কলকাতা পুরসভার দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার সংস্থা লেপস অ্যান্ড বাউন্স এবং অভিষেকের বাবা ও মা। পুরসভার নোটিশ খারিজ করার দাবিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। তাদের দাবি, পুরসভার পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে 25 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পুরসভাকে নথি দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই নোটিশ প্রত্যাহার করা হয়নি। আগামীকাল বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় দলের পার্টি অফিসে ভাঙচুরের পর FIR করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামীকাল বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে এই মামলা শুনানি হতে পারে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আমতলার বিষ্ণুপুরে বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও নেতাদের বাড়ি ও কার্যালয় থেকে বিরাট পরিমাণে গরিবদের জন্য দেওয়া ত্রাণ সামগ্রী ও বিভিন্ন নথি উদ্ধার করছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক চাকরিপ্রার্থী সহ বাংলার বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের তালিকা সংক্রান্ত নথি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। অন্যদিকে গত রাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক করে নাদনঘাট থানার পুলিশ। এর আগে দলীয় কার্যালয়ে বেআইনিভাবে সরকারি ত্রাণ সামগ্রী সহ হুইল চেয়ার, ক্যাচার, অক্সিজেন সিলিন্ডার মজুত করার অভিযোগে কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ওই জেলারই রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামাহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে গতকাল 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গরিব মানুষকে দেওয়ার জন্য রাজ্য সরকারের ট্রিপল বাড়িতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আজ তাকে আসানসোল আদালতে তোলা হচ্ছে। 2টি পৃথক ঘটনায় 8টি আগ্নেয়াস্ত্র, 2টি রাউন্ড তাজা কার্তুজ সহ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। গত রাতে কালিয়াচকের শাহবাজপুর মমিনপাড়া সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডলের কাছ থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার অনুপম সিং। অন্যদিকে মোথাবাড়ি থানার অন্তর্গত অচিন্তলা স্ট্যান্ড থেকে 1টি মোটরবাইক সহ আর 2জনকে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম ওরফে অরুণ মাইতি এবং জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ জানাকে গ্রেপ্তার করেছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাবাইয়া গান, শিল্পে মাধবী লতা রায়।

আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

শেষ হলো গান পরম্পরায় অনুষ্ঠান। আজ এ অনুষ্ঠানে শুনলেন পরদীপ রাগে সন্তুরবাদন, শিল্পে পণ্ডিত ভজন সোপরে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের ছাড়া ইতিহাসের পাতা অসম্পূর্ণ থেকে যায়। তাদের মধ্যে অন্যতম হলেন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এক দর্শন, এক চেতনা, এক আদর্শের প্রতীক। অহিংসা, সত্যাগ্রহ, আত্মনির্ণয়, আত্মনিয়ন্ত্রণ, সহিষ্ণুতা এবং মানবতার যে শিক্ষা তিনি দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নমস্কার, আকাশবাণীর যুব অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি, যুববন্ধু বর্ণা। ইতিমধ্যেই বুঝে গেছেন যে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় আজকের যুব সমাজে মহাত্মা গান্ধীর প্রভাব। বর্তমান সময়ে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি বেড়েছে অস্থিরতা, প্রতিযোগিতা, হিংসা, মানসিক চাপ এবং আত্মকেন্দ্রিকতা। এই পরিস্থিতিতে যুব সমাজের কাছে গান্ধীজির আদর্শ ঠিক কতটা গুরুত্বপূর্ণ? তাঁর চিন্তাভাবনা কি আজও নতুন প্রজন্মকে প্রভাবিত করে? আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যুবকরাই একটি দেশের প্রকৃত শক্তি। স্বাধীনতা আন্দোলনের সময় দেশের অসংখ্য তরুণ তাঁর ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিলেন। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান, ভারত ছাড়ো আন্দোলনের মতো ঐতিহাসিক কর্মসূচিতে যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের মন জয় করার ক্ষমতা। তিনি কখনো অস্ত্রের ভাষায় কথা বলেননি, বরং তিনি শিখিয়েছিলেন সত্য ও অহিংসার পথেই সবচেয়ে বড় জয় সম্ভব। আজকের যুব সমাজের মধ্যেও এই ভাবনার প্রভাব লক্ষ্য করা যায়। বিভিন্ন সামাজিক আন্দোলন, পরিবেশ রক্ষা, নারী অধিকার, মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, বহু ক্ষেত্রেই তরুণ প্রজন্ম শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিচ্ছে। এই চিন্তার ভিতরেই লুকিয়ে রয়েছে গান্ধীজির দর্শনের ছাপ। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে যুবকদের জীবনযাত্রা দ্রুতই বদলে যাচ্ছে। তথ্যের গতি যেমন বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে বিভ্রান্তি। অনেক সময় রাগ, হিংসা, অহিষ্ণুতা এবং বিভেদের রাজনীতি সমাজে অস্থিরতা তৈরি করছে। এই সময় গান্ধীজির শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, চোখের বদলে চোখ নিলে একদিন গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে। গান্ধীজি সব সময় আত্মনিয়ন্ত্রণ এবং সরল জীবনযাপনের ওপর জোর দিতেন। আজকের যুব সমাজের অনেকেই আবার মিনিমাল লাইফস্টাইল বা সহজ সরল জীবনের দিকে ঝুঁকেছেন। অযথা ভোগবিলাসের পরিবর্তে মানসিক শান্তি, প্রকৃতির কাছে ফেরা এবং আত্মনির্ভরতার ওপর গুরুত্ব দিচ্ছেন। এটিও গান্ধীজির ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। শুধু রাজনীতি নয়, শিক্ষা এবং সমাজ গঠনের ক্ষেত্রেও গান্ধীজির চিন্তাভাবনা অত্যন্তই আধুনিক ছিল। তিনি মনে করতেন যে শিক্ষা মানে শুধুমাত্র যে বইয়ের জ্ঞান তা কিন্তু নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত একজন ভালো মানুষ তৈরি করা। আজকের দিনে যখন চাকরির প্রতিযোগিতা এবং নম্বরের চাপে অনেক তরুণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বা দিনের পর দিন বিপর্যস্ত হয়ে পড়ছে, ঠিক তখন গান্ধীজির এই শিক্ষা কিন্তু নতুন করে ভাবতে শেখায়। বর্তমান সময়ে যুব সমাজের একটি বড় অংশ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। কেউ রক্তদান শিবির করছে, কেউ পথ শিশুদের পড়াচ্ছে, কেউ পরিবেশ রক্ষায় কাজ করছে। সমাজের জন্য কিছু করার এই মানসিকতা গান্ধীজির সর্বোদয় ভাবনারই প্রতিফলন। গান্ধীজি বলতেন, তুমি পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও সেই পরিবর্তন নিজে হও। এই কথাটি আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে, কারণ সমাজ পরিবর্তনের জন্য শুধু অভিযোগ করলেই হয় না, নিজেকেও বদলাতে হয়। আজকে তরুণ প্রজন্মের কাছে ক্যারিয়ার, সাফল্য, অর্থনৈতিক স্থিতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দায়বদ্ধতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার শিক্ষা গান্ধীজির জীবন থেকেই পাওয়া যায়। তবে একথাও সত্যি যে বর্তমান সময়ের অনেক যুবক যুবতী
তাদের কাছে গান্ধীজির আদর্শ কিছুটা পুরনো বলেও মনে হতে পারে। অনেকে মনে করেন বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীতে অহিংসা বা অতিরিক্ত সহিষ্ণুতা কার্যকর নয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীল সমাজ গড়তে আজও সংলাপ, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকল্প কিন্তু নেই। বিশ্বের বহু নেতা, বহু সমাজকর্মী এবং চিন্তাবিদ আজও গান্ধীজিকেই অনুসরণ করেন। মার্কিন মানবাধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা অনেকেই গান্ধীর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। ফলে গান্ধীজির প্রভাব শুধুই ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বিশ্বব্যাপী বিস্তৃত। বর্তমানে ডিজিটাল যুগে যুব সমাজের সামনে যেমন অসীম সুযোগ রয়েছে, ঠিক তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। ভুয়ো খবর, অনলাইন হিংসা, ট্রোল সংস্কৃতি, মানসিক অবসাদ এসবের মধ্যেও যদি একজন তরুণ সত্য মানবতা এবং সহনশীলতার পথ বেছে নেন, তবে সেখানেই গান্ধীজির প্রভাব অনুভব করা যায়। গান্ধীজি কখনো নিখুঁত মানুষ হওয়ার দাবি করেননি, বরং তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখতেন, যিনি প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করেছেন। এই আত্মসমালোচনার ক্ষমতাও আজকের যুব সমাজের জন্য একটি বড় শিক্ষা। আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ, সংঘাত ও বিভেদের রাজনীতি যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন গান্ধীর শান্তি ও মানবতার বার্তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুব সমাজ যদি এই আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারে, তবে ভবিষ্যতের পৃথিবী আরও সুন্দর ও আরও মানবিক হয়ে উঠতে পারে। গান্ধীজি বিশ্বাস করতেন একজন তরুণের হাতে শুধু নিজের ভবিষ্যৎ নয়, গোটা সমাজের ভবিষ্যৎও গড়ে ওঠে। তাই যুব সমাজের মধ্যে ইতিবাচক চিন্তা, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি হওয়া অত্যন্ত জরুরি। উত্তরবঙ্গের মাটি, মানুষের জীবন সংগ্রাম আর সহজ সরল আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভাবাইয়া গান। এই লোকসঙ্গীতের সুরে যেমন থাকে মাটির গন্ধ, তেমনই থাকে মানুষের সুখ দুঃখ, ভালোবাসা বিচ্ছেদ আর জীবনের সহজ সত্য। মহাত্মা গান্ধীও বিশ্বাস করতেন দেশের প্রকৃত আত্মা লুকিয়ে আছে গ্রামের মানুষ, লোকসংস্কৃতি এবং সাধারণ জীবনের মধ্যেই। আজকের এই অনুষ্ঠানে গান্ধী কথা বলতে বলতে আমরা শুনে নিই বর্ণালী বর্মনের গাওয়া একটি গান, যাকে তবলায় সঙ্গত করছেন উৎপল দাস এবং দোতারায় রয়েছেন সতীশ রায়।

শুনছিলেন শিল্পী বর্ণালী বর্মনের কণ্ঠে এক সুন্দর ভাওয়াইয়া পরিবেশনা। আবারও আমরা চলে আসি গান্ধী কথায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী বা মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম এক অনন্য উচ্চতায় অবস্থান করে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক দর্শন এবং মানবতার প্রতীক। সত্য, অহিংসা ও আত্মত্যাগের মাধ্যমে কিভাবে একটি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছিলেন গান্ধীজি। 1869 সালের 2 অক্টোবর বা 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদিতা ও নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন পরিবার থেকে। পরিবর্তে আইন পড়ার জন্য ইংল্যান্ডে যান এবং সেখান থেকে ব্যারিস্টার পাশ করে দক্ষিণ আফ্রিকায় কাজ করতে যেতেন, আর সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবিদ্বেষ ও অত্যাচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু করেন গান্ধীজি। একদিন ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট কাটা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এই অপমান তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, কিন্তু সেই প্রতিবাদ হবে শান্তিপূর্ণ উপায়ে। সেখান থেকেই জন্ম নেয় তাঁর বিখ্যাত সত্যাগ্রহ আন্দোলনের ধারণা। সত্য ও অহিংসার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এই পথ পরবর্তীকালে গোটা বিশ্বকে প্রভাবিত করে। দক্ষিণ আফ্রিকায় বহু আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ভারতীয়দের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1915 সালে গান্ধীজি ভারতে ফিরে আসেন। তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে দেশের মানুষ নানা অত্যাচার, শোষণ ও বৈষম্যের শিকার হচ্ছিলেন। গান্ধীজি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখেন। তিনি বুঝতে পারেন যে স্বাধীনতার লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও আত্মসম্মানের লড়াই। ভারতে তার প্রথম বড় আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণে নীল চাষীদের ওপর ব্রিটিশদের অত্যাচার চলছিল। কৃষকদের বাধ্য করা হতো জমিতে নীল চাষ করতে। গান্ধীজি সেখানে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ান এবং অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করে। এরপরেই আসে অসহযোগ আন্দোলন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। নিরস্ত্র মানুষের ওপর ব্রিটিশ সেনার গুলি চালনার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গান্ধীজি। তিনি সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকারের সঙ্গে আর কোনো সহযোগিতা করা হবে না। বিদেশি পণ্য বর্জন, সরকারি চাকরি ছেড়ে দেওয়া, ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান বয়কট, এইসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে অসহযোগ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে সাধারণ মানুষ প্রথমবার বুঝতে পারে একজোট হয়ে অহিংস পথে লড়াই করেও শক্তিশালী শাসকের বিরুদ্ধে জয়লাভ সম্ভব। তাঁর ডাকে হাজার হাজার মানুষ খাদি ব্যবহার করা শুরু করেন। চরকা হয়ে ওঠে আত্মনির্ভরতার প্রতীক। 1930 সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হয় ঐতিহাসিক দাণ্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ। ব্রিটিশ সরকার লবণের ওপর কর আরোপ করেছিল। গান্ধীজি মনে করতেন লবণ মানুষের মৌলিক অধিকার, তাই তিনি সবরমতী আশ্রম থেকে দাণ্ডি পর্যন্ত প্রায় 240 মাইল হাঁটেন এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন। তার এই পদক্ষেপ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। হাজার হাজার মানুষ আন্দোলনে যোগ দেয়। গান্ধীজির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে তিনি করো বা মরো এই স্লোগান দিয়ে ব্রিটিশদের ভারত ছাড়ার আহ্বান জানান। এই আন্দোলনে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সকল শ্রেণীর মানুষ অংশ নেন। যদিও আন্দোলনের সময় গান্ধীজি গ্রেফতার হন, তবুও স্বাধীনতার দাবিতে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। গান্ধীজির সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর অহিংসার দর্শন। তিনি বিশ্বাস করতেন হিংসা কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না। তার মতে সত্য ও ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি। তিনি ধর্মীয় সম্প্রীতির পক্ষেও সব সময় সোচ্চার ছিলেন।
হিন্দু মুসলিম ঐক্যের জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। স্বাধীনতার ঠিক আগে দেশভাগের সময় যখন সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে, তখন গান্ধীজি গভীরভাবে ব্যথিত হন। তিনি দাঙ্গা থামাতে অনশন শুরু করেন। তার শান্তির বার্তা বহু মানুষকে প্রভাবিত করেছিল। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। তার মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটলেও তার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। মহাত্মা গান্ধীর লড়াই শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল না, ছিল অন্যায়, হিংসা, বৈষম্য ও অসত্যের বিরুদ্ধে। তিনি শিখিয়েছিলেন সত্য ও ন্যায়ের পথে থেকেও সাধারণ মানুষও ইতিহাস বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে যখন হিংসা, বিভাজন ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন গান্ধীজির জীবন ও সংগ্রামের ইতিহাস আমাদের নতুন করে মানবতা, সহিষ্ণুতা এবং শান্তির শিক্ষা দেয়। তার আদর্শ শুধু ভারতের নয়, গোটা বিশ্বের জন্য এক অনন্ত প্রেরণা। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে আর সময় নেই, শুনব আবারও একটি ভাবাইয়ার সঙ্গীত। পরিবেশনায় বর্ণালী বর্মন, তবলায় উৎপল দাস এবং দোতারায় রয়েছেন সতীশ রায়।

আজকের অনুষ্ঠান শেষ করার আগে মহাত্মা গান্ধীর একটি অমূল্য বাণী মনে করিয়ে দিতে চাই। শক্তি শারীরিক সামর্থ্য থেকে আসে না, আসে অদম্য ইচ্ছা শক্তি থেকে। আর এই ইচ্ছা শক্তি, এই মানবিকতা এবং এই সত্যের পথই আজকের যুব সমাজকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।

শেষ হল যুব অনুষ্ঠান উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গ্রামেগঞ্জে।

0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি সাতপুকুরিয়া এফপিসি, গ্রাম ময়রাডাঙ্গা, থানা ফালাকাটা, গ্রাম পঞ্চায়েত ময়রাডাঙ্গা, জেলা আলিপুরদুয়ার। সাতপুকুরিয়া এফপিসি এসে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের একটি বড় ফার্ম আমরা দেখেছি। তো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন হলো একটি পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতিতে, যেখানে কেঁচো ব্যবহার করে পচনশীল জৈব বর্জ্য গোবর এবং কৃষি অবশিষ্টাংশ দ্রুত পুষ্টি সমৃদ্ধ উৎকৃষ্ট মানের জৈব সারে রূপান্তর করা হয়। এটি গন্ধহীন এবং 45 থেকে 50 দিনে উচ্চ মানের জৈব সার বা ভার্মি কাস্ট তৈরি করা হয়। কেঁচো জৈব পদার্থ খেয়ে পরিপাকতন্ত্রের মাধ্যমে বের করে দেয়, যা কিনা গাছের জন্য পুষ্টিকর বল বা ভার্মি কাস্ট নামে পরিচিত। সাধারণত গোবর, রান্নাঘরের উচ্ছিষ্ট সবজি এবং কাগজ বা পাতা, এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এটি মূলত বেড পদ্ধতি বা পিট পদ্ধতিতে করা হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি সাতপুকুরিয়া এফপিসিতে। আমরা পরিচয় করে নেব, আমাদের সামনে উপস্থিত আছেন, আপনার নামটি বলুন।
1: উত্তম চৌধুরী।
0: উত্তম চৌধুরী। আপনার নাম?
2: সৌরভ দাস।
0: সৌরভ দাস। আপনার নাম?
2: রিঙ্কু দাস।
0: রিঙ্কু দাস। আপনারা সকলেই সাতপুকুরিয়া এফপিসির সম্মানীয় সদস্য। তো এখানে উত্তমবাবু, আপনি তো এই বডিতে দায়িত্বশীল পদে আছেন, তো আপনার এই জৈব সার মানে এই কম্পোস্ট বলা যাবে না, কেঁচো সার, এই কেঁচো সারে যে আপনাদের যে দুটো ফার্ম এবং এফপিসি গঠন করেছেন, এই গঠন করার মূলে আপনি উৎসাহটা কী করে পেলেন?
1: উৎসাহটা আপনার হচ্ছে এইখানকার যে বর্তমান চাষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে আপনার গেলো চাষিরা আপনার হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার পাচ্ছে না এবং রাসায়নিকের উপর নির্ভরশীল। রাসায়নিকের উপর নির্ভরশীল হওয়ার পরে জন্য তাদের চাষে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতো। সেইখান থেকে চাষিদের যাতে অল্প দামে জৈব সার তুলে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই কাজটা শুরু করা।
0: আচ্ছা আচ্ছা, এই কেঁচো সার আপনি শুরু করেন এই একটি মহান ব্রতে ব্রতী হয়ে। তো আপনার এখন বয়স কত?
1: আমার বয়স এখন 45।
0: এখন 45 বছর বয়স। এবং আপনাদের এই যে সাতপুকুরিয়া এফপিসি, এই এফপিসিতে আপনাদের সম্মানীয় সদস্য এবং সদস্যা মোট কতজন আছেন?
1: 329 জন।
0: 329 জন আপনার এই এফপিসির সদস্য এবং সদস্যা, সকলেই তো মানে এই জড়িয়ে আছে এফপিসির সঙ্গে, তাই তো? তো আপনাদের এই সাতপুকুরিয়া এফপিসি, আপনাদের এই যে কেঁচো সার যে পদ্ধতিগত যে খামার, এই খামারের সঙ্গে সকলেই জড়িয়ে আছে?
1: জড়িয়ে আছে।
0: আচ্ছা, এখানে তো নিশ্চয়ই আপনি প্রত্যক্ষভাবে অনেক শ্রম দিবস তৈরি হয়।
1: অবভিয়াসলি, আমাদের যে ইয়ারলি টার্গেট, সেই টার্গেটে আপনার কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেক দিন নিচে 5 জন, উপরে 20 জন মানে
0: কাজ করে। তার মানে দেখুন, নিচে 5 জন, উপরে 20 জন, তার মানে ধরে নিচ্ছি বেশি তাই 20টি পরিবার এখান থেকে উপকৃত হচ্ছে।
1: এবং এর চেয়েও বেশি উপকৃত হচ্ছে যারা এই কম দামে অল্প মূল্যে এই সারটা কিনে নিয়ে গিয়ে আপনার কাছে চাষাবাদ করছে। তাদের মানে ফসল ফলাতে গেলে যে প্রোডাকশন কস্ট, মোটামুটি বলা চলে যে অর্ধেকে নেমে আসে।
0: আর রাসায়নিক সারের মানে
1: প্রয়োগটা খুবই কম,
0: কমিয়ে দিয়ে এই কেঁচো সার ব্যবহার করে, আর এতে গাছের এবং মাটির দুদিকে উর্বরতা শক্তি বেড়ে যাচ্ছে।
1: হ্যাঁ, মাটির সুস্বাস্থ্য এবং গাছের বৃদ্ধি এবং গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
0: আর পরোক্ষভাবে আমরাও কিন্তু উপকৃত হচ্ছি, তাই না? আমরাও এই কেঁচো সারের যে ফলন যেটা আসছে, যে শাকসবজি আমরা খাচ্ছি,
1: স্বাস্থ্যের জন্য প্রচন্ডভাবে
0: উপকৃত। তো আপনি যখন এটা শুরু করেছিলেন, আপনার দীর্ঘ জীবন কতদিন ধরে করছেন? মানে আপনি মূলত
1: 18 বছর।
0: 18 বছর ধরে করছেন। তো শুরুতে আপনার যখন সংগ্রামের একটু সংক্ষিপ্ত বলুন তো।
1: সংগ্রামে বলতে গেলে যে আমরা যখন দেখলাম, বিশেষ করে আমি, যে আপনার কাছে চাষিকে যদি মুক্তি দিতে হয় তো তাহলে আপনার কাছে বিকল্প কিছু ভাবতে হবে। আর আমরা পুরনো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোক, সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 3টে জিনিস, যে আপনার কিছু চা বাগান, ফরেস্ট এবং চাষ, এর সাথে আছে ট্যুরিজম,
0: মানে ট্যুরিজম।
1: তো চাষটা পরে শুরু হয়। তো চাষটা এবং আপনার কি হচ্ছে চা বাগান, এই দুটোকে যদি বাঁচাতে যেতে হয় তাহলে বিশ্বের বাজারে আপনার কি হচ্ছে চায়ের কদর, অর্গানিক করলে চায়ের কদরটা বাড়বে এবং আপনার আমাদের যারা সমতলে আছি সেই সমতলে চাষের আপনার কি হচ্ছে লাভ বাড়াতে গেলে পরে তার প্রোডাকশন কস্ট কমাতে হবে। প্রোডাকশন কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনার কি হলো যে সার ব্যবহার করা হয়, সেই সারটারা যদি মানে নিজেদের চাষিদের কাছে গিয়ে তৈরি করে চাষিদের পৌঁছানো যায় তাহলে পরে আপনার কিছু প্রোডাকশন কস্ট করানো সম্ভব। এই কথা যখনই আমাদের মাথার মধ্যে আসে তখনই আপনার কি হচ্ছে এই উদ্যোগ আমরা নেই। প্রথমে আমরা ছোটো করেই শুরু করি কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আমরা বৃহৎ করি। বিগত অর্থবর্ষে আমাদের আপনার কি হচ্ছে 200 টনের মতো তৈরি হয়েছিল,
0: বিগত অর্থবর্ষে 200 টন। আচ্ছা আচ্ছা,
1: আগামী অর্থবর্ষে আমাদের টার্গেট আছে 1000 টন।
0: আচ্ছা, এই যে আপনারা কিছু সারটা তৈরি করছেন দেখতে মনে হবে সিটিসি চাপাতির মতন, এর তো নিশ্চয়ই মার্কেটে আপনাদের বিক্রি হয়ে যাচ্ছে?
1: আমাদের সার কখনো আপনার কি হচ্ছে স্টক থাকে না,
0: স্টক থাকে না, মানে স্টোরিং এর সেরকম কোনো ঝামেলা নেই, বিক্রি হয়ে যাচ্ছে,
1: বিক্রি হচ্ছে।
0: বাহ, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, এই যে কেঁচো যেটা ভার্মি, লাল কেঁচো, এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন?
1: আর এটা জাত হচ্ছে আইসিনিয়া ফোডিটা।
0: আচ্ছা,
1: আপনার কি হচ্ছে আমরা প্রথম অবস্থায় খুবই অল্প এনেছিলাম।
0: আচ্ছা,
1: অল্প আনার পরে তারপরে নিজেরা হ্যাচিং করে নিজেরাই এটাকে বাড়িয়েছি।
0: বাহ, তাহলে ধরুন কেউ আমাদের নতুন নবীন প্রজন্ম যারা, মানে আমাদের যারা, আমি বেকার বললে তাকে অসম্মান করা হয়, যারা এখনো মানে কোনো কর্মচেষ্টায় ব্যতীত আছে, তারা যদি আগ্রহী হয়ে আপনাদের কাছে সাতপুকুরিয়া এফপিসিতে এসে প্রশিক্ষণ এবং ভার্মি সংগ্রহ করতে চায়, নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন? আর সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরটা একটু বলবেন, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনার
1: অবশ্যই
0: একটু বলে দিন আপনাদের
1: নাম। আমার নাম্বার হচ্ছে 8637379164।
0: আরেকবার বলুন,
1: 8637379164।
0: বাহ, তাহলে এই নম্বরে আমাদের যারা উৎসাহী যারা থাকবে, আমাদের বন্ধুরা, তারা যদি আপনাকে যোগাযোগ করে তাহলে আপনার এখান থেকে প্রথমে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ, তারপর এই ভার্মি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবে, বা আপনি সব ধরনের সহযোগিতা করবেন। কেননা আপনার যে উদ্দেশ্য যে আমাদের এই টেরাই অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে নিরসন করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। আর এই জন্যই গ্রামে গঞ্জে অনুষ্ঠান, যে সকলের যাতে উন্নতির লক্ষ্য মাত্রা পৌঁছতে পারে। আচ্ছা, আপনার এখানে যে পিট পদ্ধতি আপনি অবলম্বন করেছেন আপনার এই ফার্মে, দেখলাম আপনি টানেল করেছেন, সেটা সম্পর্কে একটু বলুন তো।
1: আমরা মূলত একটা ট্রেনিং সেন্টার হিসাবে, আমাদের মানে ফার্মি প্রোডাকশন তো মুখ্য উদ্দেশ্য, তার সাথে সাথে কেউ মানে কেউ যদি কমার্শিয়াল অ্যাঙ্গেলে উদ্যোগী হিসাবে যদি কেউ করতে চায় তার জন্য আপনার কি হচ্ছে যেরকম টানেল, তারপরে ভার্মি পিট, তারপরে প্লাস্টিক ভার্মি, তারপরে একদম লো কস্টে যেটা নাকি প্লাস্টিক কালো পলিথিনের মধ্যে বাছের বাতা দিয়ে তৈরি করা সেই পিটও আমরা তৈরি করে রেখেছি। সেটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, অবশ্যই ভার্মি কম্পোস্ট প্রোডাকশন করানো। তার চেয়েও যে বড় কম উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার কি হলো 500 টাকা দিয়েও ভার্মির ব্যবসা শুরু করা যায়, তার জলজন্ত প্রমাণ আমাদের এখানে আমরা তুলে ধরেছি, এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য।
0: আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, আপনি এখানে যে কেঁচো সার করছেন, এই গোবরটা আপনি সংগ্রহ করেন, এখন তো গৃহপালিত পশু তো বাড়িতে নেই, আপনি কোথা থেকে সংগ্রহ করেন?
1: আমি শুরুতেই একটা কথা বলে রাখছিলাম যে আপনার কি হচ্ছে চা বাগানের

0: গ্রামেগঞ্জে অনুষ্ঠানে এখন শুনবেন বিষয় কেঁচো সার ও স্বনির্ভরতা।
1: গ্রাম ময়রাডাঙ্গা, থানা ফালাকাটা, গ্রাম পঞ্চায়েত ময়রাডাঙ্গা, জেলা আলিপুরদুয়ার। সাতপুকুরিয়া এফপিসি এসে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের একটি বড় ফার্ম আমরা দেখেছি। তো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন হল একটি পরিবেশ বান্ধব জৈবিক পদ্ধতিতে, যেখানে কেঁচো ব্যবহার করে পচনশীল জৈব বর্জ্য গোবর এবং কৃষি অবশিষ্টাংশ দ্রুত পুষ্টি সমৃদ্ধ উৎকৃষ্ট মানের জৈব সারে রূপান্তর করা হয়। এটি গন্ধহীন এবং 45 থেকে 50 দিনে উচ্চ মানের জৈব সার বা ভার্মি কাস্ট তৈরি করা হয়। কেঁচো জৈব পদার্থ খেয়ে পরিপাকতন্ত্রের মাধ্যমে বের করে দেয়, যা কিনা গাছের জন্য পুষ্টিকর মল বা ভার্মি কাস্ট নামে পরিচিত। সাধারণত গোবর রান্নাঘরের উচ্ছিষ্ট সবজি এবং কাগজ বা পাতা, এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। এটি মূলত বেড পদ্ধতি বা পিচ পদ্ধতিতে করা হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি সাতপুকুরিয়া এফপিসিতে। আমরা পরিচয় করে নেব, আমাদের সামনে উপস্থিত আছেন, আপনার নামটি বলুন।
2: উত্তম চৌধুরী।
1: উত্তম চৌধুরী। আপনার নাম?
2: সৌরভ দাস।
1: সৌরভ দাস। আপনার নাম?
2: রিঙ্কু দাস।
1: রিঙ্কু দাস। আপনারা সকলেই সাতপুকুরিয়া এফপিসির সম্মানীয় সদস্য। তো এখানে উত্তম বাবু, আপনি তো এই বডিতে দায়িত্বশীল পদে আছেন, তো আপনার এই জৈব সার মানে এই কম্পোস্ট বলা যাবে না, কেঁচো সার, এই কেঁচো সারে যে আপনাদের যে দুটো ফার্ম এবং এফপিসি গঠন করেছেন, এই গঠন করার মূলে আপনি উৎসাহটা কী করে পেলেন?
2: উৎসাহটা আপনাকে হচ্ছে এখানকার যে বর্তমান চাষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে আপনারগুলো চাষেরা আপনারকে হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার পাচ্ছে না এবং রাসায়নিকের উপর নির্ভরশীল। রাসায়নিকের উপর নির্ভরশীল হওয়ার পরে জন্য তাদের চাষে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতো, সেইখান থেকে চাষিদের যাতে অল্প দামে জৈব সার তুলে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই এই কাজটা শুরু করা।
1: আচ্ছা আচ্ছা, এই কেঁচো সার আপনি শুরু করেন এই একটি মহান ব্রতে ব্রতী হয়ে। তো আপনার এখন বয়স কত?
2: আমার বয়স এখন 45।
1: এখন 45 বছর বয়স। এবং আপনাদের এই যে সাতপুকুরিয়া এফপিসি, এই এফপিসিতে আপনাদের সম্মানীয় সদস্য এবং সদস্যা মোট কতজন আছেন?
2: 329 জন।
1: 329 জন আপনার এই এফপিসির সদস্য এবং সদস্যা, সকলেই তো মানে এই জড়িয়ে আছে এফপিসির সঙ্গে, তাই তো? তো আপনাদের এই সাতপুকুরিয়া এফপিসি, আপনাদের এই যে কেঁচো সার যে পদ্ধতিগত যে খামার, এই খামারের সঙ্গে সকলেই জড়িয়ে আছে?
2: জড়িয়ে আছে।
1: আচ্ছা, এখানে তো নিশ্চয়ই আপনি প্রত্যক্ষভাবে অনেক শ্রম দিবস তৈরি হয়?
2: অবভিয়াসলি, আমাদের যে ইয়ারলি টার্ন অফ টার্গেট, সেই টার্গেটে আপনার কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেক দিন নিচে 5 জন উপরে 20 জন মানে
1: কাজ করে। তার মানে দেখুন, নিচে 5 জন উপরে 20 জন, তার মানে ধরে নিচ্ছি বেশি, তাই 20টি পরিবার এখান থেকে উপকৃত হচ্ছে।
2: এবং এর চেয়েও বেশি উপকৃত হচ্ছে যারা এই কম দামে অল্প মূল্যে এই সারটা কিনে নিয়ে গিয়ে আপনার চাষাবাদ করছে, তাদের মানে ফসল ফলাতে গেলে যে প্রোডাকশন কস্ট, মোটামুটি বলা চলে যে অর্ধেকে নেমে আসে।
1: আর রাসায়নিক সারের মানে
2: প্রয়োগটা খুবই কম,
1: কমিয়ে দিয়ে এই কেঁচো সার ব্যবহার করে, আর এতে গাছের এবং মাটির দুদিকে উর্বরতা শক্তি বেড়ে যাচ্ছে।
2: হ্যাঁ, মাটির সুস্বাস্থ্য এবং গাছের বৃদ্ধি এবং গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
1: আর পরোক্ষভাবে আমরাও কিন্তু উপকৃত হচ্ছি, তাই না? আমরাও এই কেঁচো সারের যে ফলন যেটা আসছে, যে শাকসবজি আমরা খাচ্ছি,
2: স্বাস্থ্যের জন্য প্রচন্ডভাবে
1: উপকৃত। তো আপনি যখন এটা শুরু করেছিলেন, আপনার দীর্ঘ জীবন

0: কতদিন ধরে করছেন? মানে আপনি মূলত
1: 18 বছর
0: 18 বছর ধরে করছেন। তো শুরুতে আপনার যখন সংগ্রামের একটু সংক্ষিপ্ত বলুন তো।
1: সংগ্রামের বলতে গেলে যে আমরা যখন দেখলাম, বিশেষ করে আমি, যে আপনার কাছে চাষিকে যদি মুক্তি দিতে হয় তো তাহলে আপনার কাছে বিকল্প কিছু ভাবতে হবে। আর আমরা পুরনো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোক, সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তিনটে জিনিস, যে আপনার কাছে চা বাগান, ফরেস্ট এবং চাষ, এর সাথে আছে ট্যুরিজম,
0: মানে ট্যুরিজম।
1: তো চাষটা পরে শুরু হয়। তো চাষটা এবং আপনার কি হচ্ছে চা বাগান, এই দুটোকে যদি বাঁচাতে যেতে হয় তাহলে বিশ্বের বাজারে আপনার কি হচ্ছে চায়ের কদর, অর্গানিক করলে চায়ের কদরটা বাড়বে, এবং আপনার আমাদের যারা সমতলে আছি সেই সমতলে চাষের আপনার কি হচ্ছে লাভ বাড়াতে গেলে পরে তার প্রোডাকশন কস্ট কমাতে হবে। প্রোডাকশন কস্ট কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনার কি হলো যে সার ব্যবহার করা হয়, সেই সারটারা যদি মানে নিজেদের চাষিদের কাছে গিয়ে তৈরি করে চাষিদের পৌঁছানো যায় তাহলে পরে আপনার কাছে প্রোডাকশন কস্ট করানো সম্ভব। এই কথা যখনই আমাদের মাথার মধ্যে আসে তখনই আপনার কাছে এই উদ্যোগ আমরা নেই। প্রথমে আমরা ছোট করেই শুরু করি, কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আমরা বৃহৎ করি। বিগত অর্থবর্ষে আমাদের আপনার কি হচ্ছে 200 টনের মতো তৈরি হয়েছিল।
0: বিগত অর্থবর্ষে
1: 200 টন।
0: আচ্ছা আচ্ছা,
1: আগামী অর্থবর্ষে আমাদের টার্গেট আছে 1000 টন।
0: আচ্ছা, এই যে
1: হয়েছিল
0: বিগত অর্থবর্ষে,
1: আমাদের সার কখনো আপনার কি হচ্ছে স্টক থাকে না,
0: স্টক থাকে না, মানে স্টোরিং এর সেরকম কোনো ঝামেলা নেই,
1: ঝামেলা নেই,
0: বিক্রি হয়ে যায়,
1: বিক্রি হচ্ছে।
0: বাহ, হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, এই যে কেঁচো, যেটা ভার্মি, লাল কেঁচো, এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন?
1: আর এটা জাত হচ্ছে আইসিনিয়া ফোডিটা।
0: আচ্ছা,
1: আপনার কি হচ্ছে আমরা প্রথম অবস্থায় খুবই অল্প এনেছিলাম।
0: আচ্ছা,
1: অল্প আনার পরে তারপরে নিজেরা হ্যাচিং করে নিজেরাই এটাকে বাড়িয়েছি।
0: বাহ, তাহলে ধরুন কেউ আমাদের নতুন নবীন প্রজন্ম যারা, মানে আমাদের যারা, আমি বেকার বললে তাকে অসম্মান করা হয়, যারা এখনো মানে কোনো কর্মচেষ্টায় ব্যতীত আছে, তারা যদি আগ্রহী হয়ে আপনাদের কাছে সাতপুকুরিয়া এফপিসিতে এসে প্রশিক্ষণ এবং ভার্মি সংগ্রহ করতে চায়, নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন। আর সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরটা একটু বলবেন, যদি কেউ কন্ট্যাক্ট করে আপনার
1: অবশ্যই
0: একটু বলে দিন আপনাদের
1: নম্বর। আমার নম্বর হচ্ছে 8637379164।
0: আরেকবার বলুন,
1: 8637379164।
0: বাহ, তাহলে এই নম্বরে আমাদের যারা উৎসাহী যারা থাকবে, আমাদের বন্ধুরা, তারা যদি আপনাকে যোগাযোগ করে তাহলে আপনার এখান থেকে প্রথমে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ, তারপর এই ভার্মি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবে, বা আপনি সব ধরনের সহযোগিতা করবেন। কেননা আপনার যে উদ্দেশ্য, যে আমাদের এই কেরাই অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে নিরসন করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। আর এই জন্যই গ্রামে গঞ্জে অনুষ্ঠান, যে সকলের যাতে উন্নতির লক্ষ্য মাত্রা পৌঁছতে পারে। আচ্ছা, আপনার এখানে যে পিট পদ্ধতি আপনি অবলম্বন করেছেন, আপনার এই ফার্মে দেখলাম আপনি টানেল করেছেন, সেটা সম্পর্কে একটু বলুন তো।
1: আমরা মূলত একটা ট্রেনিং সেন্টার হিসাবে, আমাদের মানে ফার্মি প্রোডাকশন তো মোক্ষম উদ্দেশ্য, তার সাথে সাথে কেউ মানে কেউ যদি কমার্শিয়াল অ্যাঙ্গেলে উদ্যোগ হিসাবে যদি কেউ করতে চায় তার জন্য আপনার কি হচ্ছে যেরকম টানেল, তারপরে ভার্মি পিট, তারপরে প্লাস্টিক ভার্মি, তারপরে একদম লো কস্টে যেটা নাকি প্লাস্টিক কালো পলিথিনের মধ্যে বাছের বাতা দিয়ে তৈরি করা সেই পিটও আমরা তৈরি করে রেখেছি। সেটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, অবশ্যই ভার্মি কম্পোস্ট প্রোডাকশন করানো। তার চেয়েও যে বড় কম উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার কি হলো 500 টাকা দিয়েও ভার্মির ব্যবসা শুরু করা যায়, তার জলজন্ত প্রমাণ আমাদের এখানে আমরা তুলে ধরেছি, এটাই হচ্ছে আমাদের মোক্ষম উদ্দেশ্য।
0: আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, আপনি এখানে যে কেঁচো সার করছেন, এই গোবরটা আপনি সংগ্রহ করেন, এখন তো গৃহপালিত পশু তো বাড়িতে নেই, আপনি কোথা থেকে সংগ্রহ করেন?
1: আমি শুরুতেই একটা কথা বলে রাখছিলাম যে আপনার কি হচ্ছে চা বাগানের বর্তমানের মৌলিক সমস্যা, সেই সমস্যাটা আপনার কি হচ্ছে সমাধান করা সম্ভব, সেই সমস্যা সম্ভব এইভাবেই যে আপনার কি হচ্ছে এই যে আমাদের এই কাউডাং গোবর, সেই আমাদের তরাই অঞ্চলে যে গোবর তার সিংহভাগ গোবর আপনার আমরা হচ্ছে চা বাগানে যারা ওই চা বাগানের শ্রমিকরা যারা বন্ধু বাগানে গরু পালন করেন তাদের এই গোবরটা আমরা সংগ্রহ করে কিনে নিয়ে আসি।
0: বাহ, এটাই হচ্ছে মানে চা বাগানের থেকে
1: সংগ্রহ, কাঁচামালটা আমরা ওইখান থেকে সংগ্রহ করি।
0: আচ্ছা আচ্ছা, আর এবার এই যে বাদবাকি যে লাগে, যেমন ধরুন রান্নাঘরের যে সবজি খোসা বা অন্যান্য এই যে পাতা টাতা এইসবগুলো আপনি এখানে লোকালি পেয়ে যান?
1: আমাদের এইখানে আপনার কি হচ্ছে শুধু গোবর দিয়ে করলে ভার্মির মানে গুণগত মান এবং কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনার কি হচ্ছে 100% আসে না। তার জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাডিশনাল মানে ব্যবহার করি। সে যেরকম আপনার কি হচ্ছে বাড়িতে কাটার পরে যে সবজি অবশিষ্ট অংশ, কলা গাছের অংশ, তারপরে কচুরি পানা, তারপরে আপনার কি হচ্ছে সর্ষের খোল, তারপরে কিছু জীবাণু, যে জীবাণুগুলি আপনার কি হচ্ছে গোবরটাকে তাড়াতাড়ি মানে কেঁচো খাওয়ার উপযুক্ত করে তুলে দেয়, সেই সব জিনিসগুলি আমরা ব্যবহার করি। এবং সাথে আপনার কি হচ্ছে চাষির চাহিদা অনুযায়ী, চাষির চাহিদা অনুযায়ী আপনার কিছু আপনার অর্গানিক ম্যানুয়ার যেরকম টাইকোডার্মা, সিডোমোনাস এই ধরনের ব্যাকটেরিয়া আমরা সেখানে প্রয়োগ করে থাকি।
0: আপনি দেখলাম যে আপনি যে টানেলটা করেছেন এটা লম্বাটা কতটা হবে?
1: এটা আপনার কি হচ্ছে লম্বাটা হচ্ছে 100 ফিট,
0: 100 ফিট লম্বা। আর এটা চওড়াটা কতখানি?
1: চওড়াটা 3 ফিট।
0: দেখুন এটা সুন্দর সিস্টেম যে আপনি আপনার ফেন্সিং এর পাশ দিয়ে কংক্রিটের এরকম দেয়াল তুলে পাশে এরকম করে দিয়ে একটা টানেল করেছেন, সেখানে আপনি ড্রিপ ইরিগেশন ব্যবহার করেছেন। ড্রিপ ইরিগেশনটা কি বলতে?
1: ড্রিপ মানে ভার্মিতে আপনার কি হচ্ছে প্রচুর জল লাগে, বর্ষায় জল লাগে, কারণ বৃষ্টির জল যদি ভার্মিতে পড়ে তাহলে আপনার কি হচ্ছে কেঁচো পালিয়ে যায়।
0: আচ্ছা,
1: তার জন্য আপনার কি ওখানে মানে ছাদ দেওয়া হয়, মানে অর্ডিনারি চাল, চাল দেওয়ার পরে আপনার কি হচ্ছে সেইখানে আপনার কি হচ্ছে জল স্প্রে করতে হয়। তো একটা ফার্মে আমি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে একটা হাজিরা মানে একটা লেবার সারাদিন লাগে মোটামুটি 40-50টা বেডে দুই বেলা জল দিতে। তো তার জন্য আমরা ড্রিপের যে পাইপ সিস্টেমটা আছে সেই সিস্টেমটা করে নিয়েছি, সেই সিস্টেমের সাথে আমরা মোটর জুড়ে দিই, মোটর জুড়ে ধরে একখানে সুইচ দেওয়ার পরে আমাদের প্রত্যেক জায়গায় সমহারে জলটা সঠিকভাবে পড়ে। একদিকে আপনার কিছু লেবার সশ্রয়, আর একদিকে আপনার কিছু কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এই জলটা হয় না, একদম সাইন্টিফিক ওয়েতে যতটুকু জল প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই জলটা সেইখানে গিয়ে পড়ে।
0: তো আমি দেখলাম যে আপনার এখানে ওই টানেল যেটা আছে দেখা যাচ্ছে আপনি খুব একটা সিস্টেমে এগিয়েছেন, সে সম্পর্কে শুনতে চাইব। দেখলাম যে কিছুটা জায়গাতে মানে বেশ সুন্দর করে মানে এখনো আছে, আবার কিছু জায়গাতে নেই, তার মানে হচ্ছে যে জায়গাটা নেই সেটা বিক্রি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ বাই স্টেপ মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 তার মানে ওখানে আবার তৈরি হচ্ছে, আবার এদিকে আসবে, এইভাবে আপনার এই ভার্মি কম্পোস্টটা মানে আপনি তো চালাচ্ছেন।
1: আমাদের এখানে রোজ বিগত অর্থবর্ষে ছিল নিয়ার অ্যাবাউট 1 টন, কিন্তু 1 টনে আমরা পৌঁছাতে পারিনি, 700 কিলোর মতো পার ডে আমাদের প্রোডাকশন হতো। তো এইবার সামনে অর্থবর্ষে নিয়ার অ্যাবাউট 3 টন ডেইলি দিনের প্রোডাকশন,
0: ডেইলি প্রোডাকশন বাহ,
1: ডেইলি প্রোডাকশন 3 টন। 3 টন প্রোডাকশন করতে গেলে পরে যেহেতু আমার শ্রমিককে প্রত্যেক দিন কাজের যোগান দিতে হবে, তার জন্য আপনার কি হচ্ছে এটার একটা আপনার কি হচ্ছে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার মতো মোতাবেক আপনার কি হচ্ছে মার্ক করে ওই কাউডংটা ফেলা হয় এবং ট্যাঙ্কে দেওয়া হয়, যাতে আজকে উঠলো, আজকে ওঠার পরে আবার কালকে 1টা উঠলো, পরশু 1টা উঠলো, সপ্তাহে 1 দিন ছুটি গেল, তারপরে আপনার কি হচ্ছে এইভাবে রিসাইকেলিংয়ে আমাদের আবার ওই মানে 50-60 দিন পরে যাতে আবার মূল জায়গাটাতে আসা যায় সেইভাবে আমাদের কাজগুলি চলে,
0: মানে পুরো রিসাইক্লিং পদ্ধতিতে। আর এখানে আপনার যে কিছু শাড়ির যে উৎপাদনটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি সহযোগিতার হাত পেয়েছেন কি?
1: অবভিয়াসলি তাদের কথা বলতে হবে, কারণ তাদের কথা যদি না বলা হয় আজকে হয়তোবা আমরা একটা জায়গায় সে দাঁড়িয়েছি, তাহলে আপনার কাছে নিজের প্রতি অবিচার করা হবে এবং তাদের এই মহান উদ্যোগের প্রতিও আমার অবিচার করা হবে। অবশ্যই আমি প্রথমে বলবো যে সি বিশ্বাস, যিনি পুরনো জলপাইগুড়ি DDM ছিলেন,
0: গণেশচন্দ্র বিশ্বাস,
1: জে সি বিশ্বাস, গণেশচন্দ্র বিশ্বাস,
0: ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জলপাইগুড়ি,
1: নাবার্ড। তারপরে আমাদের ডিস্ট্রিক্টটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চলে আসি, আলিপুরদুয়ার আর কুচবিহার এই দুটো মার্চ হয়ে যায়। মার্চ হয়ে যাওয়ার পরে আপনার কি হচ্ছে ওই কুচবিহারের যিনি DDM ছিলেন
0: আশিস দাস,
1: ওনার হাত দিই এটার হাতে করি, যেহেতু জেসি স্যার মানে গণেশচন্দ্র বিশ্বাস মহাশয় জলপাইগুড়িতে রয়ে গেলেন, তারপর উনি ধরলেন, উনি আপনার কি হচ্ছে একটা পূর্ণাঙ্গ তেজি ঘোড়াকে যতটুকুন মানসিক উৎসাহ এবং যতটুকুন খাবার দিয়ে রান করানো দরকার ততটুকুন করলেন। তারপরে আপনার কি হচ্ছে এটা তো অবভিয়াসলি যখন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা আসে, আর রিসেন্টলি হর্টিকালচারও প্রচণ্ডভাবে সহযোগিতা করছে, SDPA ভার্মি বেড, তারপরে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের যে ব্র্যান্ডিং করা হয়েছে সেই ব্র্যান্ডিংয়ে আপনার কি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বাই কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার নাম ছাপা হয়েছে এবং ভার্মি কম্পোস্ট এখন আমাদের ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং করে চাষিদের সাথে সাথে বিভিন্ন সারের দোকানেও হোলসেল প্রাইসে দেওয়া হয়, তাতে ওভারঅল ভালো। আমি মনে করি যে একটা উদ্যোগী শিক্ষিত বেকার ছেলের জন্য এটা একটা ভালো উদ্যোগ, খুব কম সময়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়।
0: আপনাদের যে প্রোডাক্টটা, এটা যে প্যাকেজিং করেন, এটা প্যাকেজিংটা কি 1 কেজির প্যাকেট করেন?
1: না, আমরা মূলত আপনার কাছে 30 কিলো এবং 50 কিলো,
0: 30 কিলো এবং 50 কিলো দুটো প্যাকিংয়ে আপনারা এটা বিক্রি করেন বিভিন্ন যেগুলো ইনপুট ডিলার আছে তাদের মাধ্যমে বা কোনো ব্যক্তিগত?
1: অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের দেওয়া হয়, প্রথম প্রায়োরিটি আমাদের মেম্বারদের, তারপর এলাকার চাষি, তারপরে দোকানদার। আমরা দোকানের চাহিদা, আমরা আপনার কাছে মেম্বারদের চাহিদা মিটিয়ে তারপরে দোকানে যাই। তাতে আমি যতটুকু বুঝলাম, বিগত অর্থবর্ষে আমাদের 200 টন ছিল, আগামী অর্থবর্ষে 1000 টন টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তো এর মধ্যে আমাদের সেন্ট্রালি একজন এক এনজিও উনি কন্ট্যাক্ট করছেন, যে ওনার সাথেও মৌসক্ষর হওয়ার কথা আছে, যে ওনাদের ইয়ারলি 1000 টন ভার্মি কম্পোস্ট ওনারা কিনে নেবেন।
0: বাহ, এনজিও চলে এসেছে মাঝখানে, বাহ, খুব ভালো। এটা
1: ওই গ্রিন ট্রাইব্যুনাল, ইন্ডিয়ান গ্রিন ট্রাইব্যুনাল,
0: আচ্ছা আচ্ছা,
1: সেইখান থেকে ওনারা যোগাযোগ করেছে অলরেডি। আমরাও মুখিয়ে আছি যে তাদের যদি 1000 টন আর এদিকে 1000 টন 2000 টন হয়, তাহলে আজকে যেহেতু আমাদের 20 জন সেই মানে শ্রমিক স্টাফ, নট শ্রমিক, আমাদের যারা সদস্য আছে মূলত তাদের দিয়ে আমরা তৈরি করাবো, আমরা 100 ফ্যামিলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজের সাথে যুক্ত করতে পারবো। আমাদের চেষ্টা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে নিয়ার অ্যাবাব 1 লাখ টাকা ইয়ারলি আমরা তুলে দিতে পারবো।
2: এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে অনুষ্ঠান, আজকের বিষয় ছিল কেঁচো সার, উপস্থাপনায় সৌমেন্দ্র দাস, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে অনুষ্ঠান সবুজ সোনার দেশে।
0: ডিপার্টমেন্টের

0: আকাশবাণী শিলিগুড়ি সবুজ সোনার দেশে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সবুজ সোনা, হ্যাঁ সবুজ সোনা মানেই বিস্তীর্ণ চা বাগান। এই চা বাগানের রূপরেখা, বাগান, শ্রমিক ও কর্মীদের সাথে আলাপচারিতা এবং বাগান ও তার আশেপাশের মানুষজনের যাপনের চালচিত্র তুলে ধরাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজ আমরা আবার এসে উপস্থিত হয়েছি সরস্বতীপুর চা বাগানে। দুটি পাতা একটি কুড়ির দেশ এই উত্তরবঙ্গের বিস্তীর্ণ তরাই ও ডুয়ার্স অঞ্চল, সবুজের মখমলে গালিচা পাতা এলাকায় আজ আমাদের গন্তব্য সরস্বতীপুর চা বাগান। শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গাছলডোবা। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস হয়ে শাহুডাঙ্গি পেরিয়ে ক্যানেল রোড ধরে সোজা গাছলডোবা ব্রিজ, সেখান থেকে বাঁ হাতে টার্ন নিয়ে বেশ কিছুটা এগুলি প্রায় 3-4 কিলোমিটার বৈকুণ্ঠপুর ফরেস্ট, এই জঙ্গল পেরিয়েই সরস্বতীপুর চা বাগান। একটু এগুলি নিপানিয়া লাইন, বেশ জমজমাট এলাকা। প্রতি বুধবার এই নিপানিয়া লাইনেই ছোট্ট হাট বসে, সব ধর্মের মানুষের বসবাস এই এলাকায়। কথা হলো এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার ওরাওয়ের সাথে। জেনে নিলাম এই বাগানের মানুষের যাপনের খুঁটিনাটি, তাদের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কথা হলো মাস্টারমশাইয়ের সাথে।
1: এখানে ছোট ছোট শিশুরা বিদ্যালয়ে আসে। প্রথমে তো এখানে 2006 সালে নতুন এই স্কুলটা স্থাপিত হয়। আগে অনেক দূরে স্কুল ছিল, ওই সরস্বতীপুর যে চা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির পাশে স্কুল ছিল, অনেকটা দূর, নদী এবং জঙ্গল পার করে বাচ্চাদের যেতে হতো। তারপরে সমাজ ব্যবস্থার উন্নতির সাথে সাথে এখানে 2006 সালে এই বাংলা মাধ্যম স্কুলটা হয় এবং এখানে আমি যোগদান করি। তো প্রথমে বাচ্চারা এখানে বাংলা স্কুল বলে এদের একটু খুব অসুবিধা হতো এবং এরা স্কুলে যেহেতু ভাষার সমস্যা হতো, এরা বাংলা স্কুলে পড়তে খুব একটা উৎসাহী ছিল না। তারপরে ওদের গার্জিয়ানদের সঙ্গে কথা বলে বাড়িতে বাড়িতে গিয়ে ওদেরকে বোঝানো হয়। সেই কাজে এখানে পাড়ার যারা শিক্ষানুরাগী ব্যক্তি ছিল তারা আমাদের সহযোগিতা করেছে। তারা গার্জিয়ানদের বাড়ি বাড়ি নিয়ে গিয়ে বাচ্চারা যেন স্কুলে আসে সেই জন্য তারা, আমরা একসঙ্গে মিলে কাজ করেছি এবং শুরু হয় তাদের পঠন পাঠন। এবং বর্তমানে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত আছে। তারপরে এখান থেকে বাচ্চারা 5 পাস করার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। এখানে গজালডোবা স্কুলে যায়, অনেকে অদলাবাড়ি স্কুলের দিকেও চলে যায়। এবং আমাদের এই স্কুল থেকে এখন অনেক বাচ্চা কাচ্চা আছে যারা কলেজেও পড়াশোনা করতেছে। তো এটা আমাদের কাছে খুব ভালো লাগে যে আমাদের ছেলেগুলো একদিন যারা যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে গার্জেনদের সঙ্গে কথা বলে তাদেরকে বিদ্যালয়ে আসার ব্যবস্থা করেছিলাম, তারা আজ উচ্চশিক্ষার জন্য তারা আজকে কলেজে পড়াশোনা করতেছে বা অনেকে কলেজ কমপ্লিট করে আরও বিভিন্ন প্রফেশনাল কাজে যোগদান করেছে। তো এটা আমাদের কাছে খুব একটা বড় পাওনা বলে আমার মনে হয়।
0: মাস্টারমশাই খুব ভালো বললেন, শিক্ষার ব্যবস্থাটা এত সুন্দর। আপনি প্রথম যখন 2006 সালে জয়েন করলেন তখনকার থেকে এখনকার যে এত বছরের একটা উত্তরণ সেটা কিন্তু আশার আলো দেখছি আমরা, সবাই দেখছে। এত প্রত্যন্ত এলাকা যেখানে শুধুমাত্র চা বাগিচায় কাজ করা শ্রমিক, তার মধ্যে এখানে এই নিপানিয়ে অবস্থিত তো সর্বধর্ম সমানে, মানে আপনি বললেন যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু, মুসলমান সবাই একসঙ্গে বসবাস করছেন। খুব ভালো লাগলো মাস্টারমশাই। আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষার যে এই যে পরিবর্তন, আমূল পরিবর্তন একটা হয়েছে, সরকারি সাহায্য সুযোগ সুবিধা, এই নিয়ে যদি একটু বলেন যে সরকারি সাহায্য কিরকম ভাবে আপনারা পাচ্ছেন বা শিশুদেরকে কিভাবে সাহায্য করছেন?
1: আচ্ছা, আমাদের সরকারি সাহায্য বলতে এখানে বাচ্চাদের এখানে যে শিক্ষার যে আইন আছে সেখানে বলা আছে যে প্রতিটা বাচ্চার হচ্ছে শিক্ষার অধিকার আছে এবং বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাদের জন্য সরকার থেকে তাদের বছরে 2 সেট পোশাক দেওয়া হয় এবং বই তাদেরকে ফ্রিতে বিনামূল্যে বই দেওয়া হয় এবং মাস্টারমশাইরা তো শিক্ষাদানের জন্য আছেন, তারা শিক্ষাদান করে চলেছেন। এছাড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য ওদের জন্য ব্যাগ এবং খাতা দেওয়া হয়, বিভিন্ন সময়ে জুতোও দেওয়া হয়েছে সব ছাত্রদের জন্য।
0: আচ্ছা, আপনি তো বললেন যে মিড ডে মিল, তারপরে বাচ্চাদের জামা কাপড়, আবার জুতো, মানে ক্লাস 5-এর জুতো, ব্যাগ, এগুলোও দেওয়া হয়। আর একটা কথা মাস্টারমশাই জানতে চাইবো যে এখানকার যে বিনোদন, হ্যাঁ, এরা কিভাবে সারা দিনের পরিশ্রমের পরে তাদের বিনোদন জীবনটা যদি একটু তুলে ধরেন শ্রোতা বন্ধুদের কাছে?
1: আচ্ছা, আমি বিষয়ে খুব একটা এই বিষয়ে বলতে পারবো না, তবু আমি যেটুকুনি জানি, যেটা আমার মনে হয়, আমি যেটা দেখেছি সেখান থেকে একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা দেখেছি এখন আমাদের শহরাঞ্চলে বা শহর লাগোয়া এলাকাগুলোতে একটু 16-14 বছর থেকে শুরু করে সবার হাতে হাতে এখন মোবাইলের যুগ, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সেই ছোঁয়াটা এখানেও কিন্তু একটু হলেও পৌঁছেছে, কিন্তু তারপরেও বলবো যে এরা এই সারা দিন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করার পরে এখানকার ছেলেমেয়েরা, আমি দেখেছি এখানে প্রতি বছর এখন মানে 2 দিবসীয় একটা ফুটবলের আয়োজন করে, যেখানে ছেলেরা বাগানে কাজ করার পরে এখানে এসে তারা রীতিমতো প্র্যাকটিস করে এবং তারা খেলাধুলায় খুব ভালো। এখানে আপনারা দেখেছেন এখানে বাগানের হচ্ছে রাগবি বলে যে একটা খেলা আছে, সেখানে অনূর্ধ্ব, খুব সম্ভবত অনূর্ধ্ব 17, 16, 14 এই সমস্ত টিমে এই সরস্বতীপুরের প্রচুর খেলোয়াড়, ছেলে হোক মেয়ে হোক, তারা অংশগ্রহণ করেছে এবং তারা ভালো ফলাফল করেছে।
0: তার মানে খেলাধুলার মানটা অনেকটাই উন্নত। হ্যাঁ, আমরা শুনেছি সরস্বতীপুর চা বাগান থেকে রাগবি খেলোয়াড় উঠে এসেছেন, তারপরে ফুটবল আছে, ভলিবল আছে, মেয়েদেরও নানা রকম খেলার ব্যবস্থা, কিন্তু এটা আপনি তুলে ধরলেন। আর আর একটা মাস্টারমশাই, সন্ধেবেলা আপনি জানেন সেটা যে সন্ধেবেলায় তারা হাড় ভাঙা খাটুনির পর মাদল নিয়ে কিন্তু আদিবাসী নৃত্য, আদিবাসী গান তারা কিন্তু করে, তো এই নিয়ে যদি একটুখানি বলেন।
1: না, এটা হচ্ছে আমি পুরোপুরি একমত হতে পারলাম না, কারণ এটা এক সময় ছিল, যেটা বলেছেন ঠিকই বলেছেন, একটা সময় ছিল যে প্রতিদিন সন্ধ্যাবেলা একটু মাদল টাদল নিয়ে একটু নৃত্য হতো, গান বাজনা হতো, কিন্তু এখন সেটা নেই। এখন আপনি পাবেন যে ধরেন যে কোনো আনুষ্ঠানিক যখন হয়, যে কোনো অনুষ্ঠান হয়, অকেশনাল হয়, হয়তো দুর্গাপূজার পরে যে ছুটি থাকে, তখন সে সন্ধ্যাবেলায় 3-4 দিন ধরে সেখানে মাদলের বাজনার সঙ্গে সঙ্গে নাচ গান হয় এবং কালী পূজার সময়ও সেটা হয়। তবে সেটা এখন মানে বিভিন্ন অনুষ্ঠান পারপাসে হয়, সামাজিক অনুষ্ঠান তো আছে, যেগুলো আমাদের এখন করম পূজা, আগে যেমন খুব ছোটো ছোটো করে করা হতো, এখন যেমন এটা সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে, মানে এখন বড় করে করা হয়, সরস্বতীপুরেও করা হয় এবং বিভিন্ন আরও অনেক জায়গা আছে করা হয়।
0: এতক্ষণ আমরা শুনলাম সরস্বতীপুর চা বাগানের নিপানিয়া লাইন বিদ্যালয়ের মাস্টারমশাই সুকুমার ওরায়ের সাথে কথা বললাম। আমরা রয়েছি সরস্বতীপুর চা বাগানে সবুজ সোনার দেশে এই অনুষ্ঠানে। সরস্বতীপুর চা বাগান, এই মানুষজনের বিনোদনের দিকটি একটু দেখে নিই। এই বাগানের বাসিন্দা অগাস্টিনা মিঞ্জ শোনালেন তাদের সাঁওতালি গান।

0: তোমরা যে এত সুন্দর নাচ গান করছো, হ্যাঁ, কিভাবে রেওয়াজ করছো, তারপরে এত এতজনকে একসঙ্গে নিয়ে নাচ করা কিভাবে করছো?
1: আমরা এক সপ্তাহ ধরে দিয়ে করছি, আর আমরা রাত্রের সময় এই প্র্যাকটিসটা করি। রাত্রি 7টার সময় থেকে 10টা পর্যন্ত আমরা এই নাচটা প্র্যাকটিস করি।
2: তোমাদের নাচের মাধ্যমে গান, তার সঙ্গে বাদ্যযন্ত্র আছে, তো এই রেওয়াজগুলো সবাই একসঙ্গে করতে অসুবিধা হয় না? কখনো তাল কেটে যায় না?
1: এ প্রবলেম তো আছে, কই কই দিনে কারেন্ট থাকে না, ও কি বলে মান্দার ও থাকে না, মান্দার থাকে, লোক থাকে না, লোক আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি আর ওর সঙ্গে প্র্যাকটিস করি, আর কোনো দিন হাতি চলে আসে, তার জন্য প্রবলেম তো আসে, কিন্তু আমরা ওটা প্রবলেমটাকে বাদ দিয়ে আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলাম আর এখানে প্রস্তুত করলাম।
2: নাচের মাধ্যমে কখনো এমন হয় না যে ধরো নাচ করতে গেলে সবাই সুস্থভাবে গেলে হয়তো হাতির আক্রমণে পড়ে বিপদ ঘটে গেল, এমন কোনো দিন হয়েছে? কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ে?
1: না না, এরকম কোনো ঘটনা হয়নি আমার এখানে। যখন আমরা ভাব করি কি হাতি আসছে, তো আমরা বাড়ি এখানে প্র্যাকটিস করি।
2: এই যে নাচ বা গান করছো, সেই গানটাকে কিসের উপরে কেন্দ্রিক করে করো? কি বাগানকে নিয়ে, নাকি বন জঙ্গলকে নিয়ে, নাকি কোনো অনুষ্ঠানকে নিয়ে? কি একটু বাংলায় আমাদেরকে যদি বলো, তারপর তোমাদের ভাষাতে গানটা করে একটু বলো না, কিসে নিয়ে হচ্ছে এটা?
1: এটা আমার আদিবাসী লোককে নিয়ে আমরা গান করি, বাগানকে নিয়ে গান করি।
2: একটু গানটা শুনি না তোমার মুখ থেকে।
1: লা

0: এটা মানে কি হলো?
1: আমরা কি বলে জামাটা আছে রেড, তো আমরা মানুষকে আমরা বলছি কি লাল মুরগা লাল লাল পরে ওরা ডান্স করে, আপনার ডান্সটা লোকের সাথে প্রস্তুত করে।

সর্বধর্ম সমন্বয়ের একটি ছোট্ট ভারতবর্ষ দেখলাম এই সরস্বতীপুর চা বাগানের নিপানিয়া লাইনে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সমস্ত ধর্মের মানুষের কি সুন্দর সহাবস্থান, কি সুন্দর মানবপ্রেম, সহজ সরল অতিথিপরায়ণ মানুষের চোখে কত সম্মান, কত সমীহ। মনে মনে এই মিনি ভারতবর্ষের সহজ সরল মানুষগুলোকে অন্তর থেকেই আভূমি প্রণাম জানালাম। ঈশ্বর এক, পথ অনেক, এই ভাবনায় ভাবতে ভাবতে বৈকুণ্ঠপুর জঙ্গল পেরিয়ে ক্যানেল রোড ধরে চললাম। ভালো থেকো আমার সবুজ সোনার দেশ সরস্বতীপুর চা বাগান। সূর্যাস্তের রক্তিম আলোয় মনের ভিতরটাও যেন আলোকময় হয়ে উঠল। বাগানের কত আলো, কত প্রতিভা, কত সোনা, কত ভালো লাগা, এই ভালো লাগার অভিজ্ঞতা ঝুলিপূর্ণ করে নিয়ে ফিরছি নিজ গন্তব্যে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সবুজ সোনার দেশে এই অনুষ্ঠান, আজ শুনলেন সরস্বতীপুর চা বাগানের নিপানিয়া লাইনের কিছু চিত্র। আবার হাজির হব আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলাম আমি, মীরা শর্মা। সকলে ভালো থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজ সোনার দেশে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মীরা শর্মা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে।

এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হরিহরণের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন নীতিন মুকেশের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজনের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করতে হবে যে নম্বরে, নম্বরটি জানিয়ে দিই, 9434076705, 9434076705। এই নম্বরে ডায়াল করুন আর সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, দেখে নি কে আছেন। হ্যালো
1: দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আপনি ভালো আছেন তো? পালানার থেকে পল্টু দাস, পল্টু দাস হংসরাজ গান বই গানটা দেন।
0: আপনার নামটা আরেকবার বলুন।
1: পরিতোষ দাস।
0: পরিতোষ দাস, আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যালো,
1: পরিতোষ দাস।
0: হ্যাঁ, ফালাকাটা থেকে বলছেন?
1: হ্যাঁ,
0: আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকুন। আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারায় যে বিষয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে ক্ষমা ও শাস্তি, অর্থাৎ ফরগিভনেস অ্যান্ড পানিশমেন্ট। এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং তার সাথে আপনাদের পছন্দের কিছু বাংলা ছায়াছবির গান শোনাব। মানবিক আচরণ, নৈতিকতা এবং বিচার ব্যবস্থায় ক্ষমা ও শাস্তি, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপরীত ধর্মী ধারণা। এই দুটি ধারণার সঠিক ভারসাম্যই একটি সুস্থ ও ন্যায়পরায়ণ সমাজকে গঠন করতে সাহায্য করে। তো ক্ষমা এবং শাস্তি, এই দুটো সম্বন্ধে বিস্তারিত আসবো, তার আগে শুনে নিই একটি গান। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, প্রতিরোধ ছায়াছবি থেকে, সুরকার অজয় দাস।

0: একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, দেখে নি কে আছেন। হ্যালো
1: হ্যালো
0: কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে, পরবর্তীতে আবার ধরা যাবে।

0: হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে আছেন বলুন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ। আমি আপনাদের একজন নতুন শ্রোতা দিদি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আপনাদের
0: স্বাগত
1: অনুষ্ঠান।
0: আপনাকে আমাদের
1: হ্যাঁ,
0: আকাশবাণী শিলিগুড়ি পরিবারে।
1: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
0: হ্যাঁ
1: তো দেখুন, ক্ষমা ও শাস্তি নিয়ে
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: যে বিষয়টা আজকে দিয়েছেন, তো দুটোই আমি মানে আমার উপস্থিত বুদ্ধির থেকে বেঁচেছিলাম। তখন আমি মানে ক্লাস 9-এর ছাত্র, আর তখন তো দিদি শাসন ছিল খুব মাস্টারমশাইদের।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: তখন মানে ধরুন এখন আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ
1: তখন যখন স্কুলে পড়তাম
0: হ্যাঁ
1: তো আমি 3-4 দিন স্কুলে যাইনি। তো
0: হ্যাঁ
1: যিনি অঙ্কের টিচার ছিলেন, তিনি আমাকে বললেন, কিরে, হ্যাঁ, স্কুল 3-4 দিন আসিসনি কেন? হ্যাঁ, বলছি বল কেন আসিস নি। আমার যখনই আমাকে মেজাজ এসেছে কিনা দিদি,
0: হুম
1: তখনই আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে স্যার আমার ম্যাঙ্গো অফ হয়েছিল। কি বললি? আমার স্যার আমার ম্যাঙ্গো অফ হয়েছিল। সেটা আবার কি? আমার স্যার ম্যাঙ্গো মানে আম, আর হোপ মানে আশা, দুয়ে মিলে আমার আমাকে হয়েছিল স্যার। স্যার তখন খুব হেসে ফেলেছিলেন, মানে এত রাগি স্যার। তখন ওই কথাটা বললাম, হ্যাঁ, তখন তিনি খুব হেসে বললেন, তোর সঙ্গে কথাই পারা যাবে না, যা বেঞ্চে গিয়ে বসবে, হ্যাঁ, তারপর যখন ডাকবো তখন এই অঙ্কটা করবি। তো দিদি, ক্ষমা এবং শাস্তি এই জিনিসটা দেখুন, ক্ষমা হচ্ছে পরম ধর্ম, আর শাস্তি অন্যায় যে করে,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: তাকে
0: হ্যাঁ
1: শাস্তি পেতেই হবে।
0: একদম
1: কিন্তু
0: একদম
1: সেটা ধরুন
0: খুব
1: মানুষের দ্বারা শাস্তি কিংবা অন্য কোনো তরফ থেকে শাস্তি, আর
0: একদম
1: সেই শাস্তিটা যখন সে পাবে তখনই
0: হ্যাঁ
1: তার শিক্ষা হবে যে ভুলটা আমার কোথায়।
0: হ্যাঁ খুব ভালো
1: এই
0: লাগলো
1: টুকু
0: আপনার
1: শেয়ার
0: মতামত
1: করলাম দিদি।
0: শুনে। আপনি
1: ধন্যবাদ দিদি,
0: হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন
1: ধন্যবাদ,
0: আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।
1: ঠিক আছে।

0: শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ জানাবো আমাদের একজন শ্রোতা বন্ধু অমিতাভ ঘোষকে। তিনি বীরভূম থেকে আমাদের ফোন করলেন এবং তার মতামত জানালেন। একজন শ্রোতা ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়েছেন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে বলছি, অম্বিকা মণ্ডল।
0: অম্বিকা?
1: হ্যাঁ
0: আচ্ছা, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি।
0: আচ্ছা, খুব ভালো। আপনার সঙ্গে বোধহয় প্রথম কথা হচ্ছে আমার, বলুন।
1: হ্যাঁ, প্রথমবার প্রথমবার আপনাদের অনুষ্ঠান জাস্ট এই দুদিন ধরে শুনছি, খুব সুন্দর অনুষ্ঠান, ভালো
0: আচ্ছা,
1: লাগছে।
0: অনেক ধন্যবাদ জানাই আপনাকে। হ্যাঁ
1: আজকের বিষয় ক্ষমা এবং
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার কিছু মতামত থাকলে আপনি বলুন। ক্ষমা এবং শাস্তি।
1: শাস্তি। দেখুন, আমরা যখন কোনো কিছু কাজ করতে করতে বা কোনো কিছু ভুল করি, তখন কিন্তু আমরা তাকে হয়তো সেই কাজটা করার জন্য শাস্তি দিয়ে থাকি, যে এই কাজটা তুমি কেন করলে। বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু শাস্তিটা বড়রা দিয়ে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন
0: হুম হুম
1: শাস্তিটা হয়তো রাগের বশেই হয়তো দিয়ে দেওয়া হলো, কিন্তু পরে যখন সে যখন আবার এসে বলে না ভুল হয়ে গেছে, হ্যাঁ, তখন
0: হুম
1: কিন্তু তাকে আমরা ক্ষমা করে দিই।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তখন কিন্তু আর আমরা মনে রাখি না যে না ও ভুল করেছে। হ্যাঁ, আবার বড়দের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক দেখা যায়, কোনো
0: হুম হুম
1: কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে ভুল করে, সেই ভুলটার কিন্তু ক্ষমা করা যায়
0: হ্যাঁ
1: তাকে শাস্তি না দিয়ে।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ভুল করে,
0: একদম।
1: তাকে তো
0: হুম হুম
1: ক্ষমা করা যায় না, বরঞ্চ
0: হুম
1: তাকে
0: হুম হুম
1: শাস্তিটাই দেওয়া হয়।
0: হুম হুম তার তার কাজের যেটা প্রাপ্তি শাস্তি, সেটাই তার হওয়া উচিত।
1: সেটাই। হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: একদম।
0: খুব ভালো লাগলো আপনার
1: হ্যাঁ,
0: সঙ্গে
1: ভালো
0: কথা
1: লাগলো।
0: বলে দিদি। আপনি ফোন করবেন আমাদের, এভাবেই আমাদের পাশে থাকবেন এবং শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।
1: বাংলা ছায়াছবির গান শোনাচ্ছেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা ছায়াছবির
1: খুব
0: গান
1: সুন্দর
0: শোনাচ্ছি।
1: প্রথম গানটা। প্রতিদান সিনেমার যদি গান থাকে, মঙ্গলদীপটা একটু শোনাবেন।
0: আচ্ছা আচ্ছা, চেষ্টা করব চেষ্টা করব।
1: হ্যাঁ
0: ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে,
0: শুনতে থাকুন।
1: ধন্যবাদ।
0: হুম, এবারে যে গানটি আমরা শুনব কিশোর কুমারের কণ্ঠে সংকল্প ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন, দেখে নিকে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পয়সনগর থেকে সুদর্শন মিত্র বলছি।
0: হ্যাঁ বলুন।
1: যে ক্ষমা ক্ষমা করে দেওয়া বলছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, ক্ষমা এবং শাস্তি।
1: শাস্তি,
0: হ্যাঁ।
1: আমি আমার স্বামীর সাথে বাড়ি ফিরছিলাম,
0: হ্যাঁ,
1: তো আমি লোক নাশ্রমের পাশ দিয়ে একটা রাস্তা এসে গেছে,
0: হ্যাঁ,
1: সেই রাস্তার মধ্যে একটা মদের দোকান ছিল।
0: হ্যাঁ,
1: আমি যখন সামনে আসি, এক ভদ্রলোক ওই দোকান থেকে বেরিয়ে জল খেয়ে জলটা রাস্তার মধ্যে ফেলছে,
0: হ্যাঁ,
1: সেই সময় জলটা এসে আমার কাপড়ের মধ্যে লাগছে।
0: হুম হুম,
1: আমি তো ভদ্রলোক গিয়ে মনে হয় সবে টেবিলে বসেছে, আমি ভেতরে ঢুকে চুলের মুঠি ধরে তাকে নাড়িয়ে দিয়েছি। তখন সে বলছে সরি, তারপরে তাকে আর কিছু না বলে চলে আসছি। কিন্তু পাড়ার ছেলেরা তো খোঁজ পেয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে গিয়ে সেই দোকান ভাঙচুর করে তাকে সেই দোকানটাকে তুলে দিল।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: সেই সরি বললো দেখি, তাকে ক্ষমা করে দিলাম আমি।
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে যে এই যে দোকান তুলে দেওয়া বা তার ই করা, তার ব্যবসার
1: সেটা সেটা আমার হাতের বাইরে।
0: হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা বেশি শাস্তি প্রদান হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনি যে প্রতিবাদ করেছেন এর জন্য আপনি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রতিবাদ তো করতেই হবে, যদি কাজ সেরকম হয় তার প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার। ঠিক আছে দিদি, ভালো থাকবেন, সাথে থাকুন।
1: নমস্কার
0: নমস্কার।

0: ক্ষমা এবং শাস্তি এ নিয়ে আজকে কথা বলছিলাম। অনেক শ্রোতা বন্ধু ফোন করে তাদের নিজেদের মতামত আমাদের জানাচ্ছেন। ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধীকে যদি ক্ষমা করে দেওয়া যায় তাহলে এটি মহৎ মানবিক গুণ বলে গণিত হয়, যা অহিংসা এবং সহনশীলতার প্রতীক। একজন শ্রোতা বন্ধু আবার আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, খুব চেনা চেনা লাগছে গলাটা।
1: আমি বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছেন?
0: হ্যাঁ
1: ভালো
0: ভালো
1: আছি,
0: ভালো আছি, ভালো আছি।
1: হ্যাঁ গরম, প্রচন্ড গরম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম, খুবই গরম।
1: হ্যাঁ আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: আচ্ছা,
1: আর গানগুলো শোনাচ্ছেন, গানগুলো খুব ভালো লাগছে। আপনারা যেসব গানগুলো শোনান,
0: হ্যাঁ
1: খুব মনের মতো গান আমাদের।
0: চেষ্টা করি, চেষ্টা করি অবশ্যই যাতে আপনাদের ভালো লাগে।
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক আছে
1: হ্যাঁ
0: বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। মানসিক শান্তি, ক্ষমা করার মাধ্যমে নিজের মনের ক্ষোভ ও তিক্ততা দূর হয় এবং ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। যে কোনো সম্পর্কে উন্নয়ন হয় ক্ষমার মাধ্যমে, পারিবারিক হোক বা সামাজিক সম্পর্ক হোক। তো আমাদের একজন শ্রোতা বন্ধু বীরভূম থেকে আমাদের ফোন করেছিলেন এবং একটি অনুরোধ করেছিলেন, তার অনুরোধের গান শোনাই এখন। প্রতিদান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনুন।

0: আরেকজন বন্ধু জুড়ে গিয়েছেন। হ্যালো,
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে আছেন, নাম বলুন।
1: আমি সৌভিক সরকার বলছিলাম কসবার থেকে, যদিও এখন আমি কসবাতে নেই, আমি এখন কাঞ্চনজঙ্ঘাতে আছি আর কি, পাহাড়ের কোলে।
0: আচ্ছা,
1: ওইখান থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি।
0: বাহ, নমস্কার, আপনার সঙ্গে প্রথম কথা হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন।
1: অবশ্যই দিদি, প্রথমত আপনি যে ইয়েটা দিয়ে টপিকটা দিয়েছেন,
0: হ্যাঁ
1: ক্ষমা এবং আর কি
0: হ্যাঁ
1: ইয়ে
0: হ্যাঁ
1: ছাড়া,
0: হ্যাঁ
1: এবং আমরা অনেক সময় অনেকে ক্ষমা করতে পারি না
0: হ্যাঁ
1: কোনো কারণে, রাগ বশত কোনো কারণে বা অভিমান করার কারণে কারণে।
0: হুম
1: কিন্তু
0: হুম
1: আমার একটা দিদি আছে, সেটা হলো আমার এক বন্ধুর সাথে কলেজ লাইফে বিশাল ঝগড়াঝাটি হয়েছিল আর কি,
0: হুম
1: এবং ঝগড়াঝাটি আমরা ক্ষমা করতে পারি। পরবর্তীকালে প্রায় 2-3 বছর কেটে গেছে আর কি, তারপরে
0: হুম
1: তো তারপরে আস্তে আস্তে আমরা ক্ষমা করে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি এই কারণটাই জন্য না, আর নানা রকম কারণে আমি ক্ষমা করে দিই।
0: হুম
1: ক্ষমা করে দিলে কি হয়, পরবর্তী আপনি যাকে ক্ষমা, তারও না একটা মানসিকতা একটা চেঞ্জ হয়ে যায়
0: হুম
1: অটোমেটিক,
0: হুম
1: মানে সে নিজের ভুলটা না কিছুটা হলে নিজের ভুলটা মানে
0: বুঝতে
1: ভাবে
0: পারে।
1: যে আমি ওকে এত
0: হ্যাঁ
1: বড় একটা ইয়ে করলাম, ওর সাথে এত বড় অপরাধ
0: হ্যাঁ
1: করলাম,
0: হ্যাঁ হ্যাঁ
1: আমাকে ক্ষমা করে দিল।
0: একদম
1: একটা জিনিসটা চলতে থাকে, আমি যদি তাকে যদি না ক্ষমা করি, তার বদলে আমি কিছু একটা বললাম,
0: হুম
1: সে তখন মনের মধ্যে একটা অন্য মানসিকতা থাকবে। কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন,
0: একদম
1: সে তাহলে কিন্তু একটা কিন্তু অন্যরকম ইয়ে হবে, তার সাথে দেখবেন আপনার পরবর্তীকালে তার সাথে একটা সম্পর্কটা আরো মধুর হবে।
0: হ্যাঁ হ্যাঁ সেটাই।
1: এটি
0: খুব ভালো লাগলো কথা বলে, আপনার মতামত জানালেন আমাদেরকে, আমরা ঋদ্ধ হলাম। এরকমভাবেই আপনাদের ফোন করবেন এবং বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী কিশোর কুমার, প্রতিশোধ।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা আনন্দধারা অনুষ্ঠানে কথা বললাম ক্ষমা এবং শাস্তি এই বিষয়টি নিয়ে। অনেক শ্রোতা বন্ধু তাঁদের সুচিন্তিত মতামত আমাদের জানিয়েছেন। ক্ষমা এবং শাস্তির মধ্যে ভারসাম্য থাকাটা খুব জরুরি। সমাজ বা ব্যক্তিগত জীবনে কোনটি প্রয়োগ করা উচিত তা নির্ভর করে অপরাধের ধরন বা পরিস্থিতির উপর। লঘু অপরাধ বা অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন উত্তম, যা অপরাধীকে শোধরানোর সুযোগ করে দেয়।

থেকে গুরুতর অপরাধ ও অন্যায়ের ক্ষেত্রে শাস্তি প্রদান অপরিহার্য, যা সমাজের সুরক্ষা ও ন্যায়ের স্বার্থে প্রয়োজন। আজ আমাদের হাতে সময় একেবারেই আর নেই। লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা আজকের মতো এখানেই শেষ করছি। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলে গতকালের সর্বোচ্চ তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হয়নি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগডোগরা ও মালদায় যথাক্রমে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ট্যাডংয়ে 30.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রংলি 5 সেন্টিমিটার, ঝালং 3, মাঝিতার 3, চম্পাশাড়ি 2, শিবগিয়ার 2, কালিম্পং 1, মাথাভাঙা 1, হাসিমারা 1 এবং গ্যাংটক 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ স্থানে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1টি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার 2-1টি স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায় প্রবাহিত হওয়ার সতর্কী বার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম, এট ফিউ প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার অকার্ড ওভার দ্য রিজিয়ন। ইয়েস্টারডেজ হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াজ রেকর্ডেড এট বাগডোগরা এন্ড মালদা ইন দ্য প্লেন্স এন্ড 30.5 ডিগ্রি সেন্টিগ্রেড at Tadong in the hills of the region. Chief amount of rainfall received: Rongli 5 cm, Chalong 3, Majitar 3, Champasari 2, Shibgaya 2, Kalimpong 1, Mathabanga 1, Hashimara 1 and Gangtok 1 cm each. Weather forecast for next 7 days: light to moderate rain or thunder shower very likely to occur at few places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of South Himalayan, West Bengal and Sikkim. Light rain or thunder shower likely to occur at one or two places over rest of the districts of South Himalayan, West Bengal. Weather warning for next 7 days: thunderstorm with gusty wind 40-50 km/h and lightning very likely to occur at one or two places over Darjeeling, Kalimpong and Jalpaiguri district of South Himalayan, West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে জানাই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। সন্ধ্যে 6:05 অনুষ্ঠান গানের ভেলা, সন্ধ্যে 7:00 জয়মালা, 7:45 পপ এক্সপ্রেস, রাত 8:00 অনুষ্ঠান হাওয়া মহল, 8:15 শুনবেন চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10:00 ছায়াগীত, 10:30 ঢালতেই যায় রাত। এখন জানিয়ে দিচ্ছে 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী কিছু অনুষ্ঠান।
সন্ধ্যে 6:05 একটি বিশেষ অনুষ্ঠান শুনবেন মুখোমুখি কথক নৃত্য শিল্পী ইন্দ্রাণী দাসের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। 6:40 প্রচলিত লোকগীতের অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী মাধবীলতা রায়। 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 অনুষ্ঠান উচ্চ মাধ্যমিক 2026 তৃতীয় স্থানাধিকারী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি শুনিয়েছেন সৌমিতা আঠো। 8:30 আধুনিক গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে। 9:15 অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 শুনবেন গানে গানে রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়। রাত 10:30 অনুষ্ঠান মনের জানালা। এবার জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ 2 জুন 2026 মঙ্গলবার। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা বাবা লোকনাথ মন্দির দাগাপুর ব্রহ্মকুমারীর 136তম তিরোধান দিবস উপলক্ষে 28/5/2026 থেকে 3/6/2026 পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পং থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। অনুষ্ঠানে বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী ইন্দ্রাণী দাসের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বনামধন্যা কত্থক নৃত্যশিল্পী ইন্দ্রাণী দাস মহাশয়া। তাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার ইন্দ্রাণীদি।
1: নমস্কার।
0: প্রথমত তো জানতে চাইব কেমন আছেন বলুন।
1: আমি ভালো আছি, তুমি ভালো?
0: হ্যাঁ, তাহলে প্রত্যেকটা শুরুর তো একটা শুরু থাকে। যেহেতু আজকে আমরা কত্থক নৃত্য নিয়ে কথা বলবো এবং যেহেতু আপনার জীবন এবং যাপন সবটাই এই নাচ নিয়ে, তাহলে ঠিক কোন সময় থেকে বা জীবনের কোন পর্যায় থেকে আপনার এই যাপন সঙ্গীতের সাথে শুরু হয়েছিল, সেটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নেন তাহলে খুব ভালো হয়।
1: আমি যখন খুবই ছোট, 3 বছর মতো বয়স, তখন থেকে আমার নাচের প্রতি একটা ভালোবাসা ছিল। মা সেটা বুঝতে পারে এবং ভাবে যে হ্যাঁ, আমাকে নাচ শিখতে দেবে। তখন আমি বড় হয়েছি দিনহাটায়, কুচবিহারের দিনহাটাতে। তো সেখানে বাচ্চা মাস্টারমশাই বলে বিজন সাহা কুচবিহার থেকে একজন যেতেন, তার কাছেই আমার প্রথম শেখা। তো উনিই আমাকে কথকের সঙ্গে পরিচয় করান। তো আমি তখন থেকেই কথক শিখতে শুরু করি। তারপরে আস্তে আস্তে কথকের ওপরে আমার ভালোবাসা তৈরি হয় এবং আমি ভাবি যে আজীবন আমি কথককে সঙ্গী করেই চলব। সেই চিন্তাভাবনা নিয়েই আমার আস্তে আস্তে বেড়ে ওঠা, কথকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া, এবং পরবর্তীকালে আমি কথক নিয়েই পড়াশুনো করেছি, যেখানে আমি অন্যান্য সাবজেক্ট নিয়েও পড়াশুনো করতে পারতাম, কিন্তু আমার কথকের প্রতি প্রচুর ভালোবাসা ছিল। তো সেই জন্যেই আমি ভাবলাম যে না, আমি কেরিয়ার প্রফেশনও আমি কথক ডান্স নিয়েই তৈরি করব।
0: আচ্ছা, নাটকের আমরা জানি 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, অন্য সকল নৃত্যের যে ধারা, তার মধ্যে থেকে ঠিক কেন কত্থক আপনাকে বেশি আকৃষ্ট করলো?
1: আমরা যখন নাচ শিখেছি তখন ভরতনাট্যম আর কত্থক এই দুটোই ছিল মেনলি, মানে আমাদের ওখানে

0: মানে শেখার মতো। তো কথকটাই ছিল, তো আমি কথক শুরু করেছিলাম। পরবর্তীকালে যখন আমি জানলাম যে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, এবং আমি প্রথমে গিয়েছিলাম বিশ্বভারতীতে পড়তে, সেখানে গিয়ে দেখলাম যে কথাকলি মণিপুরি, বিশেষ করে মণিপুরিটা ওখানে খুব ভালো শেখানো হয়, তো আমি ওখানে গেলাম এবং আমি অন্যান্য ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধেও জানলাম, দেখলাম, পড়লাম, শুনলাম, কিন্তু আমার বরাবরই কথককেই ভালো লাগে। হয়তো বা কথক যে ভাষায়, যে গানগুলোই হোক, যাই হোক, যার ভাষা সেটা বোধগম্য হয় খুব তাড়াতাড়ি, হিন্দি বা হিন্দি কেন্দ্রিক। আর হচ্ছে কথকের আমার সবচেয়ে বেশি, আমি কথকে আকৃষ্ট হয়েছি কথকের চক্কর, কথকের বোলবাণী, কথকের গিনতি, লয়কারি, কথকের সব কিছু অঙ্কের সাথে খুব ভালো মেলে। হ্যাঁ, এর মধ্যে একটা মজা আছে, নিচে একটা মজা আছে, এই যে চক্কর দিয়ে ধা, একটা বোল, আমি সুন্দর করে বোল বলছি, এটার মধ্যে একটা প্রচুর আনন্দ আছে। আর কথক একটা বোল বলছি, একটা বোল নাচছি, একটা বোল বলছি মাইকে, একটা বোল নাচছি, এই যে একটা যে কন্টিনিউয়াস মনোটোনাস আমার ফিল হয় না নাচতে গিয়ে, তো দর্শকের ফিল হবেই না, এটা আমার ফিল হয়। তার জন্যই হয়তো আমি এত ক্লাসিক্যাল ডান্স দেখি এখন, এবং আমি রবীন্দ্রভারতীতে পড়াশুনো করেছি, তখন আমি সব ক্লাসিক্যাল ডান্স আলাদা আলাদা রুমে আলাদা আলাদা ক্লাসিক্যাল ডান্স গুরুরা শেখাতেন, এবং আমি গিয়ে গিয়ে বসতাম, দেখতাম, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হতো বেস্ট কথক।
1: বাহ, চমৎকার, বেশ সুন্দর করে আপনি বিস্তৃতভাবে আলোচনা করলেন। তাহলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নাচের ওপরেই আপনি করেছেন?
0: হ্যাঁ,
1: তাহলে সেই বিষয়টা নিয়ে একটু বলুন।
0: আমি 1999 পড়তে গেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতা, সে তখন কেউ যেত না। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি উত্তরবঙ্গ থেকে প্রথম যে আমি পড়তে গেছি। আমি উচ্চ মাধ্যমিকে সেই সময় ফার্স্ট ডিভিশনে পাশ করি, তো সবাই আমাকে বলেছিল ফার্স্ট ডিভিশনে পাশ করে নাচ নিয়ে কেন পড়তে যাব, অন্য কিছু কেন পড়ব না, কিন্তু আমার বরাবরই আশা ছিল আমি নাচ নিয়ে পড়ব। এবং আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো বাবারও খুব ইচ্ছা ছিল যে আমি নাচ নিয়ে পড়ি, তো মা সেই সাতটা দিয়েছেন। তো আমি রবীন্দ্রভারতীতে অ্যাপ্লাই করি, তখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় এবং আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফার্স্ট হই, এটা আমার খুব মানে গর্বের এবং আমার বাবার আশীর্বাদ। তারপরে থিওরি এক্সাম হয় এবং আমি চান্স পাই, তো আমি তখন ভাবলাম যে না, আমি নাচটা নিয়েই পড়ব। তখন আমি জানতাম না যে আমি আদৌ নাচ নিয়ে পড়ে কি চাকরি করতে পারবো, না কিছু করতে পারবো, প্রফেশনালি আমি কি পাবো, তখন আমি সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু নাচ ভালোবাসি, নাচটা নিয়েই পড়তে চাই, জানতে চাই যে নাচের থিওরিগত কী কী আছে, সেটা আমার জানার জন্যই আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যাওয়া। এবং আমি গিয়েছিলাম বলেই আজকে আমি নাচ নিয়ে আছি। আমি এটা মনে করি যে শুধু গুরু শিষ্য পরম্পরায় নাচ, গুরুর কাছে তো শিখতেই হবে, কিন্তু এই যে পুঁথিগত তথ্যগত এই পড়াশুনোটা খুবই দরকার ছিল। ওই জন্য আমি পড়তে গেছি এবং পড়েছি, এমএ করেছি কথকের উপরে।
1: হ্যাঁ, সেটা সম্পর্কে যেই কথাটা আপনি বললেন সেটা নিয়ে আমরা একটু এগোবো, কারণ আমাদের উত্তরবঙ্গে তথাকথিত যখন আমরা আমাদেরও ছোটবেলা বলা যেতে পারে, সেই সময় আমরা জানি না যে এত বৃহৎ প্রেক্ষাপটে পড়াশুনো হয় নাচ, গান, নাটক, আঁকা সব কিছুতে। তো আমরা যেহেতু উত্তরবঙ্গের, কোথাও আমরা একটু হয়তো আধুনিকতা থেকে পিছিয়ে রয়েছি, পিছিয়ে রয়েছি বলবো না, ঠিক বলবো যে আমাদের কাছে হয়তো সঠিক ইনফরমেশনগুলো সঠিকভাবে এসে পৌঁছয়নি সঠিক সময়ে, সেজন্য আমরা বঞ্চিত। তা কি মনে হয় না যে এরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের উত্তরবঙ্গ কিংবা আমাদের শিলিগুড়ি, কোচবিহার, এত বড় তো উত্তরবঙ্গের প্রেক্ষাপট রয়েছে, এত সুন্দর একটি জায়গা রয়েছে, পাহাড়, তরাই, নদী সব মিলে, তো সেখানে যদি এরকম একটা চারুকলা কেন্দ্রিক একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি সত্যি সম্ভব হতে পারত, কি মনে হয়?
0: খুবই দরকার, আমি মনে করি যে ভীষণ প্রয়োজন এই উত্তরবঙ্গে একটা এরকম ফাইন আর্টস ইউনিভার্সিটি হওয়ার। আমরা ভাবি যে উত্তরবঙ্গে বাসীর সবাইকে ওখানে কলকাতায় গিয়ে পড়তে হচ্ছে, থাকা খাওয়া সবার সব রকম ব্যবস্থা নেই, অনেক আর্থিক দিকে পিছিয়ে থাকা, তাদেরও ঘরে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা খুব ভালো গান গায়, খুব ভালো নাচে, নাটকে, পেন্টিং, স্ক্যাপচার, এই জিনিসগুলোতে ভালো, তো তারাও তো পড়তে চায়। উত্তরবঙ্গে হলে এটা অনেক বেশি ভালো হবে, সুবিধাজনক হবে, এবং উত্তরবঙ্গবাসী অনেক উপকৃতও হবে।
1: সেটা তো ঠিকই। আপনাকে এটাই জিজ্ঞাসা করবো যে আপনি দীর্ঘদিন

0: নৃত্যের শাস্ত্রীয় নৃত্যের যে আটটি বিধা রয়েছে তার মধ্যে যে কোনোই নৃত্য তারা নাচুক না কেন বা তারা সেটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করুক না কেন, শুধুমাত্র টিউশন ছাড়া আর কী কী পথে তারা আয় করতে পারে।
1: আমি মনে করি যদি আমরা নাচ গান নাটক এগুলো নিয়ে পড়ি, আমি নাচের কথাই স্পেশালি বলতে চাই, নাচের যে কোনো আটটা ক্লাসিক্যাল ডান্সের যে কোনো সাবজেক্ট নিয়ে যদি আমরা পড়াশুনো করি, এমএ পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েশন করি, তারপরে নাচের স্কুল নাচের টিউশন এটা তো আছে, তাছাড়া আমি পারফর্ম করছি, পারফর্ম করে ইনকাম করছি। আর একটা বিষয় যেটা আছে শিক্ষকতা, এই যে সিবিএসসি স্কুলে এখন অ্যাজ এ সাবজেক্ট 11-12 ডান্স মিউজিক পেইন্টিং এগুলোকে সাবজেক্ট করা হয়েছে। আমি এখন 11-12 পড়াচ্ছি, 11-12 বোর্ড এক্সামে, মানে 12 বোর্ড এক্সামে ম্যাথমেটিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এর মতোই ডান্স একটা সাবজেক্ট, সেখানে কথক আছে, ভরতনাট্যম আছে, মণিপুরি আছে, ওড়িশি আছে, সেপারেট আটটাই আছে। সেখানে ছাত্রছাত্রীরা অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ মেন সাবজেক্ট, অ্যাজ এ মাইনর সাবজেক্ট তারা সাবজেক্ট নিতে পারে। এবং এখানে এই সাবজেক্টে 12 পরীক্ষায় 70 মার্কস প্র্যাকটিক্যাল, 30 মার্কস থিওরি। এই যে আমি পড়াচ্ছি, আমার কোথাও মনে হচ্ছে যাক আমি ইউনিভার্সিটিতে পড়েছিলাম বলে আজকে আমি বাচ্চাদেরকে 12 লেভেলে পড়াচ্ছি এবং শেখাচ্ছি, প্র্যাকটিক্যালে 70 মার্কসের জন্য তোমাকে তৈরি হতে হবে। কোনো বাচ্চা যদি এর পরে গিয়ে ভাবে আমি ইউনিভার্সিটি লেভেলে পড়বো, সে রবীন্দ্রভারতী হোক, শান্তিনিকেতন হোক, বাইরের খয়রাগড় ইউনিভার্সিটি হোক, দিল্লি হোক, যেখানেই পড়ুক না কেন, ওদের এই 12-এর মার্কস এবং 12-এর পড়াশুনো এবং নাচে ওদের যা সিলেবাস আছে এটা অনেকটাই ওদেরকে এগিয়ে দেবে। আর অ্যাজ এ টিচার, আমি যে এই যে চাকরি করছি এখানে শিলিগুড়িতেই, তো কত সিবিএসসি স্কুল আছে, সব সিবিএসসি স্কুলই ধীরে ধীরে ডান্সের টিচার নিচ্ছে, কারণ প্রচুর বাচ্চা অ্যাজ এ সাবজেক্ট ডান্স নিতে চাইছে যাতে মার্কস স্কোর হয়, তারা জানতে পারে, শিখতে পারে। অনেক বাচ্চাই আছে অ্যাজ এ প্রফেশন ইন ফিউচার ডান্স নেবে, তারা ভাবছে আমি 11-12 নিয়ে শুরু করি। তো আমি তো এখন এখানে চাকরি করছি এবং আমার সাথে অনেক কো টিচার আমি অন্যান্য স্কুলেও দেখছি তারা জয়েন করছে সিবিএসসি স্কুলে।
0: আচ্ছা, তাহলে শিক্ষকতা তো একটা পন্থা হতেই পারে। এছাড়া আমরা যেটা জানি যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে আমরা নেট দিয়েও, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ফার্দার আমরা আরও হায়ার লেভেলে ডক্টরেট ডিগ্রি এই পড়াশুনোগুলো করতে পারি। একটু এবার বলুন যে যেহেতু নাচ তার মানে এটি একটি উপস্থাপনামূলক একটি বিষয়, তাহলে তার সাথে মিনিস্ট্রি অফ কালচার বা এই যে বিভিন্ন রকম যে সংগঠনগুলো যারা রয়েছে তারা কী কী রকম স্কলারশিপের অর্গানাইজ করে বা কীরকমভাবে তারা এই নাচ গান এগুলোকে উৎসাহ দেওয়ার জন্য তাদের যদি নিজস্ব কিছু মানে ধরন থাকে সেটা যদি আমরা জানি।
1: হ্যাঁ, যেমন আমরা জানি জুনিয়র স্কলারশিপ একটা 14 বছর পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয়, সেখানে ক্লাসিক্যাল ডান্স ফর্ম একটা পরীক্ষা হয়, টেস্ট হয়, সেখানে জুনিয়র স্কলারশিপ দেওয়া হয় এবং তারপরে সিনিয়র স্কলারশিপ দেওয়া হয়, তাকে শেখার জন্য আরও উৎসাহ দেওয়ার জন্য মান্থলি একটা দেওয়া হয় ওদেরকে পেমেন্ট, কি যে না তুমি আরও ভালো শেখো। আর তাছাড়াও যারা বাইরে গিয়ে এই যে বিভিন্ন জায়গায় বিদেশে গিয়ে আমাদের ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, এটাও তো মিনিস্ট্রি অফ কালচার থেকে পারফর্মারদের ডান্সারদেরকে পাঠানো হচ্ছে এবং তারা গিয়ে বাইরে কাজ করছে, 2 বছরের টেনিওরে কেউ বেশি থাকছে, গিয়ে কাজ করছে, আরও ভালোভাবে কাজ করতে পারছে।
0: মানে ভবিষ্যতে তাহলে আমরা এটাকে ধরতেই পারি যে মানে চারুকলা কিংবা আমরা যে পারফর্মিং আর্টস বলবো, নাচ গান নাটক এবং স্কাল্পচার এই সব বিষয়গুলোকে নিয়ে আমরা প্রফেশনালি এগোতে পারি এবং আর্থিকভাবে নিজেরা একটা স্বাচ্ছন্দ্যের জায়গায় পৌঁছতে পারি।
1: একদম,
0: একেবারে। এরপর আপনি বলুন যে এই যে সর্বভারতীয় স্তরে আপনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন এবং হয়তো নিজের একটি দল রয়েছে, সেই সম্পর্কে একটু বলুন।
1: হ্যাঁ, আমার একটি একাডেমি রয়েছে, পদম ডান্স একাডেমি। তো সেই ডান্স একাডেমিতে কিছু ছাত্রীরা ছাত্ররা আছে যারা শেখে, অনেক বছর ধরেই শিখছে। আমি বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনুষ্ঠান করতে যাই, ফেস্টিভ্যালে যাই, গ্রুপ পারফরমেন্সে যাই, আমার বাচ্চাদের সোলো ডুয়েট পারফরমেন্সেও কথকের উপরে পারফরমেন্স তারা বিভিন্ন জায়গায় করছে। রিসেন্টলি এই বছরই আমরা গেলাম বেনারস, গেলাম অযোধ্যা, গেলাম পুরী, তো এইটা তাতে কি হয়, বাচ্চাদের

0: একটা বাইরে কোথাও গিয়ে পারফর্ম করছে, তাদের বিভিন্ন জায়গা থেকে সেখানে পারফর্মাররা আসছে, তারাও জানছে যে হ্যাঁ আমরা কি শিখছি, তারা কি শিখছে, ভালো ভালো পারফরমেন্স দেখাও একটা খুব প্রয়োজন। তো এই জিনিসটা ওরাও উৎসাহিত হচ্ছে যে হ্যাঁ আমরা নাচছি এবং সেটাকে প্রেজেন্ট করতে পারছি ভালো ভালো জায়গায়, এবং ভালো দর্শক দেখছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে।
1: আসলে আমরা আমাদের এই শিলিগুড়ি কিংবা সমগ্র উত্তরবঙ্গে বলবো যে আমরা সেই রকমভাবে কত্থক বা অন্য যে নাটকের বিধাগুলো রয়েছে, যে উচ্চ মানের যে প্রেজেন্টেশন রয়েছে বা বিভিন্ন রকম কোরিওগ্রাফি, কঠিন কঠিন কোরিওগ্রাফি রয়েছে, সেগুলো থেকে আমরা হয়তো দেখতেও বঞ্চিত হয়ে যাচ্ছি। তখন আমাদেরকে সত্যিই নিজের শহর পেরিয়ে অবশ্যই যেতে হয় দূরে। তো সব জায়গায় যেমন দিল্লি, মুম্বাই, অসম্ভব সুন্দর সুন্দর অনুষ্ঠান আর দারুণ দারুণ কোরিওগ্রাফি পুরো বিশ্বময় এসে কাজ হচ্ছে, সেগুলো দেখাটাও সমৃদ্ধ করে ছাত্রছাত্রীদের
0: একদম
1: একেবারে। তাহলে এবার আমি আসি, অন্য সব কথা হলে এবার কত্থক নিয়েই আসি, এর শুরু বা এর একটু শিক্ষাগত দিক, যাতে আগামী প্রজন্ম যারা আপনাকে শুনবে বা যারা নাচের সাথে যুক্ত রয়েছে তারা যাতে এই নাচটিকে নিয়ে আরও আগ্রহী হতে পারে এবং এগিয়ে যেতে পারে।
0: কত্থক আমরা জানি ভারতের উত্তর ভারতীয় নৃত্যশৈলী। কত্থক এসেছে খুব প্রাচীনকালে কথা কথা বলে একটি কথা থেকে। কথা কথা মানে যখন গান, নাচ এবং অভিনয়ের মাধ্যমে কোনো কাহিনীকে বর্ণনা করা হতো, মন্দির প্রাঙ্গণে হোক বা বাইরে কোথাও, এই কথা কথা থেকেই এসেছে কত্থক। বলে কথা কহে সো কত্থক কহলায়। রামায়ণে লব কুশ প্রথম রামের দরবারে গিয়ে তাদের জাস্টিসের জন্য অভিনয় করে করে রামায়ণের বর্ণনা করে, সেই রামায়ণের বর্ণনা থেকেই, এই যে বলার ধরনটা থেকেই আস্তে আস্তে যারা পরের দিকে, লবকুশের পরের দিকে যারা সেম ওইভাবে রামায়ণের কাহিনী বর্ণনা করছে, সেটাই পরবর্তীকালে নাম হয় কথা কথা এবং কত্থক। তারপরে আসে মহাভারতের কাহিনী এবং বিভিন্ন মাইথোলজিক্যাল বিভিন্ন টাইপের কাহিনী, স্টোরি টেলার, তো সেখান থেকেই কত্থক। তারপরে কত্থক চলে আসে রাজদরবারে, মুসলিম পিরিয়ডে বিভিন্ন রাজদরবারে কত্থকের পরিবেশনা হয়। নবাব ওয়াজেদ আলি শাহ কত্থককে সমৃদ্ধ করেন, উনি কত্থককে অনেক উৎসাহ দান করেন, উনি আর্থিকগতভাবে এবং বিভিন্ন বোল বাণী লেখার ক্ষেত্রে উনি অনেক উৎসাহ দেন। নবাব ওয়াজেদ আলি শাহর আমলে কত্থক অনেক উন্নত হয় এবং ধীরে ধীরে ধীরে ধীরে আজকে কত্থক মঞ্চে পরিবেশিত হচ্ছে এবং কত্থক পরিবেশনায় এত আনন্দ পাওয়া যায়। আমরা লাইভ পারফরমেন্স যাই কত্থকে, মোস্টলি লাইভ পারফরমেন্স হয়, তবলা, পাখোয়াজ, সারেঙ্গি, সে তার সব বাজে একসাথে, সেখানে গুরু বোল বলছে বা কেউ সহপাঠী বা সহ নৃত্যশিল্পী বোল বলছে, এবং নৃত্যশিল্পী যে পারফরমেন্স করছে সেখানে সে বোল বলছে, নাচছে, দুটোই করছে। তো আমি মনে করি যে কত্থক ডান্স একটা এমনই নৃত্যশৈলী যে আমাদেরকে আনন্দ দেয়, নেচে আনন্দ, দেখে আনন্দ, পরিবেশনায় আনন্দ। আমার ছাত্রছাত্রীরা পারফর্ম করে তখন আমার ভীষণ ভালো লাগে, দেখেও ভালো লাগে, বোল বলি, ওদের শেখাই, এই যে পারছে না করে পেরে ফেললো তারপরে গিয়ে, এটাতেও একটা ভীষণ আনন্দ আছে। আমি যখন ছোট ছিলাম আমি পেরে গেলাম, কোনো বোল কোনো লয়কারি পারছি না, তারপর পারলাম, তখন খুব ভালো লাগে।
1: আচ্ছা, কত্থক মানে ফুটওয়ার্ক,
0: ফুটওয়ার্ক, চাক্কর,
1: চাক্কর এগুলো
0: আঙ্গিক, হ্যাঁ
1: আচ্ছা আঙ্গিক। আর তার মধ্যে বাচিকে যে বলছেন আপনি যে বোলগুলো রয়েছে, তো সেটা কি আমরা শুনতে পারি এমন কিছু?
0: হ্যাঁ শুনতে পারি। তো আমি ত্রিতালে একটি তেহাই বলছি, গিনতি তেহাই বলা হয়, মানে গুনে গুনে 1 2 3 করে গুনির জন্য গিনতি তেহাই। দা দেন দেন দা, ধা দেন দেন দা, না তেন তেন না, তেটে ধিন ধিন ধা, এক এক দো দো, তিন তিন চার চার, এক দো তিন চার পাঁচ, এক এক দো দো, তিন তিন চার চার, এক দো তিন চার পাঁচ, এক এক দো দো, তিন তিন চার চার, এক দো তিন চার ধা।
1: বাহ চমৎকার। আর এটা যখন বলা হয় তার সাথে একজন শিল্পী ফুটওয়ার্ক করে, এভাবেই এই পরম্পরা চলে আসছে
0: আমাদের কত্থকে দুটো অঙ্গ, একটা হচ্ছে এই ফুটওয়ার্ক বোলবাণী, আর একটা হচ্ছে অভিনয় পোর্শন।
1: আচ্ছা,
0: পোলবাণীতে যেটা হচ্ছে আমরা এই আঙ্গিকে যাই, সেটা হলো ঠাট, টুকরা, তোড়া, পরণ, চক্রধর, লাইকারি, এগুলো হচ্ছে তিহাই, যেটা আমি বললাম, এগুলো হচ্ছে সব নৃত্য আঙ্গিক। আর একটা হচ্ছে অভিনয় আঙ্গিক, সেখানে স্তুতি মানে বন্দনা, ঠুমরি, তারপরে গজল, ভজন, গদভাও, গতনিকাশ, এগুলো হচ্ছে সব ওই অভিনয়।
1: মানে এইগুলোকে অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়, একজন শিল্পী দর্শকদেরকে এই অভিনয়গুলো ফুটিয়ে তোলেন। আরো যদি একটু ডিটেলে বলেন,
0: যেমন অভিনয় পোর্শনে বলছি, স্তুতি তো বললাম যে বন্দনা, কোনো কিছু আমরা কথা স্টার্ট করার শুরুতেই বন্দনা বা স্তুতি করি, সে ঠাকুরের বন্দনা হোক, যে কোনো গুরু বন্দনা, এরকম একটা বন্দনা। তারপরেই আমরা মঞ্চে পরিবেশন করি ঠাট, বোল বাণীতে চলে যাই, মানে পিওর কথক যেটাকে বলা হয়, বোল বাণী, পরণ, তোরা, টুকরা, তোরা,
1: সেগুলো কেমন হয়?
0: সেগুলো এই বোলবাণীর উপর, যেমন তা থেই দেখে দেখে থেই, তেক ধা দেখে দেখে থেই, তেক ধা দেখে দেখে থেই, তেক ধা দেখে দেখে থেই, তেক ধা দেখে দেখে ধা, টুকরা, ছোট টুকরা বললাম। এরকমই পরণ, পরণ হচ্ছে মেইনলি পাখোয়াজের বোলবাণী দিয়ে তৈরি হয়, ধেত ধেত ত্রেকে ধেত তাগিন ধেত তা ধেত তা তেটে কতা গদি ঘেনে ধা, ধেত তা তেটে কতা গদি ঘেনে ধা, ধেত তা তেটে কতা গদি ঘেনে ধা। তারপরে আছে অভিনয় পোর্শন, যেটা বলছিলাম অভিনয় পোর্শনে আছে এই ঠুমরি, ভজন, তারপর কবিত্তা। কবিত্তা যেমন ত্রিতালের একটি আছে, কবিত্তা একটা বোল কিন্তু সুন্দর একটা কবিত্ব করে বলা।
1: আচ্ছা,
0: কৃষ্ণ সখা মিল গে গ্বালিন ঘর, হিরত ফিরত জব দেখ লিও, তব গ্বাল কি কাঁধে চর মাখন উতার লিও, আর খায় লিও দধিকি মটকি ঝটকি পটকি, আর দুধ কুপি বিখের দিও, পকড় লিও রাধানে জব তব গ্বাল বাল সব ভাগ গয়ো, দেখো দধি খায় লিও, দেখ নারায়ণ তাল বজাবত নাচন লাগি, দিক দিক থেই তা থেই তা থেই, দিক দিক থেই তা থেই তা থেই, দিক দিক থেই থেই ধা।
1: বাহ, ক্যা বাত,
0: এটা কবিতা।
1: হুম,
0: তো আবার আছে আমাদের গত ভাও, গত নিকাশ। গত নিকাশ ছোট ছোট জিনিস, ঘুঙ্ঘট, কি করে ঘুঙ্ঘট পড়ছি খুলছি, এটা গত নিকাশ। বাঁসুরি ছোট ছোট জিনিস হচ্ছে গতনিকাশ। গদভাও একটা স্টোরি, মাখন চুরি এটা হচ্ছে গদভাও, পুরো সুন্দর করে অভিনয়ের মাধ্যমে বলা, এটা গদভাও। মাখন চুরি, কালিয়া দমন, দ্রৌপদী চিরহরণ, এই যে ছোট ছোট গল্প, এগুলোকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে গদভাও। এই কথাকে দুটো আঙ্গিক, একটা হচ্ছে বোল পরণ মানে দাপিয়ে নাচা, আবার কোথাও অভিনয় সুন্দর করে পরিবেশনা।
1: বাহ, তাহলে এই যে কত্থক নিয়ে তাহলে আপনার যাপন কত বছর হলো?
0: আমি বললাম তো 3 বছর, 4 বছর বয়সে হয়তো আমি নাচ শিখতে শুরু করেছি, তারপর এখন চাকরি করছি, ইউনিভার্সিটি লেভেলেও চাকরি করলাম, স্কুলে করছি, নাচ শেখাচ্ছি, পারফর্ম করছি, তার তো হয়ে গেল বয়স ধরে নিন 19-20 বছর।
1: বাহ, এত বছর ধরে এখানে শিলিগুড়ি শহরে যেই সময়টা থেকে আপনি এখানে কাজ করা শুরু করেছেন, তার থেকে আজ এতগুলো বছর এগিয়ে, তাহলে এই কত্থক নাচের বিস্তার নতুন প্রজন্ম, আগামী যে ছেলে মেয়েরা রয়েছে, তারা কতটা গ্রহণ করেছে এবং সংখ্যা কি তার বৃদ্ধি হয়েছে?
0: অনেক বৃদ্ধি হয়েছে। আগে শিখতো, সেক্ষেত্রে অনেক বাধাবিঘ্নও ছিল, সব বাড়িতে নাচ শেখাটা পছন্দ করতো না, মেয়েদের ক্ষেত্রে বলতো বিয়ের পরে নাচ থাকবে না, গানটা যদিও বা থাকবে, নাচ তো মোটেই থাকবে না, তো নাচ শিখে কি হবে। ছোটবেলায় ঠিক আছে, সেজে গুজে একটু পাড়ার ফাংশনে নাচবে, রবীন্দ্র জয়ন্তী পাড়ায় পাড়ায় হতো, সেখানে একটু নাচবে, ঠিক আছে নাচলো, কিন্তু নাচটাকে অবলম্বন করে বাঁচা এখন মানসিকতায় হয়েছে যে না, বাঁচা যাবে, ছেলেদের নাচ শেখা এটা মোটেই আগে এতটা ছিল না, তো
1: না
0: এখন চলে এসেছে, ছেলেরা প্রফেশনালি নিয়েছে নাচটাকে, মেয়েরা তো নিচ্ছেই, এবং এখনকার মেয়েরা তো অনেক আধুনিক, তারা নাচটা নিয়ে চলতে চায়, এখন সোশ্যাল মিডিয়া চলে এসেছে, নাচ নিয়ে নাচ ক্লাস করাচ্ছে, নাচ নিয়ে ব্লগ করছে, নাচ করছে এবং সেখান থেকেও তো উপার্জন করছে।
1: হ্যাঁ, এই জিনিসটা যে আপনি ভালো বললেন যে সোশ্যাল মিডিয়াতে এর একটা ব্যাপক বিস্তার দেখতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে হয় কি যে অনেকে হয়তো সম্পূর্ণটা না জেনে বা অতটা হয়তো একটি বিষয়ের ব্যাকরণ তো জানতে হবে। যদি আমি সেই বিষয়ের ব্যাকরণ না জেনেও কোথা থেকে যতটুকু আমি পারছি বা শিখছি সেটার দিয়েই আমি অর্থ উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ব্লগ বানিয়ে ছাড়লাম, বা সেটা থেকেই একটা হঠাৎ করে ফ্যান ফলোয়ার তৈরি হলো এবং ইনকাম আসতে শুরু হলো, তো সেটা কি সঠিক?
0: না, এখন দুটো দিকই আছে। কেউ আছে ভালো নাচ শিখেছে, ভালো গুরুর কাছে শিখেছে এবং শিক্ষাগতভাবেও নাচ নিয়ে পড়াশুনো করেছে, শিখেছে তারপরে সোশ্যাল মিডিয়াতে এসেছে, এরকমও আছে। আবার কিছু শেখেনি, এমনি জাস্ট সোশ্যাল মিডিয়াতেই হয়তো কিছু দেখে দেখে শিখেছে, দিয়ে নিজের মতো করে প্রেজেন্টেশন করছে। তো সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিকেই আছে। তো এখানেও যেহেতু আমরা দর্শকরা দেখছি এবং অনেকেই দেখছে বিভিন্ন গ্রাম গঞ্জ সব জায়গায় যেখানে কিছু পৌঁছয়নি এখন অবধি, এমনিও তো আছে কিছু, সেখানে সোশ্যাল মিডিয়াটাই ইন্টারনেটের দৌলতে, সোশ্যাল মিডিয়া থেকেই ওরা কিছু দেখছে জানছে সেখানে। হ্যাঁ, কিছু ভুলও শিখছে, ভুল জিনিসকেই বাহবা দিচ্ছে, আবার কিছু ঠিক জিনিসকেও বাহবা হচ্ছে। তো এটা তো আমরা শিক্ষিত হব, ঠিকঠাক জানবো, তবেই আমরা বুঝতে পারবো যে না, এটা ভুল, এটাকে আমি নেব না, কি এটা ঠিক, আমি এটাকে নেব।
1: তাহলে সামাজিক মাধ্যম অবশ্যই আমাদের সকলের হাতের মুঠোয় একেবারে পাওয়া যায়। তার মধ্যে থেকে আমরা দেখি যে আজকাল অনেকে আবার তাতে ক্লাসও করাচ্ছে। বিশেষত এই বিষয়টি শুরু হয়েছিল নাচ গান আবৃত্তির সকল কিছুই শুরু হয়েছিল করোনার সময়, যেহেতু আমরা পুরোপুরি তখন ঘরে বন্দি এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আমাদের একমাত্র হাতিয়ার হয়ে উঠেছিল। তো সেই সময় অনেক রকম অনলাইন ক্লাস হয়েছে, অনেকে শিখেছে, এমনকি ভালো ভালো শিক্ষাগুরুরাও শিখিয়েছেন, এমনকি অনেকে শিখেছে। তো সেটার সত্যি কি সেভাবে অনলাইনে শেখাটা সম্ভব?
0: পুরোপুরি সম্ভব হয় না, এটা আমার অভিমত। আমি মনে করি যে গুরুর কাছে শেখা, গুরু হাত ধরে ঠিক করে দেবে এবং বুঝিয়ে দেবে, এবং আমি দেখছি গুরু কিভাবে করছে এবং তার সাথে আমি শিখছি, গুরুও শেখাচ্ছে। তো আমাদের ফর্মটা অ্যাকচুয়ালি গুরু পরম্পরাতেই চলছে। আমার মত যে গুরু পরম্পরা এবং গুরুর কাছে শেখাটাই সবচেয়ে ভালো। যদি এরকম হয় যে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে অনলাইন আমি শিখছি, সেটা কিছু তো হচ্ছে, একদম না হওয়ার থেকে কিছুটা পাচ্ছি, এটা হতে পারে। কিন্তু যদি তুলনা করি তাহলে আমি মনে করি যে গুরুর কাছে গিয়ে শেখাটাই বেশি কাম্য। অনলাইনে তো আমরা যেরকম দেখি, মানে আমরাও অনলাইনে শেখাই, অনলাইনে দেখছি যে বাচ্চা হয়তো যারা ছোট থাকে তারা বুঝতে পারে না বাঁ হাত না ডান হাত, হ্যাঁ উল্টো করে, আমি তো উল্টো করে শেখাই যে ওর ডান হাতটা আমি বাঁ হাত করে শেখাচ্ছি। তো এটা হয়, এটা প্রথম দিকে তো অসুবিধা হয়। তারপরে ফুল, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে, চোখটা গেল কি না, ঘাটটা কাত হলো কি না, হাতটা সোজা আছে কিনা ঠিকঠাক বা কিভাবে, এই জিনিসগুলো এত খুঁটিয়ে দেখা সামনে থেকে না শেখালে বা না শিখলে মনে হয় অতটা ভালোভাবেও পারা যায় না।
1: বা এত সুন্দরভাবে আপনি বোঝালেন। এবার আমরা একটু আসি আহার্য, অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্যান্য সকল নৃত্যের থেকে এর যে সাজগোজ, এর যে সকল যা যা রয়েছে আর কি, যেই বিষয়গুলো একটি কত্থক নৃত্যশিল্পীকে তার রূপ দিতে সাহায্য করে, তো সেই বিষয়গুলো কি কি?
0: কত্থকে রূপসজ্জায় সবার প্রথমে আসি ঘুঙুর। ঘুঙুরের একটি বিশেষ ভূমিকা, কত্থকের ক্ষেত্রেই আমরা অনেকটা ঘুঙুর পরি এবং বিভিন্ন পায়ের কাজের বিভিন্ন ঘুঙুরের আওয়াজ হয়। তারপরে আমাদের ছেলেদের একরকম সাজ এবং মেয়েদের আর একরকম সাজ। নৃত্যশিল্পী হিসেবে যখন ছেলেরা নাচ করে তখন তারা কুর্তা পায়জামা পরে, আঙ্গারাখা পরে, এবং যারা মেয়েরা নাচ করে, আমরা তো এখন ঘাগরাও পরি, ঘাগরার সাথে টপ এবং ওড়না চুন্নি, তারপরে আমরা লং ফ্রকের মতো যেটাকে আমরা আঙ্গারাখা বলি ওরকম পরি, তারপরে ছোট আনারকালির সঙ্গেও পরি। তারপর জুয়েলারির ক্ষেত্রে কুন্দনের জুয়েলারি আমাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। অলওয়েজ আমরা যেহেতু চাকর নিই, আমাদের চুল অলওয়েজ টাইট থাকতে হয়, এবং তার সাথে এখন তো আধুনিক হয়েছে, আমরা একটু চেঞ্জেস করে আধুনিকভাবেও পরছি, হয়তো গাজরা লাগাচ্ছি না, ছোট ফুল লাগাচ্ছি, টিকলি অনেক সময় পড়ছি না, তো এরকমভাবে কিছু চেঞ্জেস করছি, কিন্তু চাক্কর যেহেতু আমাদের মেইন জিনিস, তো ওই জন্য আমাদের ঘেরওয়ালা কিছু পরতে হয়। যখন আমরা চাক্কর নেব সেটা ঘুরবে, ঘাগরা আনার

0: ফেলি, যাই হোক না কেন তার কলি থাকতে হবে, অনেকটা ঘের থাকতে হবে, তাহলে চাকার নিলে দেখতে ভালো লাগবে, মজা আসবে, ভালো লাগে দেখতে।
1: মানে একজন দর্শক যখন সেই চাকারটা দেখছে আর ক্রমাগত একটি ঘাগড়া ওই অসম্ভব সুন্দর, যেটা বললেন ঘুঙরুর তালের সাথে সুন্দরভাবে নেচে চলেছে, সেই ঘুরে চলেছে কন্টিনিউ, যে সেটা সত্যি দৃষ্টিকে একদম যেন মন্ত্রমুগ্ধ করে দেয় আর ওইখানেই আটকে দেয় আর কি একজন শিল্পীর নৃত্যে। তো কাত থাকে সৌন্দর্য এই সকল কিছু নিয়েই। তাহলে আমরা আজকে আপনার থেকে জানলাম কাত থাকে শুরু, কাত থাকে বিশেষ কিছু বোল, কিছু ধরন, আঙ্গিক, বাচিক এবং আহার্য এই সকল সম্পর্কেই জানা হলো। তাহলে আপনি কত্থক নিয়ে যে যাপন করছেন এবং শিক্ষকতা করছেন তার জন্য আপনাকে ভবিষ্যতের জন্য অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে বা থামতেই হবে, না হলে এই কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা আরও চলতেই পারত। এইটুকু বলুন যে যারা কত্থক শিখতে চাইছে তারা ঠিক কী কীভাবে নিজেদেরকে প্রস্তুত করবে?
0: আমি বলবো কত্থক শেখার জন্য কোনো বয়স দরকার নেই, ছোট বড় অনেকেই আছে যে এখন অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু কত্থকের ভালো লাগে, কত্থক দেখতে, কত্থক ভালোবাসে, শিখতে চায়। কত্থক শেখার জন্য কোনো বয়স প্রয়োজন নেই, শুধু ভালোবাসা, উৎসাহ দরকার এবং কত্থক শেখা দরকার, আরও বেশি করে শেখা দরকার, পুঁথিগত শিক্ষাও নেওয়া দরকার।
1: অবশ্যই, মানে প্রথাগত শিক্ষা ছাড়াও অবশ্যই দরকার একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় যে ব্যাকরণগত শিক্ষা রয়েছে তার। আজকে আমরা ইন্দ্রাণীদির সাথে এতটাই কথা বললাম। আকাশবাণী শিলিগুড়ির শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে এখানেই বিদায় জানাচ্ছি। উপস্থাপনায় আমি অনামিকা দেব।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। অনুষ্ঠানে বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী ইন্দ্রাণী দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিলেন অনামিকা দেব, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী মাধবীলতা রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী মাধবীলতা রায়। শিল্পীর সঙ্গে সঙ্গতে রয়েছেন দোতা রায়, অবিনাশ চন্দ্র রায় বাঁশিতে, যতন রায় এবং তবলায় সত্যব্রত বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী মাধবীলতা রায়, আকাশবাণী শিলিগুড়ি।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কেকের কণ্ঠে। ছবির নাম কাইটস, সঙ্গীত পরিচালক রাজেশ রোশন।

এবারের গানটি শুনবেন সত্যম শিবম সুন্দরম ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন পদ্মাবত ছায়াছবি থেকে, অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং গানটির সঙ্গীত পরিচালক সঞ্জয় লীলা ভানসালী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সংবাদ এবং পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: सीमा भारतीय विदेश सम्बन्धित टिप्पणी तथा त्यसपछि नेपालको विदेश मन्त्रालयले जारी गरेको वक्तव्य बारे
1: हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका।
0: पाकिस्तान युरोपेली संघको संयुक्त वक्तव्यमा गरिएको उल्लेखलाई पनि अस्वीकार गरेको छ। प्रवक्ता जायसवालले केन्द्र शासित प्रदेश जम्मू कश्मीर र लद्दाख भारतका अभिन्न अंग भएको दोहोर्याउनु हुँदै यस्ता विषयमा अधिकार नभएका पक्षहरूले टिप्पणी गर्नु उपयुक्त नहुने बताउनुभयो। नेपालको राष्ट्रिय स्वतन्त्र पार्टीका सभापति श्री रवि लामिछानेको नेतृत्वमा रहेको एक प्रतिनिधि मण्डलले आज नयाँ दिल्लीमा भारतीय जनता पार्टीका अध्यक्ष श्री नितिन नवीनसँग भेटवार्ता गरेको छ। उक्त भेट भाजपालाई जानौ कार्यक्रम अन्तर्गत आयोजना गरिएको हो। प्रतिनिधि मण्डललाई स्वागत गर्नुहुँदै अध्यक्ष नवीनले भारत र नेपाल बीचको घनिष्ठ तथा ऐतिहासिक सम्बन्धबारे चर्चा गर्नुभयो। उहाँले दुवै देशबीचको सम्बन्ध साझा सभ्यतागत विरासत, सांस्कृतिक निकटता तथा जनस्तरको बलियो सम्बन्धमा आधारित रहेको बताउनुभयो। उहाँले यस्ता संवादहरूले लोकतान्त्रिक आदान प्रदानलाई बलियो बनाउनका साथै राजनैतिक दलहरू बीचको सहकार्यलाई अझ गहिरो बनाउन सहयोग पुग्ने धारणा व्यक्त गर्नुभयो। भेटका क्रममा अध्यक्ष नवीनले भाजपाको राजनैतिक यात्रा, विचारधारा, संगठनात्मक संरचना तथा जनमुखी राजनैतिक कार्यशैलीबारे जानकारी गराउनुभयो। भाजपा अध्यक्षले प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीको नेतृत्वमा अवलम्बन गरिएको विकासमुखी सुशासन मोडेलबारे पनि चर्चा गर्नुभयो। उहाँले विकास, सेवा, सुशासन तथा कल्याणकारी योजनाको प्रभावकारी कार्यान्वयन नै भाजपाको जनसम्पर्क र शासन प्रणालीको केन्द्रबिन्दु रहेको बताउनुभयो। दिल्लीको एक न्यायालयले नीट प्रश्नपत्र लीक प्रकरणमा संलग्न पाँच अभियुक्तको न्यायिक हिरासत यस महिनाको 15 तारीकसम्म बढ़ाएको छ। विशेष न्यायाधीश श्री अजय गुप्ताले केन्द्रीय अनुसन्धान ब्यूरो अर्थात सीबीआई को अनुरोध स्वीकार गर्नुहुँदै मंगीलाल खटिक, विकास विवाल, दिनेश विवाल, यश यादव तथा धनंजय लोखण्डेको न्यायिक हिरासत अवधि बढ़ाउने आदेश दिनुभएको हो। यसअघि हिजो भौतिक शास्त्रकी प्राध्यापक मनिषा संजय हवलदार, बालरोग विशेषज्ञ डाक्टर मनोज सिरुडे तथा भौतिक शास्त्र शिक्षक तेजस हर्षद कुमार शाहलाई 14 दिनको न्यायिक हिरासतमा पठाइएको थियो। यस प्रकरणमा सीबीआईले हालसम्म 13 जनालाई पक्राउ गरिसकेको छ। प्रश्नपत्र लीक गरेको आरोपपछि राष्ट्रिय परीक्षा एजेन्सीले गत 3 मईमा सञ्चालन भएको राष्ट्रिय पात्रता तथा प्रवेश परीक्षा रद्द गरेको थियो। पुनः परीक्षा आगामी 21 जूनमा सञ्चालन गर्ने तालिका तय गरिएको छ। दक्षिण अफ्रिकाका उपराष्ट्रपति श्री सिपो कोसा पाउलस मासातिलेले आज नयाँ दिल्लीमा भारतका उपराष्ट्रपति श्री सीपी राधाकृष्णनसँग भेटवार्ता गर्नुभएको छ। उहाँसँगै दक्षिण अफ्रिका सरकारका वरिष्ठ मन्त्री तथा उच्च अधिकारीहरूको उच्चस्तरीय प्रतिनिधिमण्डल पनि सहभागी रहेको थियो। भेटका क्रममा दुवै नेताबीच भारत दक्षिण अफ्रिका द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ बनाउने विषयमा सार्थक छलफल भएको छ। व्यापार, लगानी, रक्षा सहयोग, सीप विकास तथा जनस्तरका सम्बन्धलाई प्रवर्धन गर्ने विषयमा विशेष जोड़ दिएको थियो। साथै विश्व दक्षिण अर्थात ग्लोबल साउथका प्राथमिकताहरूलाई अघि बढ़ाउने तथा बहुपक्षीय मञ्चहरूमा आपसी सहकार्य विस्तार गर्ने विषयमा पनि विचार विमर्श गर्नुभएको बताइएको छ। भारतका प्रधान न्यायाधीश श्री सूर्यकान्तले आज सर्वोच्च न्यायालयका 5 नयाँ न्यायाधीशलाई पद तथा गोपनीयताको शपथ गराउनु भएको छ। सर्वोच्च न्यायालयको कलेजियमको सिफारिशमा केन्द्र सरकारले नियुक्तिलाई स्वीकृति दिएपछि न्यायमूर्ति सिल नागु, चन्द्रशेखर, संजीव सचदेवा, अरूण पल्ली तथा वरिष्ठ अधिवक्ता बी मोहनाले न्यायाधीशका रूपमा शपथ ग्रहण गर्नुभएको हो। 22 र 27 मईमा बसेको कोलेजियमको बैठकले गरेको सिफारिश अनुसार केन्द्र सरकारले हिजो चार उच्च न्यायालयका मुख्य न्यायाधीश तथा वरिष्ठ अधिवक्ता मोहनालाई सर्वोच्च अदालतमा पदोन्नति गर्न स्वीकृति दिएको थियो। यो शपथ ग्रहण समारोह राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मूले केही साता अघि लागू गर्नुभएको सर्वोच्च न्यायालय संशोधन अध्यादेश 2026 लागू भएपछि सम्पन्न भएको हो। उक्त अध्यादेश अनुसार प्रधान न्यायाधीश सहित सर्वोच्च अदालतका न्यायाधीशहरूको स्वीकृत संख्या 34 बढ़ाएर 38 पुर्याएको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले शिक्षा सशक्तिकरणको एक शक्तिशाली माध्यम भएको बताउनुहुँदै यसले व्यक्तिलाई आत्मनिर्भर, सचेत तथा सक्षम बनाउने बताउनु भएको छ। आज नयाँ दिल्लीमा छात्रवृत्ति योजनाका आदिवासी लाभग्राहीहरूलाई सम्बोधन गर्नुहुँदै उहाँले समाजका सबै वर्गले सामाजिक, आर्थिक तथा शैक्षिक रूपमा प्रगति गरे मात्र वास्तविक विकास सम्भव हुने उल्लेख गर्नुभयो। राष्ट्रपति मुर्मूले सरकारी छात्रवृत्ति योजनाहरूले उच्च शिक्षामा पहुँच र नयाँ अवसरहरू उपलब्ध गराएर आदिवासी समुदायको जीवनमा सकारात्मक परिवर्तन ल्याएको बताउनुभयो। उहाँले भारतमा प्रतिभाको कमी नरहेको उल्लेख गर्नुहुँदै प्रतिभाको पहिचान, विकास तथा त्यसलाई फस्टाउन उपयुक्त मञ्च उपलब्ध गराउनु आवश्यक रहेकोमा जोड़ दिनुभयो।
2: भारत सरकार जनजातीय समुदाय के युवाओं को आगे बढ़ाने के लिए अनेक योजनाओं के माध्यम से निरंतर प्रयास कर रहे हैं। छात्रवृत्ति योजना केवल आर्थिक सहायता नहीं है, ये युवाओं के सपनों को पंख देने का माध्यम है। ये उन युवाओं के जीवन में नई संभावनाओं का द्वार खोलती है, जिनमें प्रतिभा तो होती ही है परंतु संसाधनों का अभाव उन्हें आगे बढ़ने रोकता था। लेकिन मुझे ये जानकर प्रसन्नता हुई कि अपने से अनेक युवाओं ने विभिन्न क्षेत्र में उच्च शिक्षा प्राप्त की है।
0: राष्ट्रपतिले केन्द्र सरकारले विभिन्न योजना मार्फत आदिवासी समुदायका युवाहरूलाई सशक्त र उन्नत बनाउन निरन्तर प्रयास गरिरहेको बताउनुभयो। उहाँले छात्रवृत्ति योजनाहरू केवल आर्थिक सहयोगका माध्यम मात्र नभई युवाहरूका सपनालाई पखेटा दिने साधन भएको उल्लेख गर्नुभयो। भेनेजुएलाकी कार्यवाहक राष्ट्रपति डेल्सी रोड्रिगेज भोलिदेखि चार दिने भारत भ्रमणमा आउनुहुने भएको छ। आज नयाँ दिल्लीमा संचारकर्मीसँग कुरा गर्नुहुँदै भारतीय विदेश मन्त्रालयका प्रवक्ता श्री रणधीर जयसवालले डेल्सी रोड्रिगेजसँगै मन्त्री परिषदका प्रमुख मन्त्रीहरू पनि भ्रमण टोलीमा सहभागी रहने जानकारी दिनुभयो। उहाँ अनुसार भ्रमणका क्रममा कार्यवाहक राष्ट्रपति रोड्रिगेजले भारतीय प्रधानमन्त्री नरेन्द्र मोदीजीसँग द्विपक्षीय वार्ता गर्नुहुनेछ। भारतले इबोला भाइरससँग जुझ्न अफ्रिका रोग नियन्त्रण तथा रोकथाम केन्द्रलाई 43 टन चिकित्सा सामग्री सहित दोस्रो खेप सहायता पठाएको छ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले सामाजिक सञ्जाल मार्फत जानकारी दिनुहुँदै उक्त सहायता सामग्रीमा रोग पहिचान उपकरण, निगरानी सामग्री तथा औषधिहरू समावेश रहेको बताउनु भएको छ। उहाँ अनुसार भ्रमणका क्रममा कार्यवाहक राष्ट्रपति रोड्रिगेजले भारतीय प्रधानमन्त्री नरेन्द्र मोदीजीसँग द्विपक्षीय वार्ता गर्नुहुनेछ। भारतले इबोला भाइरससँग जुझ्न अफ्रिका रोग नियन्त्रण तथा रोकथाम केन्द्रलाई 43 टन चिकित्सा सामग्री सहित दोस्रो खेप सहायता पठाएको छ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले सामाजिक सञ्जाल मार्फत जानकारी दिनुहुँदै उक्त सहायता सामग्रीमा
3: প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
3: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দিনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে সিস্টেমের সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইল ফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইক এর অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
4: युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातीय समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
3: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদোলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরে প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশ জুড়ে 182,000 বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফায়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুযোগ দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এল নিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এখন জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026-এ তৃতীয় স্থানাধিকারী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঢ্য।

8:30 অনুষ্ঠান আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল। ১৫:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল। ১৯:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়। রাত 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: যে প্রতিদিন সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
0: আর ইলেকট্রিক বিলের
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন মহিলা প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্বের সংকটে পড়েছে এবং এই দলটি আগামী দিনে আর থাকবে না। সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়বে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলি তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার 16 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্দির পরিকাঠামোর উন্নয়ন, আসন্ন শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে।
1: ঐতিহাসিক জায়গা এখানে, আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রেজুলেশন নিয়েছিলেন সেই জায়গা এবং সামনে 20 জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী হিমালয় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ ধর্নায় বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে বলেও তাঁর দাবি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সকলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, পরে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ। যদিও দলের বহু সাংসদ বিধায়কদের এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, দলের অন্দরে তাঁর পায়ের তলার মাটি সরে গেছে বলে আজকের কর্মসূচিতেই তা স্পষ্ট।
1: দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আরো করুণ অবস্থা হয়েছে। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে, ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বসিয়ে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুলে গেছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চায়।
2: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়ে, দেখুন তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির ঘটনা লজ্জাজনক, পরিবারতান্ত্রিক এই দলের আগামী দিনে কোনো অস্তিত্বই থাকবে না। শ্রী রায় অভিযোগ করেন, গত 15 বছরে এই দল মানুষের স্বার্থে কোনো কাজই করেনি।
3: সবচেয়ে বড় কথা এটার উত্তর ওরা দিক, ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলার কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজও পর্যন্ত হয়েছে বলে শুনি।
4: এই তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয় যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে বা একটা পরিবারের চিন্তা করে বা কিছু মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি।
0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ফের চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা পুরসভার নিকাশী বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিদিন পুরসভায় এলেও কাজের কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। বর্ষার প্রস্তুতি বৈঠক না হওয়ায় একাধিকবার মেয়র ও পুর কমিশনারকে জানালো হলেও কোনো ফল মেলেনি। বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সদস্য পদও ছেড়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008 পয়লা এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বরের মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু মৃত্যুর কারণে বর্তমানে যাদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ আজ তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ বিক্ষোভের মুখে পড়েন। এর জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথের বাড়ির উল্টো দিকে ওই কার্যালয় থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল দলের কর্মীরা। যদিও সাংবাদিকদের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, ওই ত্রাণ সামগ্রী মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছিল। এদিকে বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন সন্দীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী, আহত আরও 2। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বিকেলে নারকেলডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবারও দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026-এ তৃতীয় স্থানাধিকারী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ।
6: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকে সত্য প্রকাশিত হয়েছে ফলাফল, আর সেই ফলাফলের সাফল্যের শিরোপায় যারা রয়েছে তাদের মধ্যে যে তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অনেকেই অধিকার করেছে, কিন্তু এর মধ্যে বীরভূম জেলার সিউড়ি পাবলিক এন্ড চন্দ্রপতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে শুভায়ন মণ্ডল উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। এবং আমি সৌমিতা আঠ আবারও একবার হাজির হয়ে গেছি ওর সাফল্যের কথা শোনার জন্য। ঠিক কি কি পদ্ধতি ও অবলম্বন করেছিল এই সাফল্য অর্জনের জন্য? নমস্কার শুভায়ন, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে।
7: হ্যাঁ ধন্যবাদ, নমস্কার, আমি খুবই ভালো আছি।
8: হ্যাঁ, প্রধান শিক্ষক মানে হেড স্যার মানে প্রচুর হেল্প করেছে, যেটার জন্য আজকে কিন্তু তৃতীয় স্থানে এসেছে, বুঝলো তো? মানে স্যাররাও বলেছিল যে তোর কোনো চাপ নেই, তুই যেভাবে পড়াশোনা করছিস তুই সেইভাবে, আমাদের দিক থেকে তো তোর উপর কোনো চাপ থাকবে না যে স্কুলে এইভাবে তোকে এই বাধা করার কোনো নিয়ম থাকবে না, এরকম বলেছিল স্যাররা। মানে স্যাররা প্রচুর হেল্প করেছে, আমি বলবো মানে ওকে যেভাবে সাপোর্ট করেছে আর কি, আমি সেটা বলছি, মানে স্যাররা প্রচুর সাপোর্ট করেছে। আর কোনো কিছু কোশ্চেনের ব্যাপারে ও যদি স্যারদের মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মানে স্যাররা ওকে ক্লিয়ার করে দিয়েছে, তখন ওর মনে আর কোনো প্রশ্ন থাকলো না, সেই বিষয়টা যেটা ওর প্রশ্ন ছিল
6: যখন রেজাল্টটা বেরোলো। আপনি তৃতীয় স্থান, আপনি তো বলেইছিলেন যে হবেই হবেই।
8: তো বলেছিলাম মানে ধরুন পরীক্ষা ও তো থার্ড সেমিস্টারে নবম হয়েছিল, এবার ও যখন পরীক্ষা দিয়ে এসছে, আমি প্রথমে কিন্তু ওকে কোনোদিন জিজ্ঞাসা করতাম না যে কেমন পরীক্ষা দিলি। আমি ও যখন খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর ঘুমিয়ে ওঠার পর ও যখন একদম রিল্যাক্সে থাকতো তখন আমি জিজ্ঞাসা করতাম কেমন হয়েছে পরীক্ষা। মানে প্রথমে কিন্তু আমি ওকে কোনোদিনই জিজ্ঞাসা করিনি 1-12 অবধি যে তুই কেমন পরীক্ষা দিয়ে এসছিস। আমি ওর দেখি মানে ওকে থেকে আমি জানি, ছোট থেকে আমি জানি যে ভালো হবে। এবার আমি ওকে যখন খাওয়া দাওয়া করে প্রথমে একটু রেস্ট নিতে, স্নান টান করে ও রেস্ট নিত, তারপর ঘুমিয়ে উঠতো, তখন আমি জিজ্ঞাসা করতাম যে তুই কোন কোশ্চেনটা তোর পারিস নি, আর কেমন হলো পরীক্ষা। তখন ও বলতো না মা আমার ঠিকই আছে, আমার পরীক্ষা ভালোই হয়েছে। এবার এই যখন ফোর্থ সেমিস্টারটাতে ও প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে বলছিল মা আমার খুবই ভালো হয়েছে পরীক্ষা। এবার তখন ধরুন আমার একটা আমার ধারণা হলো যে কোর্সের পরীক্ষাগুলো ভালো হয়েছে, আর আমি জানি ও যেটা বলে সেটা সত্যি, মানে একদম 100% সিওরিটি দিয়েও বলে, বুঝলেন তো? মানে যে একটা হলো না সেটা বলে দিল যে মা আমার, ও যদি কোনো এক নম্বরও ধরুন ছেড়ে আসে একটা কোশ্চেন হয়তো পারেনি, সেটাও এসে কিন্তু বলবে মা আমার এক নম্বর আমি পারিনি, কিন্তু 99 ও পেত।
6: আচ্ছা আচ্ছা,
8: বুঝলে তো? কিন্তু 98 পেয়ে যেত না, এরকম আর কি।
6: আচ্ছা আচ্ছা, তো ছোটবেলা থেকে কি কি পছন্দ, কি কি ঘটনা আছে, কি পছন্দ কি অপছন্দ বলুন।
8: ছোটবেলা থেকে দেখুন আমি বলি, ও যেমন ক্রিকেট খেলতো তো ক্রিকেটের প্রতি ওটা তো নেশা চলে এসেছিল বুঝলেন তো। এবার মানে বাড়িতে দেখলাম মানে খেলা মাঠে যেত, এবার বাড়িতে কি করতো, বাড়িতে যতক্ষণ থাকতো ততক্ষণ ক্রিকেট খেলতো মানে। এবার ও মানে আমার বাড়ির মানে জানলা কাঁচ বলুন, তারপরে আলমারি কাঁচ বলুন সব ভেঙে কাকা। আর এবার সুভায়নের বাবা কি করেছে, আর কিছু ঠিক করেনি, বলছে আগে খেলার নেশাটা কাটুক তারপর আমি সব ঠিক করাবো। এখন ওই রকম
9: যতবার ঠিক করবো ততবার ভাঙবে,
8: ততবারই ভাঙবে মানে। এমনই হয়েছিল শেষে, আমি তো খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম, আমার এইভাবে যদি জিনিস ভাঙতে থাকি তাহলে তাকে বাড়ি দেওয়ালে আমাদের ভেঙে পড়ে যাবে। মানে এটা আমি ওকে বলেছিলাম, তখন বলছে মা তাহলে কি আমি খেলবো না, এরকম আমাকে জিজ্ঞাসা করছে। তা ওর বাবা বলল যে না, তুই বাড়ির দেয়াল ভাঙবে না, তুই যতটুকু যা ভাঙা ভাঙুক, তো যতদিন খেলতে মনে হয় তুই খেলবি, কোনো অসুবিধা নেই, এরকম বলেছিল। আর আর একটা কথা আমার মানে মনে পড়ছে, যেটা আপনাকে মনে হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা একবার তখন 7-8 পড়তো, তা আমরা একবার ধরুন মানে ও ছোট থেকে কিরকম ছিল মানে, ধরুন ছোট থেকে বই মানে বই খাতার প্রতি খুবই যত্ন ছিল, যখন 3 বছর বয়স থেকেই বুঝলেন তো, মানে বই খাতাকে এত যত্নে রাখতো মানে 7-8 পর্যন্ত, মানে গোটা বই পড়া শেষ, অথচ আপনি যদি দেখেন বইটা মনে করবেন বইয়ের পাতা খুলেনি। দাগ বলুন বা কোনো বইটা, বই খাতার প্রতি এত যত্নশীল ছিল মানে, ওইটা বইয়ে
9: দাগ দিলেও পেন্সিলে দাগ দেবে যাতে উঠিয়ে দেওয়া যায়,
8: আমি
9: তো দেখে এসেছিলাম তাই বললাম আর কি।
8: কিন্তু ও কিন্তু তখন কিন্তু ভালো যাচ্ছে করতো ওই বইটা পড়ে, মানে ও স্কুলে ওই ওদের স্কুলে একটা ওই যে শিশু মন্দিরে পড়তো অব্দি, তা ওদের স্কুলেও কিন্তু একটা র্যাঙ্ক হতো, মানে 1 থেকে 10 পর্যন্ত একটা র্যাঙ্ক করতো বুঝলাম তো। হ্যাঁ, তা ওই র্যাঙ্কে ও প্রত্যেক বছরই 1 থেকে 3 বা 1 থেকে 5 মধ্যেও থাকতো। অনেকবারই ও ফার্স্ট হয়েছে হতো। এবার ওখানকার দাদা ভাইরাও মানে খুবই মানে ওর যেভাবে পড়াশোনার প্রতি আগ্রহ দেখে, তারপরে ধরুন এই যে বই খাতার প্রতি এত যত্ন দেখে, স্যার দাদা ভাইরাও বলতো যে এই ছেলেটা খুবই ভালো হবে ভবিষ্যতে, ওর জন্য কিছু বড় কিছু একটা অপেক্ষা করছে, এরকম আর কি দাদা ভাইরা বলতো বুঝলেন তো। সেটা ওই স্কুলে সিও হলো ওই শিশু মন্দিরের হেড দাদা ভাইও বাড়িতে এসেছিলেন, তা ও দাদা ভাইও বললেন যে আমাদের মাধ্যমিক হয়নি, আমাদের খুবই মন খারাপ হলো, তবে এইবারে আমার আশাটা পূর্ণ হলো বলে দাদা ভাই খুবই মানে খুশি এসেছিলেন ও দাদা ভাইরা আমাদের বাড়িতে। আর প্রধান শিক্ষক মহাশয় এই যে চন্দ্রবতী স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় হতো, উনি তো সঙ্গে সঙ্গে চলে এসছেন মানে 5 মিনিটের মধ্যে, যে স্যার কতটা খুশি মানে, হয়তো বাবা মায়ের থেকেও হয়তো
9: সে তো বটে মানে কি জানেন তো, গুরুরা তো বাবা মার পরেই হয়, কিন্তু বাবা মার একটা আলাদা, কিন্তু গুরুরা যেহেতু শিখিয়েছে জিনিসগুলো সেই জন্য তাদের একটা আলাদা অনুভূতি। এবার বলুন যে ওর কি পছন্দ কি অপছন্দ, কি খেতে ভালো লাগে কি ভালোবাসে না, কি কি ঘটেছে অনেক কিছু বললেন।
8: শাক সবজি যদি আপনি দেন আমি তো জোর করে একটু খাওয়াই, তা ও ওইটা দেখলে মানে বিরক্তি ভাব প্রথমেই, যে মা আজকে আমি কি করে ভাত খাবো, মানে তুমি এত শাক সবজি আমাকে রান্না করে দিয়েছ। এবার শুধু প্রথম থেকে মাছ ডিম আর এমনি মাছটা বেশি খেতে পছন্দ করে, আর মানে খাই সবই মাছ ডিম মাংস সবই খাই, তবে ও মাছটাই বেশি পছন্দের, সেই জন্য মাছটা থাকলেই ওর হলো, আর শাক সবজি একটু না থাকলেই ওর ভালো হয় আর কি।
9: বলছে ইলিশ মাছের পাতুরিটাই বেশি পছন্দের,
8: ইলিশ মাছের পাতুরিটা পছন্দ করে, মানে ইলিশ মাছের যে কোনো পদই মানে রান্না ওর সব মানে সবকিছুই পছন্দ, ইলিশ মাছ ভাজা বলুন বা সর্ষে ইলিশ বলুন, ইলিশ পাতুরি বলুন, মানে সব থেকে ওর ইলিশ ভাপা বলুন, মানে ইলিশের পদটাও বেশি পছন্দের, মানে প্রত্যেকদিন যদি ইলিশ মাছ দেন আসলে ভালো হয় আর কি। অপছন্দ একমাত্র শাক সবজিটা না দিলেই হলো, না থাকলে খুব খুশি।
9: যাই হোক, অনেক গল্প করলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা কথা বলে নিলাম শুভায়নের মা মিনতি দেবীর সঙ্গে, মিনতি মণ্ডল মহাশয়ের সঙ্গে। এখন আমরা আমাদের সঙ্গে পেয়েছি শুভায়নীর, যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তো আমরা তার সঙ্গে কথা বলবো। নমস্কার।
10: নমস্কার।
9: হ্যাঁ, কেমন আছেন? অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা এখন পেয়েছি সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। নমস্কার, আপনার নাম?
10: আমার নাম সুমন্ত রাহা।
9: আচ্ছা,
10: আমি সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলে সমস্ত শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই।
9: আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার বিদ্যালয় তথা আপনার বিদ্যালয়েরই এটা সাফল্য আমি বলবো, কারণ ওর সাফল্যটা তো আপনাদের বিদ্যালয়েরই সাফল্য। সকলে বলবে যে এই বিদ্যালয় থেকেই তৃতীয় স্থান অধিকার করেছে, তারপরে তো শুভায়ন মণ্ডল, তারপরে তো আর একটা বিদ্যালয়ে তো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বিনা হয় না, বিদ্যালয়ে তো জড় পদার্থ মাত্র। তাই বিদ্যালয়ের সাফল্যই বলছি আমি। তো এই যে সাফল্যের রহস্য, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আবারও জানাচ্ছি সেই জায়গায় যে এই যে সাফল্য, এই সাফল্যে আপনার আপনি কতটা আশা করেছিলেন আগে সেটা বলুন।
10: প্রথমেই বলি, আমাদের এই বছর উচ্চ মাধ্যমিকে যে মানে র্যাঙ্ক তালিকা বেরিয়েছে তাতে আমাদের বিদ্যালয়ের তিনটি ছাত্র কিন্তু র্যাঙ্ক করেছে। এই শুভায়ন নিজে তৃতীয় হয়েছে, আর একটি তপব্রত বলে একটি ছাত্র সে অষ্টম হয়েছে, এবং আর একটি প্রিয়াংশু ঘোষ সে নবম হয়েছে। এটা তো আমাদের বিদ্যালয়ের পক্ষে একটা বিরাট প্রাপ্তি। তার কারণ হচ্ছে একটা রাজ্যের একটা স্কুলের একটা স্কুল থেকেই একসঙ্গে তিনটে ছেলে র্যাঙ্ক করেছে, তাই বলে আমাদের পক্ষে একটা বিরাট গর্বেরই বিষয়।
9: মানে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল
10: পরীক্ষার্থী? আমাদের পুরোপুরি বয়েজ স্কুল, এবং সিউড়ির মধ্যে সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা আমাদেরই পরীক্ষা দিয়েছিল। আমাদের তো স্কুলে অমনি করে মানে ব্যাপারটা বোঝানো যাবে না, তার কারণ আমাদের স্কুলে সায়েন্স আর্টস কমার্স তিনটেই আছে, তা তিনটে বিভাগে নির্দিষ্ট সংখ্যক বা আলাদা আলাদা সংখ্যক ছাত্র আছে। সায়েন্স আমাদের একটু কম ছাত্র আছে, টোটাল 134 জন মতো পরীক্ষা দিয়েছিল আর কি, টোটাল তিনটে স্ট্রিম মিলিয়ে।
9: তো সকলেই সফল, কিন্তু এই তিনজন মানে একদম সাফল্যের শীর্ষে, তাই তো?
10: অবশ্যই।
9: তো আপনাদের কি বড়
10: নক্ষত্র আর কি?
9: নক্ষত্র, হ্যাঁ,
10: উজ্জ্বল নক্ষত্র,
9: শুধু নক্ষত্র নয়, উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, ঠিক বলছি? এরকম এই যে ফলাফল, এরকম কি বরাবরই হয়?
10: আমাদের স্কুলে একটা বড় রেজাল্ট বরাবরই ভালো হয়। হ্যাঁ,
9: আচ্ছা।
10: আমাদের দু তিন বছর আগে মাধ্যমিকেও 7th হয়েছিল, তারপরে আরো কিছু বেশ কিছু বছর আগে তখনও র্যাঙ্ক করেছিল। একটা গড় রেজাল্ট একটা সরকারি স্কুলে যেমন হওয়া উচিত সেই তুলনায় বীরভূম জেলা থেকে আমাদের মোটামুটি একটা রেজাল্ট হয়, গড় রেজাল্ট হয়। র্যাঙ্কটা 1-2 নম্বর বা কিছু নম্বরের জন্য হয়তো তালিকায় থাকে না নাম, কিন্তু খুব বেশিও থাকে না আমাদের। যদি
9: মানে গড় রেজাল্ট আপনাদের মোটামুটি ভালো ভালো। তো এই যে সাফল্য বা এই যে এত ভালো ফল হয়, তো সেই সাফল্যের রহস্যটা কি আপনি যদি বলেন?
10: আমাদের যেটা সাফল্যের রহস্য মানে সেরকম কিছু নয়, মানে একটা রেসিপি বলা যেতে পারে। আমরা চেষ্টা করি সবাই মিলে যে ক্লাসগুলো যেন অফ না হয়, প্রত্যেকটি ক্লাস যেমন রুটিন অনুযায়ী যেন ক্লাসগুলো অন্তত হয় আর কি, সেটা আমরা চেষ্টা করি। আর একটা মূল বিষয় হচ্ছে আমরা ডিসিপ্লিনের উপরে নজর দিই, যতটা একটা সরকারি স্কুলে ডিসিপ্লিন মেনটেন করা যায়, যেহেতু ছাত্র সংখ্যা অনেক, সেদিকে আপনার আমাদের একটা তীক্ষ্ণ নজর থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা বিশাল প্রাপ্তি আছে, আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা প্রচন্ড রেসপন্সিভ, এবং তারা সমস্ত স্কুলের সিদ্ধান্ততে তারা স্বাগত জানান। মানে অন্তত আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা কোনোদিনই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি, সেটাও আমাদের একটা সাফল্য।
9: আচ্ছা, কি কি বিশেষ বিশেষ কি কি করানো হয় যে কারণে ছাত্ররা এতটা সফলতা পায়, বা কি কি আপনারা পদ্ধতি অবলম্বন করেন যে কারণে তারা মানে পরীক্ষার ফলাফল এতটা ভালো করতে পারে?
10: আমরা চেষ্টা করি ছাত্রদের সঙ্গে মোটামুটি অনেক ছাত্র হলে যোগাযোগ রাখার চেষ্টা করি, বিশেষত স্যাররাও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখার থ্রু হোয়াটসঅ্যাপ, অন্তত যখন স্কুল আওয়ার্স হয় থ্রু হোয়াটসঅ্যাপে বা ফোনেও আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি, যাতে তার কোনো সমস্যা হলে যেন আমরা জানতে পারি, এবার চেষ্টা করি সেটা নিরসন করার, এটা একটা বিষয়। আর আমরা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় আমাদের রাজ্য সরকার হোক বা বেসরকারি হোক, সেখানে আমরা ছাত্রদের বা আমাদের বিদ্যালয়ের প্রতিনিধি পাঠাবার চেষ্টা করি, তাতে তারা সফলও হয়। বিভিন্ন যে অলিম্পিয়াড হোক, বিভিন্ন কম্পিটিশন হোক, বিদ্যাসাগর শালী সায়েন্স অলিম্পিয়াড, তারপরে আরো যে বিএনএসপি আছে, বা যে সমস্ত পরীক্ষা হয় তাতে আমাদের ছাত্ররা যায় এবং মানে প্রতিযোগিতার মধ্যেই থাকে।
9: আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, এই যে উচ্চ মাধ্যমিকে, আপনি তো একজন প্রধান শিক্ষক হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছে সেই হিসেবে ভবিষ্যতে যারা পড়াশোনা করছে তাদের কি কি রেফারেন্স বুক তারা ফলো করবে, না মানে কি বা কিরকম পড়াশোনা করবে?
10: সুবর্ণের বাবা যেটা বললেন সেটা আমারও মত।
9: আচ্ছা,
10: আমাদের বাংলা মিডিয়ামের বই সিলেবাস যথেষ্ট ভালো, এটা

0: সব অঙ্কগুলো যদি কেউ ভালো করে দেখে ছাত্ররা, যেটা আমরা দেখি না, তাহলে তার যথেষ্ট সাফল্য পাওয়ার বা যেগুলো চ্যাপ্টারে থাকে তার করবার তার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে তার কনফিডেন্সও লো হবে না। কিন্তু আমরা ছাত্ররা যেটা করি, এক্সাম্পল গুলো দেখি না। এক্সাম্পল গুলোর মধ্যেই কিন্তু আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। এক্সাম্পল গুলো যদি কেউ ভালো বুঝতে পারে তাহলে তার চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়। কিন্তু বেশিরভাগ ছাত্র, বলতে গেলে প্রায় সব ছাত্রই, এই শুভায়নদের মতো ব্যতিক্রমী ছাত্রদের ধরলে হবে না, বেশিরভাগ ছাত্রই কিন্তু ওই সরাসরি চ্যাপ্টারে চলে যায়। স্বাভাবিকভাবেই তারা পারে না চ্যাপ্টারের অঙ্কগুলো, ওই সাবজেক্টের প্রতি একটা ভীতি চলে আসে, আর পড়তে চায় না, এমনি করেই পিছিয়ে যায়। কিন্তু আমি সমস্ত ছাত্রদের বলবো, সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই হোক, কোর্সে দেওয়া জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওইখান থেকে কোশ্চেনও আসে বিভিন্ন পরীক্ষায়।
1: আচ্ছা, তো এবার অন্য যে বিষয়গুলো আছে মানে বিজ্ঞান বিভাগ ছাড়া, সেই বিষয়গুলো ঠিক ওইভাবেই অনুশীলন করতে হবে না? কিভাবে অনুশীলন করলে তারা সফল হবে?
0: বাংলার আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বই আছে, তার সঙ্গে কিছু সহায়িকা অবশ্যই লাগে। বাজারে এখন অনেক ভালো ভালো বই পাওয়া যায়,
1: একটু যদি বলেন আপনি।
0: এখন ওই যে সহায়িকা গুলো বিভিন্ন বেরিয়েছে, আপনার ছায়া, সাতটা বা প্রান্তিক, বইগুলো ভালো। এটা মানে ইরেসপেক্টিভ অফ এনি পাবলিশার, কোন পাবলিশারের দিকে আমি তাকিয়ে বলছি না।
1: কোশ্চেন ব্যাংক গুলো তো সলভ যারা করছে টেস্ট পেপার পাশাপাশি, হ্যাঁ, তাতে অনেকটা
0: 19-20 আছে। হ্যাঁ,
1: আচ্ছা,
0: ভালো, এগুলো পড়লে ছাত্ররা উপকৃত হবে। তারপরে তো সবারই গৃহ শিক্ষক থাকে, সেই স্যারেরাও গাইড করেন, তাদেরও নোটপত্র তো বাংলা ইংরেজিতে যথেষ্টই কাজে আসে। ক্লাসরুমে পড়া হয়, ক্লাসরুমেও স্যারেরা বলেন, অসুবিধা কিছু নাই।
1: আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনাদের কি বিদ্যালয়ে সেরকম করে মানে প্রস্তুতি নেওয়ানো হতো ছাত্রদের?
0: শ্রেণীকক্ষে যেটা পঠন পাঠন সেটা হতো আর কি, বা পরীক্ষার আগে যেমন কোশ্চেন প্যাটার্ন থাকে আমাদের কাউন্সিল গাইডলাইন মেনে, সেগুলো আলোচনা করে নেওয়া হতো।
1: আপনি আবার আপনি বলুন যে মক টেস্ট ছাত্রছাত্রীদের কতটা সহায়তা করে?
0: মক টেস্ট অবশ্যই এফেক্টিভ, যদি কেউ মেনটেন করতে পারে। মক টেস্টের কার্যকারিতা আছে অবশ্যই, তার ভুল ত্রুটিগুলো তো ডিটেক্ট করা যায়, এবং সেই জন্যই তো বিভিন্ন জায়গায় মক টেস্ট হয়। মক টেস্টের ছেলেরাও তো বুঝতে পারে, তার মানে যদি গ্রাফ হয় একটা মক টেস্ট থেকে একটা মক টেস্টে তার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এই মক টেস্টের মাধ্যমে বোঝা যায়।
1: হ্যাঁ, এবং মানে ভুলগুলোকে শুধরে শুধরে নিলে, বারবার করলে তো সেটা হয়। এবার আপনি বলুন, শুভায়নকে আপনি কিরকম দেখেছেন? আপনি তো 11-12 পেয়েছেন ওকে, তো সেই জায়গায় প্রথম যখন ও গিয়ে আপনার বিদ্যালয়ে ভর্তি হলো, তখন থেকে তো আপনি ওকে একদম পর্যবেক্ষণ করছেন, তো সেই জায়গা থেকে ওকে কিরকম দেখেছেন? আর ঠিক ওর কি কি, ওর আপনার কাছেও কি কিছু গোপন তথ্য আছে বাবা মারা যেরকম বললেন?
0: শুভায়ন বরাবরই আমার চোখে যেটা লেগেছে, ও স্টুডিয়াস, ডিসিপ্লিন। একটা ছাত্রের সাফল্য পাওয়ার জন্য ডিসিপ্লিন লাইফ খুব দরকার। ও ডিসিপ্লিন, স্টুডিয়াস এবং ও ডেডিকেটেড টু হিজ স্টাডিজ। হ্যাঁ, পড়াশোনায় যেটা মা বাবাও বললেন আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার চোখেও সেটা লেগেছে, ও কিন্তু পড়াশোনায় খুব ডেডিকেটেড, যেটা সাফল্যের মূল মন্ত্র, ওইটাতে ও একাগ্রহী ছিল আমি যেটুকু ওকে দেখেছি। আর ওই বলছেন যে কোনো অন্য কোনো হিডেন কিছু ব্যাপার আছে কিনা, সেটা আমার চোখে পড়েনি, কেন ও একটু রিজার্ভ দিয়ে, হ্যাঁ, একটু চুপচাপই থাকতো। হ্যাঁ, আর তো দেখছেন তো কমপ্লিট প্যাকেজ, গান, আবৃত্তি, এই আঁকা, গিটার, আর কি আর পড়াশোনা করছে, আর কিছু দরকার নাই।
1: তো আপনাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর কি কি অ্যাক্টিভিটি আছে?
0: এই যে তো কালচারাল প্রোগ্রাম গুলো হয়, বিভিন্ন যে হয়, 15th August, 26th January অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপরে আরো ধরুন রবীন্দ্র জয়ন্তী বা যে যে প্রোগ্রাম গুলো নর্মালি স্কুলে হওয়া উচিত আমাদের সবই হয় ওগুলো। হ্যাঁ, ওই কালচারাল বিষয়টা আমাদের দুইজন স্যার আছেন, ওনারা খুব ভালোই দেখেন। হ্যাঁ, আছেন দুইজন স্যার, তাপস স্যার আছেন, আর ওই দিবাকর স্যার, কল্যাণ স্যার বলে তিনজন স্যার আছেন, ওনারা এটা ভালোই দেখেন।
1: মানে আমাদের গণিতের মাস্টারমশাই, গণিতের মাস্টারমশাই এবং প্রধান শিক্ষক মহাশয়, তার পছন্দের কি জিনিস আছে বলুন?
0: আমার পছন্দের আছে, আমি যেমন ওই অলিম্পিয়াড গুলোই যাতে ছেলেরা বেশি করে অংশগ্রহণ করে, এবং বিভিন্ন যে আরো স্কলারশিপ আছে, NMMSE, বিদ্যাসাগর, সেগুলোতে আমি ছাত্রদের স্পেশাল ভাবে ক্লাসে গাইড করি, যেমন কোশ্চেনের ট্রেন্ড চলছে, যাতে ওরা সহজে সাফল্য পায়। আর কুইজটা আমার একটা পছন্দের জায়গা, ছেলেদেরকে গাইড করে কুইজ করে কুইজ

0: কম্পিটিশনে পাঠানো হয়, বিভিন্ন জেলা ভিত্তিক যে কম্পিটিশন আছে
1: আচ্ছা,
0: সেটাও আমার একটা পছন্দের জায়গা। খেলাধুলো সুগানের মতো আমিও খুব ভালোবাসি।
1: আর এটা কত বছরের বিদ্যালয়?
0: আমার অনেক পুরনো, প্রায় 150 বছর হয়ে গেছে, একবারে সিউড়ির মধ্যে হার্ট অফ দ্য টাউনে স্কুল আছে।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সুমন্ত বাবু আপনাকে আমরা কথা বলে নিলাম সিউড়ি পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সুমন্ত রাহা মহাশয়ের সঙ্গে আমরা কথা বলে নিলাম। অনেক অনেক অভিনন্দন আবারও একবার, এবং শুভেচ্ছা জানাই আপনাকে, অনেক অনেক
0: আপনাদেরও
1: ধন্যবাদ।
0: নমস্কার, এবং আপনাদের সবাইকে, সমস্ত শ্রোতাদেরকেও আমরা বিদ্যালয়ের তরফ থেকে প্রণাম জানাই এবং আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসার শ্রদ্ধা জ্ঞাপন করছি বিদ্যালয়ের পক্ষ থেকে।
1: বেশ, আমরা সেটা গ্রহণ করলাম। আবারও একবার শুভায়নের কাছে যাব, শুভায়নের কাছ থেকে আরো বেশ কিছু কথা আমরা শুনবো, এবং শেষ করব আমরা শুভায়নের আরো একটি গান দিয়ে। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শ্রোতা বন্ধুরা আজ আর হাতে সময় নেই, শুভায়নের কাছে আরেকবার।
2: হ্যালো,
1: হ্যাঁ, আবারও তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তুমি, তোমাকে কিছু কথা তখন জিজ্ঞেস করা হয়নি, তুমি কি কি গাইডলাইন নিতে বা কি কি রেফারেন্স বুক ফলো করতে তোমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের উদ্দেশ্যে একটু বলে দাও।
2: প্রথম কথা যে আমাদের বাংলা যে টেক্সট বুক গুলো আছে ওগুলো পড়তে হবে। হ্যাঁ, ওগুলোকে বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো তো বলবো যে স্যাররা যেগুলো বলছে সে কনসেপ্ট গুলোকে একদম মাথায় ভালো করে ক্লিয়ার রাখতে হবে, তাহলে যে কোনো পরীক্ষাতে যে কোনো কোশ্চেনে আটকাবে না কোনো জায়গাতেই, এবং ভালোভাবে লিখে আসা যাবে বা সলভ করা যাবে। এছাড়াও কিছু কিছু বই প্র্যাকটিসের জন্য, কিছু কিছু কোশ্চেন ব্যাংক যেগুলো এক্সাম ভিত্তিক থাকে, যেমন এইচএস এর জন্য কোনো রকম কোশ্চেন ব্যাংক হয় বা কোনো পরীক্ষার জন্য কোনো রকম কোশ্চেন ব্যাংক, সেগুলো তো অবশ্যই খুবই কার্যকর।
1: বেশ, তাহলে তুমি কতক্ষণ পড়াশোনা করতে?
2: আমার ওরকম কোনো নিয়ম ছিল না যে এত এই ঘন্টা এতক্ষণই পড়তে হবে, এমন নয় যে, তবে যতক্ষণ ভালো লাগতো, যখন মনে হতো যে এবার একটু পড়া যেতে পারে তখন আমি পড়তাম, এবং সেই হিসাবে দেখতে গেলে কোনো কোনো দিন 6-7 ঘন্টা ওরকম অন অ্যান অ্যাভারেজ ওরকম একটা টাইম পড়াশোনা হতো। যতটা পড়বো যেন পুরোটা ফোকাস দিয়ে মন দিয়ে পড়া উচিত।
1: আর আর পদ্ধতি একটু যদি বলো তোমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে যারা ভবিষ্যতে
2: পদ্ধতি
1: উচ্চ মাধ্যমিকে সফল হতে চাইছে তোমার মতো।
2: পদ্ধতি বলতে সায়েন্সের বিষয়গুলো যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ যেগুলো রয়েছে, সেক্ষেত্রে কনসেপ্টটা বোঝা এবং সেগুলো ভিজুয়ালাইজ করাটা খুবই জরুরি। যে ফিজিক্সে আমি কোন একটা টপিক পড়ছি, ধরুন পড়ছি একটা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ছি, ওটা কি ওটা আদৌ কি যেটা বইয়ে আমি যেরকম পড়ছি আদৌ কি এক্সপেরিমেন্ট সেট আপে ওরকম কি আদৌ দেখতে হয় না একটু আলাদা হয়, সেগুলো একটু জানার ইচ্ছা যদি কারোর থাকে তাহলে সে অবশ্যই সেই জায়গাতে ভালো দেখতে হবে। কেমিস্ট্রিতে কোনো একটা কম্পাউন্ড আমি দেখলাম, বইয়ের নাম পড়লাম, সেটা কি কিরকম কালার হয় সেটা যদি একটু জানা যায়, এখন ইন্টারনেটের ব্যবহারও সেইখানে করা যেতে পারে,
1: আচ্ছা, এখানে
2: তাহলে তারা
1: মোবাইলে,
2: সেই জায়গায়।
1: মোবাইলটা কতটা গুরুত্বপূর্ণ, তুমি মোবাইলে কতটা সাহায্য পেয়েছো?
2: মোবাইল বলতে দেখুন, সময় বুঝে যতটা পড়াশোনার জন্য দরকার ততটা করা যেতে পারে, ইউজ করা যেতে পারে। ইন্টারনেট থেকে আমরা বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো, ওই যে যেগুলো বললাম সেগুলো মাঝে মাঝে আমি ওগুলো দেখতাম সার্চ করে।
1: আচ্ছা আচ্ছা, বেশ, মানে যতটুকু দরকার ততটুকু আমরা ব্যবহার করতেই পারি, তাতে আমাদের উপকার অপকার নেই, কিন্তু তার বাইরে করলেই সমস্যা।
2: হ্যাঁ
1: তো
2: হ্যাঁ হ্যাঁ একদম।
1: যেতে যেতে আরেকটা আমরা তো গান শুনবো, কি গান শোনাবে আমাদের?
2: এখন তাহলে একটা গান মায়াবন বিহারিণী যদি হয় চেষ্টা
1: বেশ
2: করতে
1: বেশ
2: পারি।
1: বেশ বেশ, তোমার গিটারটা নিয়ে নাও,
2: না, এটা আমি খালি গলাতেই করছি
1: খালি
2: এটা আমি।
1: গলায়। বেশ বেশ, খুব ভালো তাই।
2: হ্যাঁ।

0: আচ্ছা, নমস্কার।
1: বেশ বেশ অসাধারণ অসাধারণ হয়েছে, খুব সুন্দর,
0: আমি
1: খুব
0: অ্যাকচুয়ালি আমি
1: সুন্দর।
0: গান গান কিন্তু সেইভাবে প্রথাগত ভাবে শিখিনি। আমি এগুলো নিজেই সময় বার করে, এগুলো আমি হয়তো ভুল কোনো নোট আমি গেয়ে ফেলেছি, হয়তো হাই যখন নোট করেছি সেটা একটু ক্ষমা করবেন।
1: সেটা কোনো ব্যাপার না, তুমি যে খোলা মনে খোলা গলায় গান করলে এটাই আমাদের কাছে ব্যাপার। এই যে তোমাকে বলা মাত্রই তুমি করলে এবং সবাইকে আনন্দ দিলে, নিরাশ করলে না, এটাই একটা আমাদের কাছে বড় প্রাপ্তি। তো যাই হোক, খুব সুন্দর, তুমি যদি গানের চর্চা করো নিশ্চয়ই আরো অনেক ভালো করতে পারবে। আবারও একবার তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকে মতন এখানে শেষ করছি অনুষ্ঠান, আজ আর হাতে সময় নেই। তুমি তোমার সাফল্যে লক্ষ্যে, তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি।
0: নমস্কার, ধন্যবাদ
1: হ্যাঁ
0: সবাইকে।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: ধন্যবাদ,
0: আর
1: আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনোদিন আবারও কোনো উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আর্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026-এ তৃতীয় স্থানাধিকারী শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঢ্য। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে এখন শুনবেন সোয়াতি কাসিকার এবং আল্লাদ কাসিকারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

0: নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে আপনারা ফোন করুন, ডায়াল করুন এই নাম্বারে 9434076705, 9434076705। বন্ধুরা, গানে গানে এই অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে কথা বলব পরিবেশ ও আমি এই বিষয়ে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, দেখি কে আছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার। ভালো হলো, গান চালান।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। পরিবেশ ও আমি এই বিষয়ে আজকে আমরা থাকব গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমাদের চারপাশের প্রকৃতি এবং নিজের মধ্যেকার যে নিবিড় সম্পর্ক, সেটাকে বোঝায় পরিবেশ এবং আমি। আমরা পরিবেশের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, এটা তো খুব সহজ কথা। আরেকজন শ্রোতা বন্ধু আছেন ফোনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: চন্দনা দাস দে, ইসলামপুর।
0: চন্দনা
2: দাস দে।
0: আচ্ছা, নমস্কার।
2: হ্যাঁ
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: শোনার জন্য, গানগুলো শোনার জন্য ফোনটা করে।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবেন, গানেরই অনুষ্ঠান, গান শোনাবো, নিশ্চয়ই শুনাবো।
2: হ্যাঁ, সকালবেলাও চেষ্টা করছি, মানে অনলাইন ঢুকে যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই গান শোনাব।
2: মানে বইয়ের নাম বলতে হবে কি
0: না? আপনার কোনো পছন্দের গান থাকলে আপনি বলুন, চেষ্টা করব শোনার।
2: আমি আমি তাপসী বইয়ের গান বলছি, বা ফুলেশ্বরী।
0: আচ্ছা, আপনি সাথে থাকুন।
2: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো শ্রোতা বন্ধুরা, চলে যাই আমাদের প্রথম গানে। প্রথম গান নিকা ছায়াছবি থেকে, গুলাম আলীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোনিন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। আমাদের এক শ্রোতা বন্ধু ইসলামপুর থেকে ফোন করেছিলেন, চন্দনা দাস দে। উনি অনুরোধ করেছিলেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে কোনো গান শোনানোর জন্য। তো এখন চন্দনা দাস দের জন্য এই গানটি ফুলেশ্বরী ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছে, দেখি কে আছে। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা মণ্ডল, আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি।
1: ভালো করে, গরম যা পড়েছে, প্রচন্ড গরম।
0: হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় গরম, এখানেও গরম
1: হ্যাঁ
0: পড়েছে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ,
0: আজকে এই
1: আপনাদের
0: অনুষ্ঠানে
1: অনুষ্ঠান,
0: পরিবেশ নিয়ে কথা হচ্ছে, পরিবেশ এবং আমি, আপনি কি কিছু বলতে যদি চান আপনি বলতে পারেন।
1: হ্যাঁ দেখুন, সত্যি পরিবেশ এখন যেভাবে আমরা দেখছি, পরিবেশ দূষিত হচ্ছে বা পরিবেশ, হ্যাঁ, অনেকটাই আমাদের, মানে কি বলবো, পরিবেশ আমাদেরকে যেভাবে এই যে দেখাচ্ছেন, হ্যাঁ, পরিবেশ একটার পর একটা দুর্যোগ নেমে আসছে, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এর জন্য এই যে কখন পরিবেশের ধরুন ভারসাম্যটা, মানে সবসময় রক্ষা হচ্ছে না, পরিবেশ দূষিত হচ্ছে কলকারখানা ধোঁয়াতে, তারপর আমরা নিজেরাও কিছুটা হলেও দূষিত করছি। কারণ দেখুন, আমরা আজকাল যাদের বাড়িতে বাইক আছে, একটুখানি যদি বাজারেও যাচ্ছি, বাড়িতে সাইকেল আছে, অথচ কিন্তু বাইকটা ব্যবহার করছি, এই যে বাইকটা ব্যবহার করছি, তার ধোঁয়াটাও যে কতটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক।
0: এটা খুব ভালো কথা বললেন, এটা খুব ভালো কথা বললেন যে ছোট ছোট দূরত্বের জন্য আমরা
1: হ্যাঁ
0: কিন্তু হাঁটা বা সাইকেল এগুলো ব্যবহার করতেই
1: হ্যাঁ,
0: পারি, তাই না?
1: যেটা হেঁটে হেঁটে
0: হেঁটে
1: যাওয়া
0: যাওয়া
1: যাবে,
0: যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: সাইকেলে যাওয়া যাবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেইটাও মানুষ এত কুড়ে হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: সামান্য একটু রাস্তা হেঁটে গেলে পরে নিজেরও ভালো, শরীরের পক্ষেও ভালো,
0: একদম একদম একদম।
1: অথচ
0: হুম হুম
1: বাইকটা নিয়ে কি দরকার যাওয়ার। তো
0: খুব ভালো
1: এটুকুনি
0: বলেছেন,
1: বললাম,
0: খুব ভালো
1: ভালো থাকবে।
0: বলেছেন, খুব ভালো লাগলো
1: হ্যাঁ
0: আপনার সাথে কথা বলে।
1: হ্যাঁ, ভালো থাকুন।
0: হ্যাঁ ভালো থাকুন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হুম,
0: হ্যাঁ
1: নিশ্চয়ই।
0: হ্যাঁ, ধন্যবাদ। অম্বিকা মণ্ডল বীরভূম থেকে আমাদের সঙ্গে জুড়েছিলেন এবং ওনার মতামত জানালেন পরিবেশ বিষয়ে। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। আর একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, দেখে নিই। হ্যালো।
2: হ্যালো হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার দুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
2: খুব ভালো আছি। আর গরম, দাবদাহ গরম,
0: হুম
2: মানে
0: হুম
2: মনে হচ্ছে না ঘরে থাকবো, মানে বাইরে একটু হাওয়া দিচ্ছে ছাতেতে,
0: হুম
2: মানে হ্যাঁ, তো ছাতে পাইচারি করছি আর আপনার সাথে কথা বলছি দিদি ভাই। আপনি
0: হ্যাঁ
2: কিরকম
0: হ্যাঁ
2: আছেন দিদি ভাই?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি।
2: তো এই পরিবেশ নিয়ে আজকে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ
2: তো তো পরিবেশের সাথে দেখুন, খাপ খাওয়াতে গেলে পরিবেশকে আমাকে ভালো রাখতে হবে দিদি ভাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরিবেশকে যদি আমরা ভালো রাখতে পারি,
0: হ্যাঁ
2: তাহলে
0: হ্যাঁ
2: পরিবেশ কিন্তু, যদি আপনার সাথে আমি ভালো রকম ব্যবহার করি, আপনি তাহলে আমার সাথে সেই ব্যবহার করবেন।
0: হ্যাঁ
2: সেরকম
0: একদম
2: পরিবেশের সাথে যদি আমি পরিবেশকে ভালো রাখতে পারি, ভালো করতে পারি, তাহলেই কিন্তু পরিবেশ আমাকে তার
0: হুম হুম
2: পরিপ্রেক্ষিতে
0: হুম
2: সেরকম,
0: হ্যাঁ প্রতিদান দেবে, ঠিকই বলেছেন।
2: হ্যাঁ, প্রতিদান দেবে।
0: হ্যাঁ হ্যাঁ
2: এবং দেখুন, আজকে গাছপালা আমরা কেটে কেটে সব আর কি সব শেষ করে দিচ্ছি,
0: হ্যাঁ
2: প্লাস্টিক চারিদিকে প্লাস্টিক ফেলে দিচ্ছি। আমার একটা বাড়ির পাশে আমার নিজের পুকুর আছে, বোর্ড লেখা আছে যে কেউ প্লাস্টিক কোনো নোংরা পদার্থ ফেলবেন না।
0: আসলে পরিবেশ তো আমরাই নোংরা করি না, আমরাই দূষিত করি।
2: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ
2: কে কে কে কারোর কথা শোনে না,
0: হ্যাঁ,
2: সব
0: একটু সচেতনতা আমাদের মধ্যে আসলে আমরা পরিবেশ রক্ষা করতে পারি, উপকৃতও হব আমরা নিজেরাই, তাই না?
2: এবং দেখুন, আমি বিকেলবেলায় আমি যেখানে আমি বাজার টাজার গেলে মোটর সাইকেল আছে ঘরে, কিন্তু আমি ব্যবহার
0: হ্যাঁ
2: করি না,
0: হ্যাঁ
2: সব
0: খুব
2: সময়
0: ভালো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ
2: সাইকেল নিয়ে ঘুরে বেড়াই।
0: হ্যাঁ
2: প্রত্যেকদিন 10 কিলোমিটার সাইকেল করে রানিং করে ঘুরে, মানে বিকেল বেলায় যেটা হাঁটতে হয়, আমি
0: হ্যাঁ হ্যাঁ
2: আমার হাঁটুর ব্যথার জন্য একটু হাঁটাটা কম করে দিয়েছি। তো ওই
0: হ্যাঁ
2: সাইকেল নিয়ে 10 কিলোমিটার পাক দিয়ে ঘুরে এসে বা তারপরে ওই গীতা নিয়ে পড়ি, বিকেল বেলায় গীতাটাকে পাঠ
0: ঠিক
2: করি।
0: আছে ঠিক আছে প্রবীরবাবু, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো লাগলো আপনি মতামত জানালেন। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। চলে যাব আমাদের এবারের গানে, শিল্পী লতা মঙ্গেশকর, হেনা ছায়া ছবি থেকে।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, গানে গানে একজন শ্রোতা বন্ধু আছেন, দেখে নি। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুর্গাপুর থেকে অমিতা দেব।
0: আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি, আপনি?
0: হ্যাঁ হ্যাঁ ভালোই আছি। আপনার সাথে বোধ হয়
1: হ্যাঁ
0: আমার এর আগের একটা অনুষ্ঠানে কথা হলো। বলুন।
1: হ্যাঁ, একটা আগের অনুষ্ঠানে কথা হয়েছে, তো আমি কিন্তু নতুন শ্রোতা দিদি, আমি তো
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: কয়েকদিন,
0: হ্যাঁ আপনি
1: হ্যাঁ
0: বলেছেন। হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ তো দেখুন, পরিবেশ যে বিষয়টা আজকে দিয়েছেন,
0: হ্যাঁ
1: পরিবেশ কিন্তু নির্ভর করে অনেকটা পারিপার্শ্বিক অবস্থার উপরে।
0: হ্যাঁ
1: আমি যে
0: একদম
1: পরিবেশে বড় হয়েছি, হ্যাঁ, সেই পরিবেশটা আমি পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখার চেষ্টা সব
0: হুম হুম
1: সময়
0: হুম
1: করব,
0: হুম
1: যাতে করে তারা সেই সুস্থ পরিবেশটা পায়। আর দিদি, আপনি একটা গানের কথা বললেন,
0: হুম
1: হ্যাঁ, গানের অনুরোধ একটা করবো, একটা এক লাইন গাইবো।
0: হ্যাঁ হ্যাঁ করুন করুন।
1: হ্যাঁ, শুধু দিদি, আমি একটা রবীন্দ্রসঙ্গীত।
0: হুম হুম

0: বাহ, খুব ভালো। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো অমিতাভবাবু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ
0: হ্যাঁ,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী লতা মঙ্গেশকর, চাঁদনি ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে 711 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। আমাদের শ্রোতা বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফোন করে তাদের মতামত জানালেন পরিবেশ এবং আমি সম্পর্কে। আমি শুধু ছোট করে বলি যে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করুন। ঝড়, বন্যা, তাপদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ অনেক মানুষের অবহেলার ফল। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দিতে প্রকৃতির সঙ্গে সুন্দর বন্ধন আমাদের গড়তে হবে। পরিবেশকে ভালো রাখার মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো রাখি, আজ থেকে এবং এখন থেকেই। কবি বলে গিয়েছেন যে এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: মেডিকেল থেকে বলছি।
0: আপনি একটু রেডিও সেট থেকে সরে গিয়ে কথা বলুন, আপনার কথাটা ইকো হচ্ছে।
1: মেডিকেল থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নাম?
1: বাবন ভট্টাচার্য।
0: বলুন।
1: পরিবেশ সম্বন্ধে বলতে গেলে এখন পরিবেশটা হচ্ছে কি, চেনা জায়গায় অচেনা হচ্ছে, অচেনা জায়গায় চেনা হচ্ছে।
0: হ্যালো।
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন বলুন, সংক্ষেপে বলুন।
1: বলছি যে পরিবেশের সম্বন্ধে বলতে গেলে চেনা জায়গায় অচেনা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, অচেনা জায়গায় চেনা হচ্ছে।
0: হ্যাঁ,
1: মানে সঠিকভাবে ঠিক হচ্ছে না।
0: আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার কথা, আপনি শুনতে থাকুন। চলে যাই পরের গানে, শিল্পী কিশোর কুমার, গোলমাল ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, সময়ে একেবারেই শেষের পথে আজ লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। বিভিন্ন শ্রোতা বন্ধুদের সুচিন্তিত মতামত আমরা পেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম বেতার বন্ধু আপনাদের সঙ্গে তানিয়া। আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রম-2 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। দুবছরেরও কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েব OTTতে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE'র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধুচক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে, সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়।

0: আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত করতে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও সিবিএসইর সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। সিবিএসই জানিয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর মূল পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এরও বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বোর্ড আরও জানায়, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআইয়ের করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল বিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশমন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম-2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, ভারতীয় বিমানবাহিনী, প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্য স্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবার বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন দেশে নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবেনয় রায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে বাংলা আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গান আপনারা শুনতে পাবেন। আমাদের সাথে কথা বলতে যে নম্বরে ডায়াল করতে হবে, নম্বরটি জানিয়ে দিচ্ছে 9434076705, 9434076705। মনের জানালা অনুষ্ঠান শুরু করতে করতেই একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি।
1: আমিও ভালো আছি, পালার আছি বলছি।
0: হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ আপনি শুনতে থাকুন,
1: ভালো লাগা গান চালান।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আজকে মনের জানালা অনুষ্ঠানে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে মনেরই একটি অবস্থা, যাকে আমরা অপরাধ বোধ বা গিল্টি ফিলিং আখ্যা দিয়ে থাকি। অপরাধ বোধ বা গিল্টি ফিলিং এমন একটি মানসিক অবস্থা যা নিজের কোনো ভুল কাজ বা অন্যায় আচরণ বা বিবেকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়। এটি সাধারণত অনুশোচনা ও আত্মগ্লানি থেকে আসে। আজকে এই বিষয়েই আমরা থাকব মনের জানালা অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গে সরাসরি মতামত ভাগ করে নিতে জানান এই নম্বরে ডায়াল করে 9434076705। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই প্রথম গানে। শুনে নিন আজকের প্রথম বাংলা আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, সুরকার ভি বালসারা। আপনারা শুনছেন লাইভ ফোনিন অনুষ্ঠান মনের জানালা। আমাদের ফোন করতে ডায়াল করুন 9434077705 9434076705। আমরা আজকে আলোচনায় আছি অপরাধ বোধ বা গিলটি ফিলিং এই বিষয়ে। অপরাধ বোধের ভালো অথবা খারাপ এই দুটি দিকই আছে। ইতিবাচক দিক যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো নিজেকে সংশোধন, মানুষকে নিজের ভুল বুঝতে ও তা শুধরে নিতে সাহায্য করে, এটি একটি ভালো দিক। আরেকটি ভালো দিক হচ্ছে সহমর্মিতা, এটি অন্যের অনুভূতি এবং সামাজিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এই দুটি ভালো দিক বলা যায় গিলটি ফিলিং বা অপরাধ বোধের ক্ষেত্রে। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী আশা ভোঁসলে অমরকণ্টক ছায়াছবি থেকে গানটি আপনাদের জন্য, সঙ্গীত পরিচালক অজয় দাশ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালাতে। একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ, নামটা আর একবার বলুন।
1: সঙ্গীতা মজুমদার,
0: সঙ্গীতা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। কেমন আছেন দিদি?
0: হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে কি কি বিষয়টা জানো?
0: এখন আমরা কথা বলছি অপরাধ বোধ, গিল্টি ফিলিং। হ্যাঁ,
1: এই প্রসঙ্গে বলতে চাই, অপরাধ বোধ যদি মনে কারো থাকে, তাহলে ভুল ভুলটা শুধরে নিয়ে ক্ষমাতে নেওয়াটাই উচিত। আর তাহলে মনে কোনো অপরাধ বোধ থাকবে না, আর পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই মনটা একটু ভালো থাকবে।
0: হ্যাঁ হ্যাঁ একদম, খুব ভালো বললেন যে
1: হ্যাঁ
0: ভুলটা শুধরে নিয়ে ক্ষমা চেয়ে নিলে মনকে অনেকটা, মনে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা ইতিবাচক দিক, যেটা ভালোর দিক আপনি বললেন। হ্যাঁ, নিজেকে সংশোধন করে নেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন।
1: আচ্ছা দিদি, একটা লতা মঙ্গেশকরের গান শুনি।
0: আচ্ছা, লতা মঙ্গেশকরের, ঠিক আছে, আপনি থাকুন, আমি চেষ্টা করব অবশ্যই।
1: আচ্ছা নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার। চলে যাই আমাদের আজকের পরবর্তী গানে, শিল্পী কুমার শানু।

0: শ্রোতা বন্ধুরা, একজন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই,
0: হ্যাঁ হ্যাঁ
1: দিদি ভাই, দিদি ভাই দেখুন, ক্ষমা সেইখানেই চাওয়া যায়। যদি আমি অন্যায় করি সেখানে তাকে বলতে হবে যে দাদা ভাই, আমার খুব ভুল কথা বলা হয়ে গেছে, আমি আমাকে ক্ষমা করে দিয়েন। তো সেই জায়গায় যদি সে মানে আমি কোনো কটু কথা বললাম না, সে যদি উঠিয়ে আমাকে কিছু বলে, সেইখানে কিন্তু দিদি ভাই আমি ক্ষমা চাইতে নারাজ। সেখানে কিন্তু তাকে উঁচু গলাতেই বলবো, এটা আপনি অন্যায় করেছেন, আপনি উল্টে ক্ষমা চান আমার, আমি তাতে আপনার সাথে বন্ধুত্ব থাকলো আর না থাকলো, সেই জায়গায় কিন্তু আমি প্রতিবাদ করব দিদি ভাই। তাতে আপনি আমাকে খারাপই বলুন আর যাই ভালোই বলুন, কিন্তু আমার যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনার কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নেবো, এবং সেইটা আমার কাছে জানবো আমি। আর যেখানে জন্য কোনো কিছু যদি কথা দিদি ভাই কটু কথা বলে ফেলি, আমার কিন্তু অনুশোচনা হয় পরে, এটা বললাম কেন কেন।
0: আমরা তো এই বিষয়ে কথা বলছি আজকে, যে গিলটি ফিলিং অর্থাৎ অপরাধ বোধ, মনের মধ্যে যে অপরাধ বোধটা জন্মায় সেটা নিয়ে আজকে কথা হচ্ছে। ভালো বললেন, খুব ভালো লাগলো। ঠিক আছে,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা শ্রোতা বন্ধুরা, জলপাইগুড়ি থেকে সঙ্গীতা মজুমদার আমাদের কাছে একটি গানের অনুরোধ করেছিলেন, লতা মঙ্গেশকরের কোনো গান শোনানোর জন্য বলেছিলেন। তো ওনার জন্য এই গানটি মাদার ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বলছি বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো দেখুন, ক্ষমা ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম। হ্যাঁ, কিন্তু ক্ষমা তাকেই করা যায় যে, ধরুন, হ্যাঁ, ভুল করছে কিন্তু সেটা অনিচ্ছাকৃতভাবে ভুল, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুল করে সেই ভুলের কিন্তু ক্ষমা হয় না। কারণ ধরুন আমি,
0: আচ্ছা আমি আমি একটু আপনাকে থামাই। আমরা এই অনুষ্ঠানে অপরাধ বোধ নিয়ে কথা বলছি, ঠিক আছে? গিল্টিফিন, হ্যাঁ, এখানে ক্ষমা নিয়ে কথা হচ্ছে না, বিষয়টা হচ্ছে অপরাধ বোধ। আমাদের মনে যে কোনো নিজেদের কৃতকর্মের ফলে যে অপরাধ বোধটা জাগে, সেই অপরাধ বোধ নিয়ে কথা হচ্ছে।
1: অপরাধ বোধ, হ্যাঁ সত্যি তাই। আমাদের এমন কিছু কাজ আমরা যখন করে ফেলি, কাউকে কোনো খারাপ কথা বলে ফেলি বা কারোর সঙ্গে যদি কোনো অন্যায় করে ফেলি, তখন কিন্তু আমরা অপরাধ বোধে ভুগি। এবং এক একটা মানুষের ক্ষেত্রে আমি দেখেওছি যে তারা এতটাই অপরাধ বোধে ভোগেন এবং সেই মুহূর্ত থেকে, সেই অপরাধ বোধ থেকে বেরোতে না পেরে, হ্যাঁ, একদম ডিপ্রেশনে পর্যন্ত চলে যান। তো সেই রকম কাজ আমরা করব না, যাতে আমাদেরকে অপরাধ বোধটা এমন ভাবে কুড়ে কুড়ে খাবে যার জন্য আমরা সেটা থেকে বেরোতে পারবো না। তাই যে কোনো কাজ করার আগে আমাদেরকে 10 বার ভাবনা চিন্তা করে, হ্যাঁ, কাজটা করতে হবে, তাহলে আমরা হয়তো অপরাধ বোধ থেকে নিজেরা মুক্তি পেতে পাবো।
0: বেশ বেশ, হ্যাঁ, খুব ভালো বলেছেন। হ্যাঁ, ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের মনের জানালার অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি পরের গানে। শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালাতে আজকে আমরা কথা বললাম অপরাধবোধ বা গিল্টি ফিলিং নিয়ে। এ বিষয়ে অনেক শ্রোতা বন্ধু তাদের মতামত আমাদের জানিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে আজকে সময় একেবারেই শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে, আবারও কোনো একদিন আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।